যেটা কিন্তু আমরা নেতাজি এবং গান্ধীজির ক্ষেত্রেও দেখেছি। তারা মতের দিক থেকে হয়তো দুরকম ছিলেন, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো অসুবিধে ছিল না। একটা অদ্ভুত ব্যাপার তৈরি হয় জানেন তো, যে মানুষ দুটোকে নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় তাদের ফলোয়ারদের ক্ষেত্রে, তাদের যারা তাদের সঙ্গে রয়েছেন, তাদের সাথী, সে মানুষ দুটোর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক হয়তো নাও থাকতে পারে, কিন্তু তাদের ফলোয়ারদের মধ্যে অসম্ভব একটা বিদ্বেষ, হিংসে, দেশ এগুলো থাকতেই পারে বা থাকে আর কি। যখন গান্ধীজি পুনের ইয়েরাডা জেলে অনশন করছিলেন, তখন গান্ধী রবীন্দ্রনাথের কাছে শুনতে চেয়েছিলেন জীবন যখন শুকায় যায় গানটি। কিন্তু রবীন্দ্রনাথের গানটির সুর ভুলে গেছিলেন, নিজের কথা সুর ভুলে যাওয়া প্রায় ঘটত। রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী প্রবন্ধে স্বীকার করেছিলেন সুর ভুলে গিয়েছিলাম, তখনকার মতো সুর দিয়ে গাইতে হয়েছিল। কিন্তু সেই গানটি আমরা শুনবো এখন ইন্দ্রাণী সেনের কণ্ঠে, রবীন্দ্রনাথের নিজের সুরে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: করুণা ধারায় এসো জীবন যখন শুকায় যায়। সেদিন রবীন্দ্রনাথের সঙ্গে গান্ধীজির সাক্ষাতের মুহূর্তে দুজনেই ছিলেন আবেগ আপ্লুত। রবীন্দ্রনাথ লিখছেন, জেলের অভ্যন্তরে বাঁদিকে সিঁড়ি উঠে দরজা পেরিয়ে দেয়াল ঘেরা একটা প্রাঙ্গণে প্রবেশ করলাম। দূরে দূরে দুসারি ঘর, অঙ্গনে একটি ছোট আম গাছের ঘন ছায়ায় মহাত্মাজি শয্যাশায়ী। মহাত্মাজি আমাকে দুই হাতে বুকের কাছে টেনে নিলেন, অনেকক্ষণ রাখলেন, বললেন, কত আনন্দ হল। রাজমোহন গান্ধীও তার মোহনদাস গ্রন্থে একই কথা লিখেছিলেন। জেলের মধ্যে একটা আম গাছের তলায় একটা খাটিয়ায় শুয়েছিলেন গান্ধীজি, সেখানে প্রায় ছুটে গেলেন রবীন্দ্রনাথ এবং গান্ধীজির বুকে মাথা দিয়ে অন্তত কয়েক মিনিট শুয়ে থাকলেন। আসলে গান্ধীজি টেনে নিয়েছিলেন, রবীন্দ্রনাথ মাথা রেখেছিলেন। যিনি রেখেছেন তার মতো একটা অনুভূতি, যিনি বাইরে থেকে দেখেছেন তার অনুভূতি আরেকটা। তাহলে দেখুন, একই ঘটনা আর দুজনের পার্সপেক্টিভে কেমন দুজনভাবে বদলে গেল। সামান্য একটা কথা, কিন্তু পরিবর্তনটা কতটা বেশি। গান্ধীজি প্রতি মুহূর্তে শুনতে চাইতেন, শিখতে চাইতেন, সবসময় রাজি ছিলেন। 1947 জানুয়ারি মাসের এক বাদলা দিনে পানিয়ালা গ্রামের প্রার্থনা সভায় যখন মনু গাইছিল রঘুপতি রাঘব রাজা রাম, গাইতে গাইতে কোন শৈশবে সুদামা মন্দিরের কথকের কাছে শোনা একটা ধুন তার মনে পড়ল। সেই ধুনটি স্তবগীতির মধ্যে নিজের খেয়ালেই জুড়ে দিল সে, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সম্মতি দিয়ে ভগবান। গান্ধী চমৎকৃত, উৎসাহিত, প্রার্থনা সভায় গাওয়া রামগীতির সেই অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল ধুনটি। মনু গান্ধী আসলে গান্ধীজির ভাইপোর মেয়ে। খুব ছোটবেলায় মাতৃহারা এই মেয়েটি গান্ধীজির মধ্যে তার মাকে খুঁজে পেয়েছিল। জাতির জনক সবার কাছে বাপুজি, কিন্তু মনুর কাছে সে ছিল তার মা। স্নেহের পাশাপাশি কোনো জিনিস শেখানোর সময় তিনি ছিলেন কঠোর। কৃচ্ছ সাধনের মাধ্যমে কঠিনের মধ্যে দিয়ে এই সত্যকে স্বীকার করতে হয়, জানতে হয়, এটাই ছিল গান্ধীজির বিশ্বাস। তখন নোয়াখালীর গায়ে গায়ে গান্ধীজি ঘুরছেন, রোজ সকালে তার নিত্য ব্যবহার্য জিনিস গুছিয়ে নেওয়ার দায়িত্বে মনুর। একবার একটা বিপত্তি ঘটেছিল। গ্রাম নারায়ণপুরে দেখা গেল যে বাবুর পা ঘষার যে পাথরটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আগের গ্রাম ভাটিয়ালপুরে ফেলে আসা হয়েছে। কোনো কথা নেই, তখনই বাবুর নির্দেশ, জিম্মাদার মনু আগের গ্রামে একেবারে একা হেঁটে যাবে, পাথর উদ্ধার করে ফিরে আসবে। সে গেল দুপুর 1:30 সময় নারায়ণপুরে ফিরে এলো, ভয়ে রাগে অভিমানে খিদের জ্বালায়। সেদিন সে কেঁদে একসা, কান্না শুনে বাবু হেসে ফেললেন। তিনি বললেন, আরে এটাই তো পরীক্ষা, তুমি পাশ করেছ, আর কোনোদিন যদি ভুল হবে না ভয়ও পাবে না। বিকেলে প্রার্থনা সভার পর মনুকে বললেন, একলা চল।

গানের মর্মার্থ কত দূর বুঝেছ তার পরীক্ষা নিলাম। এই একলা চলরে গানটা কিন্তু গান্ধীজির খুব প্রিয় গান ছিল, সেজন্যই তিনি মনুকে একলা পাঠিয়েছিলেন অতটা পথ ঘুরে কাজটা করতে। মনু সফল হয়েছিল, গান্ধীজি তাকে পাস করিয়েছিলেন উইথ ডিস্টিংশন কিনা জানি না। আপনারা অনেক লেখা পাঠিয়েছেন আপনাদের 9903653992। গান্ধীজি সম্বন্ধে আরও অনেক কথা হয়তো বলবো, তবে একটু আপনাদের বার্তাগুলো আগে একটু চট করে শুনিয়ে দিই। নিবেদিতা সেন লিখছেন শাহরাফুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ শুক্রবারে চিরন্তনীতে শুনছি গান গল্প তিতলি এবং তার দাদুর সঙ্গে উজ্জ্বলদার কথা, মহাত্মা গান্ধীর বিভিন্ন বিষয়ের নানা গল্প। অপেক্ষায় ছিলাম কখন শুক্রবার আসবে। আসলে শুক্র শনি রবি আপনারা যেমন অপেক্ষায় থাকেন, ঠিক তেমনি আমরাও অপেক্ষায় থাকি আপনাদের সঙ্গে কখন কথা হবে। সুপ্রভাত, 2 অক্টোবর আজ গান্ধী জয়ন্তী, চিরন্তনী এই মাসের প্রথম দিন, গল্প গানে ভরে উঠেছে। সৌভিক ঢাকুরিয়া থেকে, থ্যাংক ইউ সৌভিক। লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, সুপ্রভাত দাদাভাই, বাপুজির জন্মদিনে জানাই শ্রদ্ধাঞ্জলি প্রণাম। তিতলি আর দাদুর কথোপকথনে গান্ধীজির প্রসঙ্গ আজকের দিনে বিশেষ মাত্রার স্বাদ পেলাম শ্রবণে। তামিলনাড়ু থেকে অর্জুন সিং, থ্যাংক ইউ অর্জুন। এরপর লিখছেন শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত, কান পাতলে শুনতে পাই মায়ের মৃদু চরণধ্বনি, আনন্দের এ সময় খুবই ভালো লাগে চিরন্তনী। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে, থ্যাংক ইউ সুভাষবাবু। আসলে আপনারা যারা চিরন্তনী শোনেন, প্রত্যেক দিন শোনেন, আসলে আমরাও একটা কথাই বলি সবাইকে, যে প্রথম দিন আপনি রেডিওটা খুলুন একটু নিজের মতো করে, তারপরে আমরা চেষ্টা করি যে অনুষ্ঠানের যে মাধ্যমে আপনাদেরকে টেনে রাখার, বা প্রত্যেক সপ্তাহেরই 3 দিন যাতে আপনারা চিরন্তনীতে আমাদের সঙ্গী থাকেন, সাথী থাকেন, সেটুকুর। কারণ বন্ধুদের ছাড়া তো আমাদের প্রত্যেকের ক্ষেত্রে জীবন বৃথা, সুতরাং আপনারা আমাদের বন্ধু, থ্যাংক ইউ। এরপরে লিখছেন অরিজিৎ, অরিজিৎ দাস অধিকারী, শ্রীজ্যোতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করি স্বীয় কীর্তি ধ্বজা ধরি আমরাও হব বরণীয়। উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী সপ্তাহের আজ শুরু, গান্ধীজির জীবনবোধে তুমি কল্পতরু, জাতীয় কুষ্ঠ নিবারণ দিবস, স্বচ্ছ ভারত অভিযান, আদর্শ জীবন থেকেই হয় সত্যিকারের জাগরণ। জীবন পরিবর্তনের প্রেক্ষাপটের নেপথ্য সেই কথন, জাতীয় জনকের কৃষ্টিতে অনন্য এই যাপন, অহিংস ধারার স্রষ্টা ভারতের তুমি আলো, তোমার চর্চা এই সকালে লাগছে ভীষণ ভালো, অশান্ত দিকে দিকে আলোর দেখা কই, তোমার জীবন দর্শনে আলোর দেখা পাই, বিশ্লেষণের নিবেদন সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়া দিচ্ছে দোলা আজকে বিশেষ পাওয়া, স্যালুট তোমায় উজ্জ্বলবাবু, নতুনত্বের দিশা এমনিভাবে খোঁজাও তুমি সকল অমানিসা। অরিজিৎ দাস অধিকারী, থ্যাংক ইউ অরিজিৎ। এরপরে লিখছেন শুভ সকাল দাদা ভাই, প্রণাম জানাই গান্ধীজিকে, শুনছি শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, থ্যাংক ইউ শর্মিষ্ঠা। লিখছেন মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী আজ গান্ধীজির জন্মদিনে, তিতলির দাদুর সাথে গান্ধীজির কথা শুনছি, অপূর্ব অসাধারণ পরিবেশনা, ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপদিদি বলছি হিন্দমরা থেকে, আজ 2 অক্টোবর মহাত্মা গান্ধীর শুভ জন্মদিন, তার কথা শুনছি, সত্য ছিল জীবনের প্রথম আদর্শ, আর অস্পৃশ্যতাকে ঘৃণা না করা, গানে গল্পে আজকের চিরন্তনী ভরে উঠেছে, এই পুণ্য দিনে সকলকে জানাই শুভেচ্ছা, থ্যাংক ইউ। এরপর লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, আজ আন্তর্জাতিক অহিংস দিবসে জাতির জনক বাপুজির চরণে জানাই সশ্রদ্ধ প্রণাম, অপূর্ব গান তথ্য সমৃদ্ধ নানান ঘটনার উপস্থাপনায় আজ চিরন্তনী নতুন সাজে সজ্জিত, একমাত্র শিউলি শুভেচ্ছা সহ শিবপ্রসাদ। এরপরে লিখছেন বালিগঞ্জ রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে মিনতি চট্টোপাধ্যায়, সুপ্রভাত দাদা ভাই, চমৎকার একটি অনুষ্ঠান চলছে, গান সত্য কাহিনী তোমার ভগবত দত্ত গলা সব মিলিয়ে একটি চমৎকার আবহ সৃষ্টি করেছ, আর আবহ সঙ্গীত মূর্ছনা দুটি চোখ বন্ধ অবস্থায় রাখতে ভালো লাগছিল, ভালো থেকো, শুভেচ্ছা নিও। আচ্ছা, আবহ সঙ্গীত মূর্ছনা দুটি চোখ বন্ধ অবস্থায় রাখতে ভালো লেগেছিল, আচ্ছা, মানে অনুভব করার জায়গাটা, দেখুন এখানে একটা কি সুন্দর কথা উঠে এলো, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, আমরা অনেক সময় যখন মনোসংযোগ করার চেষ্টা করি তখন চোখটাকে বন্ধ করে দিই, কারণ ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে যদি তার ইনপুটগুলো কমাতে পারি তখন আমরা ভেতরের মধ্যে নিজেকে

বিকশিত করতে পারি, কারণ বাইরের অনেক কিছু আমাদের দৃষ্টিভঙ্গি থেকে, দৃষ্টি থেকে, কান থেকে, সব কিছুর মধ্যে একটা চাঞ্চল্য ঘটায় খুব স্বাভাবিকভাবে। কিন্তু চোখের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, চোখের একটা আলাদা দরজা আছে, সেটা বন্ধ করে না। আর একটা দরজা আছে জিভের, জিভের ক্ষেত্রেও কিন্তু মুখটা বন্ধ থাকে। যাই হোক, কানের ক্ষেত্রে এই সুবিধাটা নেই, ত্বকের ক্ষেত্রে নেই, নাকের ক্ষেত্রেও নেই। ঠিক আছে, চলুন পরের কে লিখেছেন লেখি। লিখছেন নিরঞ্জন সাহু, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বলবাবু, আজ প্রভাতে যখন পদচারণায় বেরোই তখন পশ্চিম আকাশে মরা চাঁদ ঢলে পড়েছে। দেখি নিশাচর প্রাণীরা বাসায় বা ডেরায় ফিরছে, আর দিবাচর প্রাণীরা কর্মযোগে ব্রতী হচ্ছে। ঈশ্বরের কি বিচিত্র লীলা, প্রকৃতির কি বিচিত্র খেলা। গৌরেশ্বর নদীর পাড়ে শ্মশানঘাটের পাশে বসে তোমায় লিখছি, যার কথা আলোচনা করছি এই প্রসঙ্গে বলবো আগামী 23 জানুয়ারি। তুমি ভালো থেকো, ধন্যবাদ, আশীর্বাদ রইল। হ্যাঁ অবশ্যই, সুভাষবাবু, সুভাষচন্দ্রের কথা, নেতাজি সুভাষের কথা তো 23 জানুয়ারি আসবেই। তবে একটা জিনিস, আপনি খুব সুন্দর কিছু কথা লিখেছেন। একদিকে চাঁদ অস্ত যাচ্ছে, একদিকে সূর্য উঠছে, দিবাচর প্রাণী এবং নিশাচর প্রাণীর কথা। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের ওই রাত্রি আর প্রভাতের কথা মনে হলো, পরে কোনো দিন নিশ্চয়ই শোনাব লেখাটি। কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি থেকে লিখছেন, বাহ খুব ভালো লাগছে সুপ্রভাত উজ্জ্বল দাদা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল। থ্যাংক ইউ কমলেন্দু। এরপরে লিখছেন কে, চিরন্তনীর সঙ্গে শরতের সুন্দর সকালে উজ্জ্বল উপস্থাপনায় সুন্দর হয়ে উঠল, সংযুক্তা ভাদুরী। থ্যাংক ইউ সংযুক্তা দি, খুব ভাল লাগলো আপনার বার্তা পেয়ে। এরপর লিখছেন ধীরেন পাল, মেদিনীপুর শহর থেকে, সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বলদা, খুব ভালো লাগলো, সমৃদ্ধ হলাম, সুন্দর উপস্থাপনা। থ্যাংক ইউ, নমস্কার। হীরক ভট্টাচার্য বামুনগাজী থেকে লিখছেন, শুভ সকাল দাদা ভাই, আমি শুধু একটা কথাই বলতে চাই, আমরা যে দেশে বাস করি সেটি আমাদের মাতৃভূমি, মা আমাদের মা। সাধারণভাবেই গান্ধীজি আর যাই হোক, আচ্ছা মাতৃভূমির রাষ্ট্রপিতা হতে পারেন, হ্যাঁ সেটা অনেকেই ভালো লাগা থেকে বললাম, যেটা যে পৃথিবীতে প্রতিটি ক্ষেত্রেই আমরা ঠিক কি ভুল এই সত্যগুলো প্রত্যেকের সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন পার্সপেক্টিভে বদলে পড়তে যায়। সেই সময় তখন কিন্তু একজন খুব এই পিতৃত্ব ফিগার, মানে যেটা বলা যেতে পারে যে সময়টাকে ধরবার জন্য আমাদের যে একজন পিতার একজন ফিগার দরকার ছিল, যিনি সারা ভারতের বিভিন্ন মানুষকে একসঙ্গে একজোট করতে পারবেন, সেই পরিবেশের ক্ষেত্রে গান্ধীজির ভূমিকা কিন্তু, তার প্রভাব অনস্বীকার্য ছিল, যেটা রবীন্দ্রনাথের কথা প্রসঙ্গে আমরা শুনছিলাম। থ্যাংক ইউ, আপনার চিন্তাভাবনাটা সেটা কিন্তু আপনার মতো করেই সত্যি, প্রত্যেকের চিন্তাকে আমাদের মূল্য দেওয়ার খুব প্রয়োজন, ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন আগমনীর ছন্দে আজ মন উঠল গিয়ে, হৃদয় আজ চলছে আজি গানের খেয়াবি, তোমার ডাকেই উঠল জেগে শত ভারতবাসী, প্রতিবাদের ভাষায় তুমি মুখে ফোটালে হাসি। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া, গান্ধীজির জন্মদিনে শুভ জন্মদিন জানিয়েছেন। থ্যাংক ইউ পায়েল, খুব সুন্দর লিখেছেন। রাজবন্ধু সরসোনা থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ গান্ধী বাই ইয়র গুড প্রেজেন্টেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাজবন্ধু। এরপর লিখছেন আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই উজ্জ্বলবাবু শুভ সকাল, মন দিয়ে গান আর গল্প শুনছি, ভীষণ ভালো লাগছে, সুন্দর পরিবেশনা। আজ মহাত্মা গান্ধীজির জন্মদিন সঙ্গে ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স। এবার দু লাইন খোলা চিঠি, চারে চারে মামতো ভাই, ও আচ্ছা চোরে চোরে মামতো ভাই আছে, নয় জয় ষোলো আনা, ঠোক ঠক বাঁচতে গা উজার, আচ্ছা মাস বনে ডোঙ্কা না, আচ্ছা আগামী দিনে আবার কথা হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনি যেগুলো ইংলিশ সে লিখেছেন যেহেতু সেজন্য পড়তে একটু অসুবিধে হচ্ছিল, থ্যাংক ইউ। আচ্ছা গুড মর্নিং উজ্জ্বলদা উইথ চিরন্তনী, গান্ধীজির জন্মদিনে ওনার জীবনের মূল্যবান ভাবনাগুলি আলোচনা, তার সাথে গানগুলো ভালো লাগলো। রঘুপতি রাঘব রাজারাম ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন আমার অভিনন্দন জানবেন, অনেক অজানা তথ্য জানলাম।

দুলাল মণ্ডল বিজয়গড় থেকে লিখেছেন। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ। আর কেউ লিখেছেন কিনা একটু দেখে নিও, আর অনেকগুলো মেসেজ ঢুকেছে। আসলে কি হয়, ওই আমরা যখন হোয়াটসঅ্যাপ পড়তে পড়তে আবার মেসেজ যাই, তখন ফিরে এসে অনেক সময় সেগুলো পড়া হয় না। সাগর দিঘি থেকে লিখেছেন পরিতোষ বন্দ্যোপাধ্যায়, শুভ সকাল উজ্জ্বল ভাই, আর চিরন্তনী অনুষ্ঠানে গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীর কে সশ্রদ্ধ প্রণাম।

শ্রোতা ভালো, সকল শ্রোতা ভালো থাকুন। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আপনার সুমিষ্ট কণ্ঠে চিরন্তনী শুনছি, খুব ভালো লাগছে আপনার কণ্ঠে এই গল্প পাঠ, শারদ শুভেচ্ছা রইল, আপনি খুব ভালো থাকবেন। সোমেন যাদবপুর থেকে, থ্যাংক ইউ সোমেন। এরপর লিখছেন প্রফুল্ল কুমার সিংহ শিলিগুড়ি দার্জিলিং থেকে, গান্ধীজির আদর্শ মেনে চলি, উনি ধূমপান করেন নাই সেরকম আমিও চলার চেষ্টা করি। ঠিক, আসলে যে কোনো নেশার বিরুদ্ধে ছিলেন গান্ধীজি। অনেক ধন্যবাদ আপনাদের, প্রায় অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি, এরপরে মৌমিত অপেক্ষা করছে আপনাদের জন্য ভোরা এবং নমস্কার কলকাতা নিয়ে। এর মধ্যে এসে গেছেন শিবশঙ্কর সাথের মেসেজ, রাত্রি শেষে ভোরের শুক্রবারের শরতের শারদীয়ার চিরন্তনীকে আগাম শুভেচ্ছা জানাই, সকল মনীষীদের জানাই প্রণাম। শিবশঙ্কর সাথ গড়হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে চিরন্তনী নিয়ে, আর রোববার দিন আমি আবার ফিরে আসব আপনাদের সঙ্গে চিরন্তনীতে। আর এই প্রসঙ্গে একটি গান শোনানোর খুব ইচ্ছে ছিল, জানি না গানটা শোনাতে পারবো কি না, তবে এই গানটির একটু মানে কথা প্রসঙ্গে কিছু মানে বক্তব্য থাকে, সে বক্তব্যটা অন্তত জানাই, কোনো দিন গানটা শোনাবো। অনেকেই বলেন যে আনন্দধ্বনি জাগাও গগনে মহাত্মা গান্ধীর শান্তিনিকেতন আগমন উপলক্ষে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের, তবে এই গানটি তার আগমনের অনেক আগে 1893 সালে লিখেছিলেন, মাঘ উপলক্ষে, মাঘের মানে মাঘোৎসব উপলক্ষে, তবে অদ্ভুতভাবে সেই দিনটা ছিল কিন্তু 23শে জানুয়ারি। তবে 23শে জানুয়ারি উপলক্ষে কিনা জানি না, তবে রবীন্দ্রনাথ এটা অনেক আগে লিখেছিলেন। তবে এই ভুলের কারণটা হচ্ছে 1915 সালে যখন 17ই ফেব্রুয়ারি মহাত্মা গান্ধী তার ফিনিক্স সেটেলমেন্টের ছাত্র ও শিক্ষকদের নিয়ে প্রথমবার শান্তিনিকেতনে এলেন, তখন শান্তিনিকেতনের আশ্রমিক এবং ছাত্ররা তাকে অত্যন্ত উষ্ণ ঐতিহ্যবাহী সম্বর্ধনা জানালেন স্বাগত অনুষ্ঠানে, বহু গান গাওয়া হয়েছিল, সেই সূত্রেই মহাত্মা গান্ধীর আগমনের সাথে এই গানটির সৃষ্টির ইতিহাস অনেকে হয়তো গুলিয়ে ফেলেন, স্বদেশ পর্যায়ের গান। এই গানটি আমার ইচ্ছে ছিল আজকে শোনানোর, আমি চেষ্টা করছি দুটো লাইন অন্তত শোনানোর, কারণ কথা যখন এসেছে, এবং তারপরে বন্দে মাতরম দিয়ে কিন্তু শেষ করব আজকের অনুষ্ঠান। সবাই খুব ভালো থাকবেন।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ড।

ক্যালেন্ডার বলছে আজ দোসরা অক্টোবর, আজ আন্তর্জাতিক অহিংসা দিবস। প্রতিবছর দোসরা অক্টোবর পালিত হয় এই দিন, আর যাকে মনে করে পালিত হয় তিনি মহাত্মা গান্ধী। আজ তার জন্মদিন। ২০০৪ সালের জানুয়ারি মাসে প্যারিসে ইরানি নোবেল বিজয়ী শিরিন এবাদি তার একজন হিন্দি শিক্ষকের কাছ থেকে দিবসটির ব্যাপারে একটি প্রস্তাবনা গ্রহণ করেন এবং সিদ্ধান্তটি ধীরে ধীরে ভারতের জাতীয় কংগ্রেসের কিছু নেতাদের আকর্ষণ করতে থাকে। ২০০৭ সালে সোনিয়া গান্ধী এবং ডেসমন্ড টিটু জাতিসংঘে সিদ্ধান্তটি পেশ করেন আর ১৫ জুন ২০০৭ জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যবৃন্দ দোসরা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস করার ব্যাপারে ভোট দেন। এরপর সাধারণ পরিষদ তার সদস্যদের কাছে অহিংসার বার্তা দিয়ে দোসরা অক্টোবর দিবসটি পালনের ঘোষণা দেয়। এ তো হল আজকের আন্তর্জাতিক অহিংসা দিবসের ফিরে দেখা। আর আজকের প্রভাত বিনায় এই দিনে যার জীবনকে আমরা ফিরে দেখব, সেই মানুষটি জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী। তার কথা নিয়েই আজকের প্রভাত বিনায় আমি তাপস। মোহনদাস করমচাঁদ গান্ধী ১৮৬৯ সালের দোসরা অক্টোবর পোরবন্দরের হিন্দু মোধ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা করমচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দরের দেওয়ান, মা পুতলিবা করমচাঁদের চতুর্থ স্ত্রী ছিলেন। পুতলিবা প্রণামী বৈষ্ণব গোষ্ঠীর ছিলেন। ধার্মিক মায়ের সাথে এবং গুজরাটের জৈন প্রভাবিত পরিবেশে থেকে গান্ধী ছোটবেলা থেকেই জীবের প্রতি অহিংসা, নিরামিষ ভোজন, আত্মশুদ্ধির জন্য উপবাসে থাকা, বিভিন্ন ধর্মাবলম্বী ও সম্প্রদায়ের পারস্পরিক সহিষ্ণুতা ইত্যাদি বিষয় শিখতে শুরু করেন। অর্থাৎ ওই যে অহিংসার বীজ,

বপন হয়েছিল তার ছেলেবেলাতেই, এবং তার সেই ভাবনাই ক্রমশ ছড়িয়ে পড়ে। আর তার মৃত্যুর পরেই, তার প্রয়াণের পরেই এই দিনটি কবে যেন হয়ে ওঠে আন্তর্জাতিক অহিংসা দিবস, তার ইতিহাস তো আপনাদের কানেই রইল। তার সবচেয়ে প্রিয় গান মোহনদাস করমচাঁদ গান্ধীর ভীষণ প্রিয় ভজন, এবার সেটি আপনাদের জন্য।

জন্মদিনে মোহনদাস করমচাঁদ গান্ধী তথা মহাত্মা গান্ধীর কথা। 1883 সালে মাত্র 13 বছর বয়সে মহাত্মা গান্ধী তার বাবা মায়ের পছন্দে কস্তুরবা মখানজিকে, যিনি কস্তুবাই নামেও পরিচিত ছিলেন, বিয়ে করেন। তাদের 4 পুত্র সন্তান হরিলাল গান্ধী, মণিলাল গান্ধী, রামদাস গান্ধী এবং দেবদাস গান্ধী। 18 বছর বয়সে 1888 সালের 4 সেপ্টেম্বর ব্যারিস্টারি পড়ার জন্য ইউনিভার্সিটি কলেজ লন্ডনে যান। তার জীবনের একটা বড় অধ্যায় দক্ষিণ আফ্রিকায়, দক্ষিণ আফ্রিকার গণ অধিকার আন্দোলন। এই যে একটা পর্ব, এই যে একটা পর্যায়। গান্ধীজি দাদা আবদুল্লা অ্যান্ড সন্সের আইনজীবী হিসেবে দক্ষিণ আফ্রিকায় যান। দক্ষিণ আফ্রিকা গান্ধীর জীবনকে নাটকীয়ভাবে পরিবর্তন করে দেয়। এখানে তিনি ভারতীয় ও কৃষ্ণাঙ্গদের প্রতি সাধারণভাবে প্রচলিত বৈষম্যের শিকার হন। একদিন ডারবানের আদালতে ম্যাজিস্ট্রেট তার পাগড়ি সরিয়ে ফেলতে বলেন। গান্ধী তা অস্বীকার করেন, অগ্রাহ্য করেন এবং আদালত কক্ষ থেকে ক্ষোভে বেরিয়ে পড়েন। তার প্রথম শ্রেণীর বৈধ টিকিট থাকা সত্ত্বেও পিটার ম্যারিসবার্গের একটি ট্রেনের প্রথম শ্রেণীর কামরা থেকে তৃতীয় শ্রেণীর কামরায় তাকে যেতে বাধ্য করা হয়। স্টেজ কোচে ভ্রমণের সময় একজন চালক তাকে প্রহার করে, কারণ তিনি এক ইউরোপীয় যাত্রীকে জায়গা করে দেওয়ার জন্য ফুটবোর্ডে চড়তে রাজি হননি। যাত্রাপথে তাকে আরও কষ্ট করতে হয় এবং অনেকে হোটেল থেকে তাকে বহিষ্কার করা হয়। এই ঘটনাগুলো তার পরবর্তী সামাজিক কার্যকলাপের মোড় ঘুরিয়ে দেওয়ার পেছনে মুখ্য ভূমিকা রাখে। ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবাদ, কুসংস্কার এবং অবিচার লক্ষ্য করে গান্ধী তার জনগণের মর্যাদা এবং অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের ভোটাধিকার ছিল না। এই অধিকার আদায়ের বিল উত্থাপনের জন্য তিনি আরও কিছুদিন দেশটিতে থেকে যান। বিলের উদ্দেশ্য সিদ্ধ না হলেও এই আন্দোলন সেদেশের ভারতীয়দেরকে অধিকার সচেতন করে তুলেছিল। 1894 সালে গান্ধী নাটাল ইন্ডিয়ান কংগ্রেসের প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মাধ্যমে সেখানকার ভারতীয়দেরকে রাজনৈতিকভাবে সংঘবদ্ধ করেন। 1897 সালের জানুয়ারিতে ভারতে এক সংক্ষিপ্ত সফর শেষে ফিরে আসার পর একদল শ্বেতাঙ্গ মব তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। গান্ধী এই মব সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি, কারণ তাঁর মতে কারো ব্যক্তিগত ভুলের জন্য পুরো দলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তিনি সমর্থন করেন না। 1906 সালে ট্রান্সভাল সরকার উপনিবেশের ভারতীয়দের নিবন্ধনে বাধ্য করানোর জন্য একটি আইন পাশ করে। 11 সেপ্টেম্বর জোহানেসবার্গে সংঘটিত এক গণপ্রতিরোধে গান্ধী সবাইকে এই আইন বর্জন করতে বলেন। তিনি বলেন, আইন না মানার কারণে তাঁদের উপর যে অত্যাচার করা হবে, দরকার হলে তা মেনে নেবেন কিন্তু আইন মানবেন না। এই পরিকল্পনা কাজে দেয় এবং 7 বছর ব্যাপী এক আন্দোলনের সূচনা ঘটে। এ সময় আইন অমান্য করা, নিজেদের নিবন্ধন কার্ড পুড়িয়ে ফেলাসহ বিভিন্ন কারণে অনেক ভারতীয়কে বন্দী করা হয়। অনেকে আহত বা নিহত হয়। সরকার তার কাজে অনেকটাই সফল হয়, কিন্তু শান্তিকামী ভারতীয়দের উপর এখানে নিপীড়নমূলক ব্যবস্থা

গ্রহণের কারণে দক্ষিণ আফ্রিকার সাধারণ মানুষের মধ্য থেকেই প্রতিবাদ শুরু হয়। অগত্যা দক্ষিণ আফ্রিকার জেনারেল ইয়ান ক্রিশ্চিয়ান স্মুট গান্ধীর সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয়। এর মাধ্যমে গান্ধীর আদর্শ প্রতিষ্ঠা পায় এবং সত্যাগ্রহ তার আসল রূপ পেতে শুরু করে।

0: ভাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: আর আজকের প্রভাত বিনায় আপনাদের সঙ্গে আমি তাপস। মহাত্মা গান্ধীর জন্মদিনে আজ তাঁর কথা নিয়ে বলছিলাম। আজকের এই দিনটার কথা, আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালিত হয়। তাঁর ছেলেবেলার কথা, তাঁর জীবন এবং দক্ষিণ আফ্রিকায় তাঁর সেই দীর্ঘ আন্দোলনের পথ, সে কথা বলছিলাম। 1915 সালের 9ই জানুয়ারি মহাত্মা গান্ধী ভারতে ফিরে আসেন, এই জন্য ওই দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। গান্ধীর ভারতীয় রাজনীতি এবং ভারতীয় জনগণের সাথে পরিচয় হয় গোপালকৃষ্ণ গোখলের মাধ্যমে, যিনি সেই সময় একজন সম্মাননীয় নেতা ছিলেন। গান্ধীর প্রথম অর্জন আসে 1918 সালের চম্পারণ বিক্ষোভ এবং খেদা সত্যাগ্রহের মাধ্যমে। জমিদারের লাঠিয়ালদের মাধ্যমে অত্যাচারিত হয়েও তারা নামে মাত্র ক্ষতিপূরণ পায়, যা তাদের তীব্র দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। গ্রামগুলোকে অতিরিক্ত নোংরা ও অস্বাস্থ্যকর করে রাখা হয় এবং মদ্যপান ও অস্পৃশ্যতা ছিল ব্যাপক। মারাত্মক দুর্ভিক্ষের মাঝে ব্রিটিশ একটি শোষণমূলক কর চালু এবং তা বাড়াবার চেষ্টা করে। এতে পরিস্থিতি প্রচণ্ড অস্থিতিশীল হয়ে ওঠে। খেদা এবং গুজরাটেও একই রকম অবস্থা ছিল। গান্ধী সেখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন এবং তার বহুদিনের সমর্থক ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের একত্রিত করেন। তিনি একটি পূর্ণাঙ্গ জরিপ চালিয়ে গ্রামের মৃত্যুর হার এবং গ্রামবাসীদের ভয়াবহ দুর্ভোগের উপাত্ত সংগ্রহ করেন। গ্রামবাসীদের কাছে বিশ্বস্ত হবার পর তিনি গ্রামকে পরিষ্কার করার পাশাপাশি স্কুল ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং গ্রামের নেতৃস্থানীয় লোকদের সামাজিক নির্যাতন ও কুসংস্কার মুক্ত হবার আহ্বান জানান। কিন্তু তাঁর মূল প্রভাব পরিলক্ষিত হয় যখন অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং প্রদেশ ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়। জেলের বাইরে হাজার হাজার লোক জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়াও পুলিশ স্টেশন ও আদালতে এসে তারা গান্ধীর মুক্তি দাবি করতে থাকে, যা আদালতকে নীরবে মেনে নিতে হয়। গান্ধী জমিদারদের বিরুদ্ধে সুসংগঠিত বিক্ষোভ ও আন্দোলনের নেতৃত্ব দান করেন এবং জমিদাররা ব্রিটিশ সরকারের নির্দেশে কৃষকদের আরও বেশি ক্ষতিপূরণ এবং চাষাবাদের বিষয়ে তাদের আরও নিয়ন্ত্রণ করতে রাজি হয়। তারা খাজনার খার বৃদ্ধি বর্জন এবং দুর্ভিক্ষ শেষ হবার পূর্ব পর্যন্ত তা সংগ্রহ করা স্থগিত করে। এই বিক্ষোভ চলাকালেই জনগণ গান্ধীকে বাপু এবং মহাত্মা, অর্থাৎ পিতা এবং মহৎ হৃদয় উপাধি দান করে। খেদায় ব্রিটিশদের সাথে সমঝোতার সময় কৃষকদের প্রতিনিধিত্ব করেন সর্দার প্যাটেল। তিনি খাজনা আদায় বন্ধ এবং সকল বন্দীদের মুক্তি দান করেন। এর ফলে গান্ধীর সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে।

অর্থাৎ দক্ষিণ আফ্রিকা হোক কিংবা আমার আপনার এই দেশ ভারত, যেখানে গান্ধীজি তিনি হাল ধরেছেন, তিনি হয়ে উঠেছেন প্রকৃত নেতা, প্রকৃত নেতৃত্ব দিয়েছেন। অন্যের বিরুদ্ধে গান্ধীর অস্ত্র ছিল অসহযোগ এবং শান্তিপূর্ণ প্রতিরোধ। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে সাধারণ মানুষের উপরে ব্রিটিশ সরকারের সেই হত্যাকাণ্ড, তার ফলে জনসাধারণ ক্ষুব্ধ হয়ে যায় এবং সহিংসতার মাত্রা বৃদ্ধি পায়। গান্ধী ব্রিটিশ সরকারের কৃতকর্ম এবং ভারতীয়দের প্রতিশোধপরায়ণ আচরণ উভয়েরই নিন্দা করেন। তিনি একটি লিখিত বিবৃতিতে ক্ষতিগ্রস্ত ব্রিটিশ নাগরিকদের সমবেদনা জ্ঞাপন করেন এবং বিশৃঙ্খলার সমালোচনা করেন। তার এই পদক্ষেপ প্রাথমিক পর্যায়ে দলের ভিতরে অসন্তোষের জন্ম দিলেও গান্ধীর একটি আবেগময় বক্তৃতার পর তা গৃহীত হয়। বক্তৃতায় তিনি মূল নীতিগুলোর বর্ণনা দিয়ে বলেন, সব রকম বিশৃঙ্খলাই অমঙ্গলজনক এবং সমর্থনযোগ্য নয়। এই হত্যাকাণ্ড এবং গণবিক্ষোভের পর গান্ধী পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন এবং সকল সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ লাভের দিকে মনোনিবেশ করেন, যা শেষ পর্যন্ত স্বরাজ বা সম্পূর্ণ ব্যক্তিগত আদর্শগত রাজনৈতিক স্বাধীনতার আন্দোলনের রূপ নেয়। 1921 সালের ডিসেম্বরে মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহী হন। তার নেতৃত্বে কংগ্রেস স্বরাজের লক্ষ্যকে সামনে রেখে নতুন সংবিধান গ্রহণ করেন। সদস্য

চাঁদা দিতে রাজি হওয়া যে কোনো ব্যক্তির জন্য দলের সদস্যপদ উন্মুক্ত করে দেওয়া হয়। নিয়মানুবর্তিতা উন্নতির জন্য বিভিন্ন শ্রেণীর কমিটি গঠন করা হয়। দলকে একটি অভিজাত প্রতিষ্ঠান থেকে জাতীয় জনগণের আকর্ষণে রূপান্তর করা হয়। গান্ধী তার অহিংস নীতির পরিবর্তন করেন স্বদেশী নীতি যোগ করে। স্বদেশী নীতিমতে সকল বিদেশি পণ্য, বিশেষত ব্রিটিশ পণ্য, বর্জন করা হবে। এর পথ ধরে তিনি সকল ভারতীয়কে ব্রিটিশ পোশাকের বদলে খাদি পরার আহ্বান জানান। তিনি সকল ভারতীয় পুরুষ ও মহিলা, ধনী ও গরিব মানুষকে দৈনিক খাদির চাকা ঘোরানোর মাধ্যমে স্বাধীনতার আন্দোলনকে সমর্থন জানতে বলেন। এটি এমন একটি কৌশল ছিল যা নিয়মানুবর্তিতা ও আত্মত্যাগের অনুশীলনের মাধ্যমে অনিচ্ছা ও উচ্চাকাঙ্ক্ষা দূর করবার পাশাপাশি আন্দোলনে মহিলাদের যুক্ত করে। এ সময়ে মহিলাদের করা এ সকল কাজকে অসম্মানজনক বলে মনে করা হত। এছাড়াও ব্রিটিশ পণ্য বর্জনের পাশাপাশি গান্ধী জনগণকে ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত বর্জনের, সরকারি চাকরি থেকে পদত্যাগ এবং ব্রিটিশ উপাধি বর্জনের ডাক দেন।

100.1 FM গোলের প্রভাত বিনায়, আমি তাপস। আজ 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে তার কথা, তার জন্মদিনকে ঘিরে আন্তর্জাতিক অহিংসা দিবস পালনের কথা ভাগ করে নিচ্ছি। অসহযোগ ব্যাপক জনপ্রিয়তা ও সাফল্য লাভ করে। উত্তেজনা বৃদ্ধিকারী এই আন্দোলনে সমাজের সকল স্তরের লোক

অংশগ্রহণ করে। আন্দোলনটি চরমে আরোহণ করা মাত্র অপ্রত্যাশিতভাবে উত্তরপ্রদেশের চৌরি চৌরায় তীব্র সংঘর্ষের ফলে এ আন্দোলনের সমাপ্তি ঘটে। আন্দোলন সহিংসতার দিকে মোড় নিতে দেখে এবং এর ফলে সকল কর্মকাণ্ডের ব্যর্থতার আশঙ্কায় গান্ধী গণ অসহযোগ আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন। গান্ধী গ্রেপ্তার হলে ১৯২২ সালের ১০ মার্চ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১৯২২ সালের ২৮ মার্চ শুরু হওয়া শাস্তির কেবল ২ বছরের মতো ভোগ করতে হয়। ১৯২৪ সালের ফেব্রুয়ারিতে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের পর তাকে মুক্তি দেওয়া হয়। গান্ধী ঐক্যবদ্ধ ব্যক্তিত্বের অভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভিতরে ফাটল ধরে, যা দলটিকে দুটি ভাগে ভাগ করে দেয়। একটি অংশের নেতৃত্ব দেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু, আইনসভার পার্টির অংশগ্রহণ সমর্থন করেন। চক্রবর্তী রাজা গোপালাচারী এবং সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে অপর অংশ এই পদক্ষেপের বিরোধিতা করে। এছাড়াও বিভিন্ন ধর্মের মানুষদের অহিংস আন্দোলন চলাকালীন সৌহার্দ্যে ভাঙন ধরে। গান্ধী এসব বিরোধ মিটিয়ে তুলতে সেতুবন্ধের কাজ করার চেষ্টা করেন এবং এজন্য ১৯২৪ সালের শরৎকালে ৩ সপ্তাহের অনশন করেন। তার এই প্রচেষ্টায় খুব বেশি সফলতা যদিও আসেনি। গান্ধী ১৯২০-এর এই দশকের বেশিরভাগ সময়ে কিন্তু নীরব থাকেন। এ সময়ে তিনি স্বরাজ পার্টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মাঝে বাধা দূর করার চেষ্টা করেন। অস্পৃশ্যতা, মদ্যপান, অবজ্ঞা এবং দারিদ্রের বিরুদ্ধে তিনি সংগ্রাম অব্যাহত রাখেন। ১৯২৮ সালে তিনি আবার সামনে এগিয়ে আসেন। এর আগের বছর ব্রিটিশ সরকার স্যার জন সাইমরের নেতৃত্বে একটি নতুন সংবিধান সংশোধনী কমিশন গঠন করে, যাতে একজনও ভারতীয় ছিল না। ফলে ভারতীয় রাজনৈতিক দলগুলো এই কমিশনকে বর্জন করে।

দীর্ঘতার আন্দোলনের পথ, কিন্তু সময় আমাদের সংক্ষিপ্ত, তাই কিছুটা ছুঁয়ে ছুঁয়ে যেতে হয় মহাত্মা গান্ধীকে তার জন্মদিনে। শেষের পর্বে একটু মনে করাই যে 1929 সালের 31শে ডিসেম্বর লাহোরে ভারতীয় পতাকার উন্মোচন হয়। 1930 সালের 26শে জানুয়ারি লাহোরে মিলিত হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস দিনটিকে ভারতীয় স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে। অন্যান্য প্রায় সকল প্রতিষ্ঠান এই দিনটিকে উদযাপন করে। ঘোষণা মতো মহাত্মা গান্ধী লবণের উপর কর আরোপের বিরুদ্ধে নতুন সত্যাগ্রহ অভিযান শুরু করেন। 1930 সালের মার্চে এই উদ্দেশ্যে তিনি ডান্ডির দিকে লবণ কুচকাওয়াজ আয়োজন করেন এবং নিজের হাতে লবণ তৈরির জন্য 12ই মার্চ থেকে 6ই এপ্রিল পর্যন্ত 400 কিলোমিটার হেঁটে এলাহাবাদ থেকে ডান্ডিতে পৌঁছন। হাজার হাজার ভারতীয় তাঁর সাথে হেঁটে সাগরের তীরে পৌঁছান। এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার অন্যতম সফল প্রয়াস। একের পর এক নানান আন্দোলন। 1932 সালের সেপ্টেম্বরে 6 দিনের অনশন পালন এবং এতে সরকার বাধ্য হয়ে দলিত ক্রিকেটার ও পরবর্তীকালে রাজনৈতিক নেতা পালবাঙ্কার বালুর মধ্যস্থতায় আরও গ্রহণযোগ্য ব্যবস্থা প্রদান করে। এরপরে গান্ধী হরিজন নাম দিয়ে দলিত অস্পৃশ্যদের জীবনযাত্রার মান উন্নয়নে এক নতুন অগ্রযাত্রার সূচনা করেন। 1933 সালের 8ই মে তিনি হরিজন আন্দোলনকে এগিয়ে নেবার লক্ষ্যে 21 দিনের আত্মশুদ্ধি করেন। আসলে গান্ধী তার জীবনকে সত্য অনুসন্ধানের বৃহৎ উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। তিনি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে এবং নিজের উপর নিরীক্ষা চালিয়ে তা অর্জন করেছিলেন। তিনি তার আত্মজীবনের নাম দিয়েছিলেন দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, অর্থাৎ সত্যকে নিয়ে আমার নিরীক্ষার গল্প। গান্ধী বলেন, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল নিজের অন্ধকার, ভয় ও নিরাপত্তাহীনতাকে কাটিয়ে ওঠা। তিনি তার বিশ্বাসকে প্রথম সংক্ষিপ্ত করে বলেন, ঈশ্বর হল সত্য। পরবর্তীতে তিনি তার মত বদলে বলেন, সত্য হল ঈশ্বর। এর অর্থ সত্যই হল ঈশ্বরের ক্ষেত্রে গান্ধীর দর্শন। তিনি বলেন, তার অহিংসা সম্পর্কে যখন আমি হতাশ হই, আমি স্মরণ করি সমগ্র ইতিহাসে সত্য ও ভালোবাসার জয় হয়েছে। দুঃশাসক ও হত্যাকারীদের কখনো অপরাজেয় মনে হলেও শেষে সবসময় তাদের পতন ঘটে, মনে রাখবেন সর্বদাই। আজ তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েই শেষ করছি আজকের প্রভাত বীণা। ফিরব 8:30 মনের মেলোডিতে আমি তাপস।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মন বলে আমি মনির কথা জানি না, আর এই গান শোনার সূত্র ধরেই আমরা পিছিয়ে যেতে পারি আজ থেকে 50 বছর আগে। হ্যাঁ, সালটা 1976, মুক্তি পেল ছবি হারমোনিয়াম। কাহিনী, চিত্রনাট্য, সুরকার, পরিচালনা সবটাই তপন সিংহ। অভিনয়ে যারা ছিলেন, অরুণধরী দেবী, ছায়া দেবী, কাজল গুপ্ত, শিউলি মুখার্জি, আরতি ভট্টাচার্য, সোনালী গুপ্ত, ঝুমুর গাঙ্গুলি, অসিত বরণ, অনিল চট্টোপাধ্যায়, সমীত ভঞ্জ, স্বরূপ দত্ত, বিষ্ণগুহ ঠাকুরদা, সন্তু মুখোপাধ্যায়, সন্তোষ দত্ত, মানু বন্দ্যোপাধ্যায়, দিলীপ বসু। কেন হঠাৎ এরকম 50 বছর আগে ফিরে গেলাম, কেনই বা এই গান দিয়ে শুরু করলাম আজকের মনের মেলোডি? হ্যাঁ, আমি তাপস আপনাদের সঙ্গে, আর এই কেনর উত্তর একটাই, যে মানুষটি এই গানের, এই ছবির আড়ালে আছেন তিনি তপন সিংহ। আজ তাঁর জন্মদিন, 1924-এর আজকের দিনেই তাঁর জন্ম। আজ মনের মেলোডিতে আমরা শুনব, শোনাব তাঁর বিভিন্ন ছবির গান। আর তাঁর ছবির গান মানে শুধুমাত্র তাঁর পরিচালিত ছবি নয়, অধিকাংশ গান তাঁর সুরকার তিনি, এবং বহু গানের গীতিকার সেও তো তিনি। ঠিক যেমন এই যে আমরা গানটা শুনছিলাম, শ্যামল গুপ্তের কথা আর তপন সিংহ তার সুর, আবার বলি ছবির নাম হারমোনিয়াম। এবার এই ছবি থেকে আরো একটি গান আপনাদের জন্য আজ এই মনের মেলোডি জুড়ে সকাল 10টা পর্যন্ত সমস্ত গানেই তপন সিংহ, জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি।

0: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি
1: মনের মেলোডির সঙ্গে তাপস আর আজ তপন সিংহ প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক

করে। জন্মদিনে মনের মেলোডি জুড়ে তার ছবির গান, যে সমস্ত গানের অধিকাংশ গানের সুরকার তিনি এবং অসংখ্য গানের গীতিকার তিনি। এদিকে আজ 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন, প্রভাত বিনায় সে কথা ভাগ করে নিচ্ছিলাম। বলছিলাম যে আজ আন্তর্জাতিক অহিংসা দিবস, আর পাশাপাশি দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় স্বচ্ছতা দিবস। 2014 সালের 2রা অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির রাজঘাটে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেন এবং প্রতি বছর আজকের দিনটি পালিত হয় জাতীয় স্বচ্ছতা দিবস হিসেবে। আজ আপনারা যারা টিউন করেছেন 100.1 FM গোল্ডে, তারা প্রতিদিন যোগ দেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে 9903059992 এই নম্বরে। আবার বলি 9903059992 এই নম্বরে। আর জানতে চাইব যে এই যে জাতীয় স্বচ্ছতা দিবস, সেখানে দাঁড়িয়ে আজ আপনার অংশগ্রহণ কীভাবে হবে ছোট্ট করে জানতে চাইব। আজ জাতীয় স্বচ্ছতা দিবসে দাঁড়িয়ে আপনার সেখানে অংশগ্রহণ কীভাবে হবে। তপন সিংহ, যারা আমরা তার ছবি দেখে বেড়ে উঠেছি, এত বৈচিত্র্যময় চিত্রপঞ্জি আর কোনো চিত্র পরিচালকের আছে কি না সেটা একটা প্রশ্নচিহ্ন। শুরু হলো অঙ্কুশ দিয়ে, ওরকম বাংলা ছবি আমরা তার আগে দেখিনি, যদিও সেই সময়টা আমি দেখিনি, পরবর্তী সময়ে দেখেছি, কারণ বছরটা 1954। সত্যজিৎ রায় এবং মৃণাল সেনকে আমরা পেয়েছি 1955-তে। শুরু হলো বাংলা সিনেমার সোনার সময়ে। তপন সিংহ আমাদের খেলতে খেলতে ভাবতে শিখিয়েছেন, তার চলচ্চিত্রে প্রধান হয়ে দেখা দেয় বিনোদন, যার মূলে আছে জীবনের প্রতি গভীর বিশ্বাস এবং ভালোবাসা। রবীন্দ্রনাথের গল্পকে চলচ্চিত্রের দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছেন তপন সিংহ। 1957-এ কাবুলিওয়ালা দিয়ে যার শুরু, তারপর এসেছে 1960-এ ক্ষুধিত পাষাণ, 1965-তে অতিথি, কাবুলিওয়ালার আগের ছবি টনসিল 1956, একেবারে খোলামেলা কমেডি ছবি, আবার পরেরটি লৌহ কপাট 1958, জেলের জীবন, একই বছরে বেরিয়েছে কালামাটি, কয়লা খনির কাহিনী। কাবুলিওয়ালা আর মিনি সেই সময়ে কিন্তু বাঙালির একেবারে ক্রেজ। চলুন আবার গান, তপন সিংহের ছবির গান, পরপর দুটি গান আবার আমরা শুনব। প্রথমটি 1977-এর ছবি এক যে ছিল দেশ, কাহিনী শঙ্কর, চিত্রনাট্য সুরকার গীতিকার পরিচালনা তপন সিংহ। আর দ্বিতীয়টি তার 6 বছর আগের ছবি এখনই, কাহিনী রমাপদ চৌধুরী, চিত্রনাট্য সুরকার গীতিকার পরিচালনা তপন সিংহ। আসুন এক যে ছিল দেশ এবং এখনই, পরপর দুটি গান, তপন সিংহ পরিচালিত ছবির গান।

এদিকে তপন সিংহ পরিচালিত ছবির গান শোনাচ্ছি আপনাদের সঙ্গে তাঁর জন্মদিনে, আর অন্যদিকে আপনারা আজ জাতীয় স্বচ্ছতা দিবসে দাঁড়িয়ে এই স্বচ্ছতা দিবস পালনের ক্ষেত্রে আপনার ভূমিকা কি হতে পারে সেটা জানাচ্ছেন। আর আমি কিন্তু এই মুহূর্তে জানিয়ে দেব একটি বিশেষ কথা, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। সে প্রসঙ্গে এই প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা বিষয়টি কি, সেটি হল ভারতের শহরাঞ্চলের ফুটপাথ ও রাস্তার বিক্রেতাদের, যাদের আমরা স্ট্রিট ভেন্ডার বলি, তাদের ব্যবসা পুনরায় শুরু এবং সচল রাখার জন্য একটি বিশেষ ক্ষুদ্র ঋণ প্রকল্প। 2020 সালের জুন মাসে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক এটি চালু করে। সহজেই ঋণ পাওয়া যায় এর মাধ্যমে। এই প্রকল্পের মাধ্যমে কোনো জামিন বা

বা গ্যারান্টি ছাড়াই চলতি মূলধনের জন্য ঋণ দেওয়া হয়। প্রথম ধাপে 10,000 থেকে 15,000 টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। নিয়মিত ও সময় মতো ঋণ পরিশোধ করলে দ্বিতীয় ও তৃতীয় ধাপে যথাক্রমে 25,000 টাকা এবং 50,000 টাকা পর্যন্ত বর্ধিত ঋণ পাওয়া যায়। সময় মতো ঋণ পরিশোধ

ক্যাশব্যাক বা নগদ উৎসাহ ভাতা পাওয়া যায়। দ্বিতীয় ধাপের ঋণ সফলভাবে পরিশোধ করলে ইউপিআই সংযুক্ত সেই রূপেও ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়া হয়। আর প্রকল্পের ব্যাপক সাফল্যের কারণে এর মেয়াদ 2030 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এই হল প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, যা একেবারেই ভারতের শহরাঞ্চলের ফুটপাথ এবং রাস্তার বিক্রেতাদের জন্য একটি বিশেষ প্রকল্প। আপনারা জানেন সকাল 9টায় আমরা সংবাদে যাব, ফিরব সকাল 9:10। কিন্তু তার আগে জিতে জিতে যে গান শোনাব, তপন সিংহ পরিচালিত ছবির গান, ছবির নাম অতিথি। 1965 সালের ছবি। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী, চিত্রনাট্য, সুরকার, পরিচালনা তপন সিংহ। অভিনয়ে ছিলেন পার্থ মুখার্জি, সলিল দত্ত, সৌমেন মুখার্জি, সাধন দাশগুপ্ত, আর কে সেন, তপন ভট্টাচার্য, স্বপন ভট্টাচার্য, সমিতা বিশ্বাস। তাহলে সেই ছবির গান, আবার বলি ছবির নাম অতিথি। আর আজ জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি তপন সিংহকে। এই গান শুনতে শুনতেই আমরা চলে যাব সংবাদে, ফিরব সকাল 9:10।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি

ছবির গান, যেখানে বহু গানের গীতিকার সুরকার তিনি। ঠিক যেমন এই গানটি হারমোনিয়াম ছবি থেকে, এবং এই ছবির গান এর আগেও আমরা শুনেছি, নিঃসন্দেহে এরপরেও আমরা শুনব। তপন সিংহ, পদ্মশ্রী, দাদাসাহেব ভুয়া ফালকে, একের পর এক সম্মান পালক তার মুকুটে। তিনি একটির পর একটি বাংলা সাহিত্যের ক্লাসিককে চলচ্চিত্রে রূপায়িত করেছেন। রবীন্দ্রনাথ দিয়ে যার শুরু, জরাসন্ধ, শরদেন্দু বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, বনফুল, সুনীল গঙ্গোপাধ্যায়, মনোজ মিত্র পর্যন্ত সকলকেই তিনি চলচ্চিত্রে এনেছেন, কি বইয়ের পাতা থেকে, কি থিয়েটারের মঞ্চ থেকে। ছোটদের জন্য তপন সিংহ যতগুলো ছবি উপহার দিয়েছেন, অতগুলো ছবি ছোটরা আর কারো কাছ থেকে পেয়েছে? হাতি, সফেদ হাতি, টনসিল, সফেদ হাতি 1978-এর ছবি, 1956-এ টনসিল, 1957-এ কাবুলিওয়ালা, 1965 অতিথি, আজ কা রবিন হুড 1987, সবুজ দ্বীপের রাজা 1979, গল্প হলেও সত্যি 1966, বাঞ্ছারামের বাগান 1980। এরকম ছবি যেমন বানিয়েছেন, আবার তিনিই বানাচ্ছেন তীব্র সামাজিক অবক্ষয়ের ছবি। 1968-তে আপনজন, 86-তে আতঙ্ক, 82-তে আদালত একটি মেয়ে, এক ডাক্তার কে মৌত 1991, বানাচ্ছেন যতগৃহ 64-তে, নির্জন সৈকত 63-তে, এরকম বিভিন্ন ব্যক্তিগত সম্পর্কের টানা পোড়েনের ছবি। এবং আদালত ও একটি মেয়ে যখন তৈরি করেছেন, তখন ভারতবর্ষে মানবী বিদ্যা চর্চার অ আ ক খ রচিত হচ্ছে। এই হলেন তপন সিংহ। তার পরিচালিত ছবির গান আবারও শুনব। 1980-এর ছবি বাঞ্ছারামের বাগান। জানেন, কাহিনী মনোজ মিত্র, চিত্রনাট্য, সুরকার, গীতিকার, পরিচালনা তপন সিংহ, অভিনয়কারা ছিলেন মনে আছে তো? মনোজ মিত্র, দীপঙ্কর দে, নির্মল কুমার, রবি ঘোষ, বিশ্ব গোহ ঠাকুরতা, দেবিকা মুখোপাধ্যায়, প্রেমাংশু বসু, ভানু বন্দ্যোপাধ্যায়। এই ছবি থেকে এবার পর পর দুটো গান।

তপন সিংহ পরিচালিত ছবির গান যেমন শুনছি, তেমন আজ জাতীয় স্বচ্ছতা দিবস। আপনারা হোয়াটসঅ্যাপ করেছেন, জানিয়েছেন এই স্বচ্ছতা দিবসে আপনাদের অংশগ্রহণ কিভাবে। সৌভিক সরকার কসবা কালতু থেকে বলছেন যে জাতীয় স্বচ্ছতা দিবসে আমি যেটা করব, কি কি করবেন, রবিবার তিনি ক্লাব থেকে আশেপাশে সবটাই পরিষ্কার করবেন, কিছু নতুন ডাস্টবিন দেওয়ার ব্যবস্থা করবেন, সাথে ব্লিচিং পাউডার ও ফিনাইল ছড়িয়ে দেওয়া হবে। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে বলছেন, স্বচ্ছতা অভিযানে মানুষের মন থেকে কুসংস্কার মুক্ত করে মানুষের মনে বেশি করে শিক্ষার আলোয় আলোকিত করতে চাই। বেশ, এবার সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, স্বচ্ছতা দিবসে আমি শপথ নেব যে বাড়ির চারপাশ এবং আমার এলাকার রাস্তাঘাট যাতে পরিষ্কার থাকে সেদিকে নজর রাখা, রাস্তায় কেউ কোনো ময়লা না ফেলে

সেদিকে দেখা। এটি করলেও দেখতে ভালো লাগে, মন ভালো থাকে। পাঠিয়েছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে। আজকে এর জাতীয় স্বচ্ছতা দিবসে আমার ছোট্ট অংশগ্রহণ শুরু হয়েছে নিজের ঘর ও চারপাশ পরিষ্কার রাখার মধ্যে দিয়ে। তবে আমার মূল ভাবনা হলো স্বচ্ছতা শুধু একদিনের ঝাড়ু দেওয়া নয়, এটি একটি দৈনন্দিন অভ্যাস। আমি নিজে যেখানে সেখানে প্লাস্টিক বা আবর্জনা ফেলা বন্ধ করেছি এবং অন্যদেরও সচেতন করছি, এবং চারপাশ পরিষ্কার রাখাই হোক দেশের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আমাদের সচেতনতাই পারে একটি রোগমুক্ত, সবুজ ও সুন্দর ভারতবর্ষ গড়ে তুলতে। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে বলছেন যে স্বচ্ছ ভারত অভিযানে আমি নিজের জায়গা থেকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করি, রাস্তায় বা যেখানে সেখানে আবর্জনা ফেলি না, ডাস্টবিন ব্যবহার করি এবং আশেপাশের মানুষকেও পরিষ্কার রাখার কথা বলি। আমার মনে হয় শুধু একটা অভিযান নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের প্রতিদিনের অভ্যাস হওয়া উচিত। পাঠিয়েছেন অমিতাভ হোড় এবং তিনি বলছেন যে জাতীয় স্বচ্ছতা দিবসে আমি এইটুকুই বলবো, পরিবেশকে সুন্দর ও পরিষ্কার রাখতে হবে, তাহলেই সব আমরা স্বচ্ছতাকে ঠিক ঠিক মান মর্যাদা দিতে পারব। তার আগে অবশ্যই তিনি আজকে যাদের জন্মদিন তাদের শ্রদ্ধা জানিয়েছেন। পাঠিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা এবং তিনি পাঠিয়েছেন কোত্থেকে, পাঠিয়েছেন জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। বলছেন আমি শুধু আজ নয়, প্রতিদিন ভোরে উঠে আগে নিজের বাড়ির চারপাশে পরিষ্কার করি, নিজের বাড়ির টেবিল ও অফিসে গিয়ে অফিস টেবিল পরিষ্কার করি ও সব কাগজপত্র গুছিয়ে রাখি। রাস্তায় যদি কলার খোসা বা প্লাস্টিক জলের বোতল পড়ে থাকে সেটাকে তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে থাকি। বেশ, এই ভাবনাগুলো সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। আর এই মুহূর্তে আমার কাজ সুন্দর সুন্দর গানও ছড়িয়ে দেওয়া। তপন সিংহ পরিচালিত ছবি, এবার হাটে বাজারের ছবি থেকে পরপর দুটো গান আমরা শুনব। কাহিনী বনফুল আপনারা জানেন, চিত্রনাট্য সুরকার পরিচালনা তপন সিংহ, আর অভিনয়ে আহা অশোক কুমার, বৈজয়ন্তীমালা, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, ছায়া দেবী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, পার্থ মুখার্জি, চিন্ময় রায়, সমিতা বিশ্বাস। কি অসম্ভব স্টার কাস্ট! তাহলে চলুন হাটে বাজারের ছবি থেকে পরপর দুটো গান।

0: কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি,
1: মনের মেলোডি। সঙ্গে তাপস আর স্টুডিওর খড়ি বলছে একেবারে 9:35। তপন সিংহের জন্মদিনে তার পরিচালিত ছবির গান এবং স্বচ্ছতা দিবস, জাতীয় স্বচ্ছতা দিবসে আপনাদের ভাবনা। যাদবপুর থেকে সোমেন বলছেন যে আজ ঘুম থেকে উঠে বিছানা, টেবিল, বাথরুম ও ঘর পরিষ্কার করব। মানে এখনো ঘুম থেকে ওঠেননি? কাজের লোকের অপেক্ষা করব না। গান্ধীজি বলতেন নিজের ঘর নিজে পরিষ্কার করাই স্বচ্ছতা। পূজো শপিং করতে গেলে আজ কাপড়ের ব্যাগ নিয়ে যাব। দোকানদার প্লাস্টিকের ব্যাগ দিলে বলবো দাদা প্লাস্টিকের ব্যাগ লাগবে না। এইভাবেই একটা একটা করে আমরা সবাই একসঙ্গে উদ্যোগ নিয়ে প্লাস্টিক ব্যবহার বর্জন করতে পারি। পরবর্তী হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন রমা রায় দাসনগর হাওড়া 5 থেকে। আজ জাতীয় স্বচ্ছতা দিবসে আমার অংশ হবে আমার বাড়ির চারপাশ পরিষ্কার করা এবং সবাইকে নিয়ে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করা। পরবর্তী হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। জাতীয় স্বচ্ছতা দিবসে আমার বক্তব্য, বাহ্যিক পরিচ্ছন্নতার চেয়েও আমাদের চিন্তাভাবনার পরিচ্ছন্নতা বেশি প্রয়োজন। সরকার বা কোনো সংস্থার একার পক্ষে দেশ পরিষ্কার রাখা সম্ভব নয় যদি না আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে সচেতন হই। জাতীয় পরিচ্ছন্নতা দিবসের আসল সার্থকতা তখনই আসবে যখন পরিচ্ছন্নতা আমাদের একদিনের কর্তব্য না হয়ে প্রতিদিনের অভ্যাসে পরিণত হবে। আমাদের ছোট ছোট সচেতন পদক্ষেপে পারে একটি সুস্থ, সুন্দর এবং রোগমুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে। পরের হোয়াটসঅ্যাপ অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে বলছেন, আজকের বিষয় জাতীয় স্বচ্ছতা দিবসে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে পরিবেশ পরিচ্ছন্ন রাখার। আমি আমার বাড়ির চারপাশে পরিষ্কার করে জল জমতে না দিয়ে ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন করছি। পাঠিয়েছেন উৎপল মুখার্জি পুনে থেকে, বলছেন যে আচ্ছা অন্য প্রসঙ্গে বলছেন যে আমি লাকি কর্মজীবনে একাধিকবার পোরবন্দর গিয়ে গান্ধীজি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিলাম। বা স্বচ্ছতা দিবসে সকলকে শুভেচ্ছা জানাই আমি প্রসঙ্গে বলি, আমি নিজে অবসরপ্রাপ্ত পরিবেশবিদ, তাই পরিবেশ রক্ষা করতে চেষ্টা করি, মাঝে মাঝে বৃক্ষ রোপণ করি। পাঠিয়েছেন কে, সৌভিক ঢাকুরিয়া, একটু পড়লাম, আমি করছি বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ও কোথাও খেয়ে ফেলি না, ডাস্টবিনে ফেলি। পাঠিয়েছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, বলছেন যে না যেখানে যে বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছে আপনি সেই বিষয় নিয়ে বলেননি, কেমন? তাহলে এবার চলে যাব আবার গানে গানে শ্রদ্ধাঞ্জলি জন্মদিনে তপন সিংহকে, দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত পরিচালক, চিত্রনাট্যকার, সুরকার, গীতিকার। এবার যে ছবির গান শোনাব সেটিও অত্যন্ত প্রিয় একটি ছবি, কাহিনী রূপদর্শী, চিত্রনাট্য, সুরকার, পরিচালনা তপন সিংহ। অভিনয় করেছিলেন দিলীপ কুমার, স্বরূপ দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, চিন্ময় রায়ের মতন অসংখ্য শিল্পী ছিলেন, সারা বানু, সুমিতা সান্যাল। ছবির নাম বলতে হবে, 1970-এর ছবি সাগিনা মাহাতো। সেখান থেকে আবারও পরপর দুটো গান।
2: ভালোবেসে বেসে

একের পর এক আপনাদের স্বচ্ছতা দিবসের ভাবনা এই মুহূর্তে কাটতে পড়ব। পায়েল ব্যানার্জি, বেলঘরিয়া। মানুষের মন আগে স্বচ্ছ হতে হবে, মানুষের ভাবনাতে স্বচ্ছতা আনতে হবে। যেখানে থাকবে না কোনো কুসংস্কার, জটিলতা থাকবে না, থাকবে না অপরাধ প্রবণতা, তবেই পৃথিবী আবার স্বচ্ছ আর সবুজ হয়ে উঠবে, মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে, আর সকল প্রাণ নিজেদের সম্মান নিয়ে সুস্থভাবে বাঁচতে পারবে। পাঠিয়েছেন ভূপাল দাস, বামনপুকুর বটতলা, দাসপাড়া, উত্তর চব্বিশ পরগনা। স্বচ্ছতা দিবসে আমি বাড়ির আশপাশ, বাড়ির ছাদের থেকে ফুলের গাছের টব সরিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে ফিনাইল ব্লিচিং পাউডার ছড়িয়ে পরিবেশকে স্বচ্ছ করে তুলব। আর পাঠিয়েছেন রঞ্জনা মজুমদার বেলুড় থেকে, আজ জাতীয় স্বচ্ছতা দিবস। আমার মনে হয় আমরা নিজেদের মনটাকে স্বচ্ছ রাখলেই আমাদের চারপাশে সব কিছুই স্বচ্ছ ও সুন্দরভাবে দেখতে পাব, আর বাকি সব কিছুই স্বচ্ছ রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। পাঠিয়েছেন আর শিপ্রা কাড়ার, তিনি পাঠিয়েছেন মালিকপাড়া লেন বেতর কাউড়া থেকে। বলছেন যে আমি ছোটবেলা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসি, শুধু নিজের বাড়ির ভিতর নয়, আমার বাড়ির চারপাশ নিজের খাতে কাজ করি, কিন্তু অল্প সময়ের মধ্যে দেখি সেই জায়গা একই রূপে ফিরে এসেছে। আমি প্রতিবাদ করতে ভয় পাই না, করিও তাই। বেশ, অর্থাৎ পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য তার একটা লড়াই বলতে পারি আমরা, তাই না? তাহলে চলুন আবার গানে গানে জন্মদিনের তপন সিংহ আবারও পরপর দুটো গান আপনাদের শোনাব। প্রথম যে গানটি সেটি হচ্ছে যে ছবির গান, তার নাম আধার পেরিয়ে। 1973 সালের ছবি, কাহিনী চিত্তরঞ্জন মাইতি, চিত্রনাট্য সুরকার পরিচালনা তপন সিংহ, অভিনয় ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, বিকাশ রায়, নির্মল কুমার, কল্যাণ চট্টোপাধ্যায়, চিন্ময় রায়, প্রেমাংশু বসু, মাধবী চক্রবর্তী, সুমিত্রা মুখোপাধ্যায়, সুব্রতা চট্টোপাধ্যায়। আর দ্বিতীয় যে গানটি আপনাদের শোনাব সেও কিন্তু আরেকটি বিখ্যাত ছবি, 1966 ছবি, গল্প হলেও সত্যি, কাহিনী সুরকার চিত্রনাট্য পরিচালনা তপন সিংহ, আর অভিনয় যোগেশ চট্টোপাধ্যায়, প্রসাদ মুখোপাধ্যায়, বঙ্কিম ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায়, অজয় গঙ্গোপাধ্যায়, রবি ঘোষ, পার্থ মুখোপাধ্যায়, ছায়া দেবী, ভারতী দেবী, কৃষ্ণা বসু, চিন্ময় রায়। চলুন পরপর শুনব প্রথমে আধার পেরিয়ে ছবির গান এবং তারপর গল্প হলেও সত্যি ছবির গান।

তপন সিংহের ছবি, বিচিত্র বর্ণের, বিচিত্র রাগের। এই ছবিগুলো একটি অন্যটির চেয়ে যতই আলাদা হোক, একটি আলোর রেখা সবগুলিকে ধরে রেখেছে। সেটি দিয়ে আমরা তপন সিংহের ছবি চিনতে পারি। সেটি হলো মানবিক চেতনায় অপরাজেয় বিশ্বাস। তার মানে এই নয় যে তিনি চোখ বুঁজে থেকেছেন। তার চোখে ধরা পড়ে সব কলঙ্ক, সব যন্ত্রণা, মানবতার সব পরাজয়। সেদিকে তিনি আমাদেরও দৃষ্টি আকর্ষণ করেন। ভিতরের বাইরের সেই বাধা কাটিয়ে ওঠাই তপন সিংহের মূল ম্যাজিক। তাকে শ্রদ্ধা জানিয়ে শেষ করব আজকের মনের মেলোডি। সঙ্গে ছিলাম আমি তাপস, আর যেতে যেতে রেখে যাব তাঁর পরিচালিত, তাঁর সৃষ্টি হারমোনিয়াম ছবি থেকে আরও দুটি গান। ভালো থাকবেন।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহসী পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে কথা বলেছেন। ক্যাপ্টেন স্মিথ এবং আততায়ী ওমানি কো পাইলটকে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়েছে। যথোচিত মর্যাদায় দেশজুড়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। রাজঘাটে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর। একই সঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 123তম জন্মদিনে তাকে স্মরণ করা হচ্ছে। ভারতের অর্থনৈতিক উন্নয়নে কানাডা পূর্ণ সমর্থন করবে জানালেন সে দেশের বাণিজ্যমন্ত্রী মনিন্দর সিধু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের বক্সায় আজ বিহার থেকে ধরা পড়া বাঘটিকে ছাড়া হয়েছে। ভারতের মহিলা রিকার্ভ তীরন্দাজি দল এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছে। 12টি সোনা জিতে এই মুহূর্তে ভারত পদক তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে। ভারত ও ব্রাজিলের মধ্যে ঐতিহাসিক ফুটবল ম্যাচ খেলতে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল গতকাল কলকাতায় এসে পৌঁছেছে। খেলা আগামীকাল। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্লাই দুবাইয়ে সাহসী ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে কথা বলেছেন। গত বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমানে কো পাইলটের আক্রমণ প্রতিহত করে তিনি 100

আশি জনের জীবন বাঁচিয়েছিলেন। কথা বলার সময় ক্যাপ্টেন মাচ্ছার প্রধানমন্ত্রীকে তাঁর অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ দেন। তার সাহসিকতার প্রশংসা করে দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী মোদী। ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে ছুরিকাঘাতের অভিযোগে অভিযুক্ত কোপাইলটকে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়েছে। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, চিকিৎসাগত ছাড়পত্র পাওয়ার পর উভয় পাইলট আবুধাবি গেছেন। আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাস গতকাল জানিয়েছিল, ক্যাপ্টেন মাচ্ছারকে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে আসা হয়েছে এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। উল্লেখ্য, 174 জন যাত্রী ও 8 জন ক্রু সদস্যের বিমান বুধবার সকাল 9:45 তাবুকের প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এবং তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়। জাতির জনক মহাত্মা গান্ধীর 157 জন্মবার্ষিকীতে সমগ্র দেশ আজ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে।

0: দেশ জুড়ে এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলোর উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁর সমাধিস্থল রাজঘাটে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এর পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে জাতি তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। 1904 সালের 2রা অক্টোবর উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর পূর্বতন মুঘলসারাইতে তিনি জন্মগ্রহণ করেন। কৈশোরেই তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান এবং 1921 সালে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর লালবাহাদুর শাস্ত্রী উত্তরপ্রদেশ এবং পরবর্তীতে কেন্দ্রীয় সরকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা, কিরণ রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল, জিতেন্দ্র সিং ও এল মুরুগান আজ নতুন দিল্লির সংবিধান সদনে মহাত্মা গান্ধী ও লালবাহাদুর শাস্ত্রীর প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এছাড়াও বিজেপি সভাপতি নীতিন নবীন, কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ অন্যান্য সাংসদ, সংসদের উচ্চপদস্থ আধিকারিক এবং স্কুল শিক্ষার্থীরাও শ্রদ্ধা জানান। গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ সারা দেশে বিশেষ গ্রাম সভা আহ্বান করা হয়েছে। এই সভাগুলিতে শাসন ব্যবস্থায় পরিবর্তনমূলক সংস্কার এবং এমন সব উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে যার লক্ষ্য হল পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করা, জনসেবার মানোন্নয়ন এবং গ্রামীণ ভারতের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ মহাত্মা গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মানিন্দার সিধু বলেছেন, ভারতের অর্থনৈতিক উন্নয়নে কানাডা পূর্ণ সমর্থন করবে। মহাকাশযান, বিরল খনিজ এবং শক্তিক্ষেত্রে কানাডা ভারতের সঙ্গে গভীর সহযোগিতা করতে আগ্রহী বলে তিনি জানান। মিলাওকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে শ্রী সিধু বলেন, ভারতের ক্রমবর্ধমান শক্তির চাহিদা এবং বহুমুখী সরবরাহ শৃঙ্খল উভয় দেশের সামনে বিরাট সুযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন, আগামী 5 বছরের মধ্যে ভারত ও কানাডার মধ্যে বাণিজ্য $30 বিলিয়ন থেকে বেড়ে $70 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়, নকশাল মুক্ত ভারত, একটি প্রতিবেদন।
1: দীর্ঘ সময় ধরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার অন্যতম অন্তরায় ছিল নকশাল বা মাওবাদ। বর্তমান কেন্দ্রীয় সরকার দেশকে নকশাল মুক্ত করে গড়ে তুলতে বদ্ধপরিকর। কিভাবে কেন্দ্র ও রাজ্য বাহিনীর যৌথ প্রয়াসে দেশ আজ নকশাল মুক্ত হয়ে উঠেছে তা জানালেন প্রাক্তন IPS আধিকারিক ও কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কল্যাণ মুখোপাধ্যায়।
2: নকশালদের মূল বলটা ছিল গ্রামবাসীরা, যাদেরকে এরা ভুল বোঝাত। সেইখানে গ্রামবাসীদের আস্থা অর্জন করতে পেরেছে সরকার এবং তারা নকশালদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি আমাদের পুলিশ ফোর্সকে সরকার সরবরাহ করেছে। এ সমস্ত নকশালরা আত্মসমর্পণ করলো বা ধরা পড়লো, তাদের বিরুদ্ধে যত না বেশি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি তাদেরকে সমাজে প্রতিস্থাপিত করা হয়েছে। এই সমস্ত জিনিসগুলো একসঙ্গে করার ফলে আজকে কিন্তু ভারত আক্ষরিক অর্থে নকশাল মুক্ত হয়েছে।
1: কল্যাণ লাহার সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে।

আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারের বক্সায় আজ বিহারের বাল্মীকির জঙ্গল থেকে ধরা পড়া বাঘটিকে ছাড়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে রাজা ভাত খাওয়া হয়ে বক্সার জঙ্গলে যান। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব। সেখানে এনক্লোজারে রাখা

0: বর্মন সহ বক্সার পাহাড় ও জঙ্গল ঘেরা গ্রামের বাসিন্দারা। উল্লেখ্য, বাঘ ছাড়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য সরকার চার দিন বক্সা ব্যাঘ্র প্রকল্প পর্যটকদের জন্য বন্ধ রেখেছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নিরবচ্ছিন্ন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া এবং নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। জেলা নির্বাচনী আধিকারিক ডিইও এবং নির্বাচনী নথিভুক্তিকরণ আধিকারিক ইআরওদের এই বিশেষ কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম উপনির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, পাশাপাশি থাকছে 700 রাজ্য পুলিশ। রোমাঞ্চকর এক ফাইনালে আজ বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে 5-3 ব্যবধানে হারিয়ে ভারতের মহিলা রিকার্ভ তীরন্দাজি দল এশিয়ান গেমসে নিজেদের প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছে। অঙ্কিত ভকত, কীর্তি শর্মা, কুমকুম মোহদ 10 বারের অলিম্পিক চ্যাম্পিয়নদের পরাজিত করেন। বক্সিংয়ে মহিলাদের 75 কেজি বিভাগে চীনের বাও জিকে ফাইনাল 5-0 ব্যবধানে হারিয়ে লাভলিনা বরহুয়াই একটি স্বর্ণপদক জয় করেছেন। মিক্স রিকার্ভ দলগত তীরন্দাজিতে ভারত একটি রূপো পেয়েছে। সেইলিং বো নৌচালনা ইভেন্টে নেত্রা কুমানন মহিলাদের ডিঙি ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন। এর ফলে পদক তালিকায় ভারত সামগ্রিকভাবে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। 2026 এশিয়ান গেমসে মহিলাদের স্কি ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জনকারী হর্ষিতা তোমার ও শীতল ভার্মাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, দৃঢ় সংকল্প ও ধারাবাহিকতার মাধ্যমে হর্ষিতা তোমার ও শীতল ভার্মা ভারতকে পদক জয়ের মঞ্চে উন্নীত করেছেন। ভারত ও ব্রাজিলের মধ্যে ঐতিহাসিক ফুটবল ম্যাচ খেলতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল গতরাতে কলকাতায় এসে পৌঁছেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল সন্ধে 7টায় ব্রাজিল ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহসী পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সঙ্গে কথা বলেছেন। ক্যাপ্টেন স্মিথ এবং আততায়ী ওমানি কো পাইলটকে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়েছে। যথোচিত মর্যাদায় দেশজুড়ে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 137তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। রাজঘাটে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। একই সঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর 123তম জন্মদিনে আজ তাকে স্মরণ করা হচ্ছে। ভারতের অর্থনৈতিক উন্নয়নে কানাডা পূর্ণ সমর্থন করবে জানালেন সেদেশের বাণিজ্যমন্ত্রী মনিন্দর সিধু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের বক্সায় আজ বিহার থেকে ধরা পড়া বাঘটিকে ছাড়া হয়েছে। ভারতের মহিলা রিকার্ভ তীরন্দাজি দল এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছে। 12টি সোনা জিতে এই মুহূর্তে ভারত পদক তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই। এর পরে সংবাদ শুনুন দুপুর 1:30।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মাই কনকলতা। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज बहादुर भारतीय पायलट कैप्टन स्मिथ मच्छार से बात की। उन्होंने दुबई से तेल अवीव जा रही फ्लाई दुबई की फ्लाइट में अपने सह पायलट के हमले को नाकाम करते हुए 180 लोगों की जान बचाई थी। कैप्टन मच्छार ने प्रधानमंत्री को अपने अनुभव के बारे में विस्तार से बताया और कहा कि इस घटना के दौरान उन्हें किस बात से साहस मिला। प्रधानमंत्री ने उनकी बहादुरी की सराहना की और उनके शीघ्र स्वस्थ होने की कामना की।
2: आप स्वयं जीवन और मृत्यु की लड़ाई लड़ रहे, उस समय भी आपने अपने जीवन की परवाह नहीं की, सभी यात्रियों के जीवन की परवाह की। और सबसे बड़ी बात, 140 करोड़ देशवासियों का आपने मान बढ़ाया और इसलिए मैं हृदय से गर्व अनुभव करता हूँ।
1: वाणिज्य और उद्योग मंत्री पीयूष गोयल ने अमेरिका के मिलवॉकी में G20 व्यापार मंत्रियों की बैठक से अलग फ्रांस, कनाडा, सऊदी अरब और दक्षिण कोरिया के व्यापार मंत्रियों के साथ द्विपक्षीय बैठकें की। इन बैठकों में संबंधित देशों के साथ व्यापारिक संबंध मजबूत करने पर चर्चा हुई। फ्रांस के विदेश व्यापार और आर्थिक मामलों के मंत्री निकोलस फोरिसिये के साथ बैठक में श्री गोयल ने व्यापार और निवेश बढ़ाने, भारत यूरोपीय संघ मुक्त व्यापार समझौते को जल्द पूरा करने तथा विमान UPI के एकीकरण और संयुक्त नवाचार के क्षेत्रों में सहयोग बढ़ाने पर चर्चा की। कृतज्ञ देश आज राष्ट्रपिता महात्मा गांधी और पूर्व प्रधानमंत्री लाल बहादुर शास्त्री की जयंती पर उन्हें श्रद्धा सुमन अर्पित कर रहा है। इस अवसर पर देश भर में विभिन्न कार्यक्रमों का आयोजन किया जा रहा है। राष्ट्रीय राजधानी दिल्ली में महात्मा गांधी की समाधि राजघाट पर सर्वधर्म प्रार्थना सभा का आयोजन किया गया।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো। তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো। তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে।
2: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে।

0: আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।

0: আমরা ভর দুপুরে চাঁদের গান শোনালাম ঠিকই, এবং সেই গান দিয়ে আমরা চলে এলাম আজকের তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। ঘড়ি যখন বলছে 1:17, এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি দোলন,
1: আর আমি অর্পিতা। আর প্রথমে বলে নিই, এই গানের অনুরোধ কিন্তু করা হয়েছে যেহেতু আজকে থেকেই পুজোকে আসছে আসছে ধরাই হয়, অক্টোবর কালকে পড়ে গেছে,
0: আর 15টা দিন যেন দর্শনে না
1: আমাদের, আবহ তৈরি হয়ে গিয়েছে বলেই নিশাকর ধর, অনুশ্রী শ্রেয়সী রিমা ধর, আমতা জগদ্ধাত্রী তলা হাওড়া থেকে লিখেছেন যে পুজো পুজো ভাব, তাই পুজোর গান শুনতে চাই, ওই জন্যই আশা ভোসলের।
0: আর এই গানগুলো তো ভীষণ মানে প্যান্ডেল, মানে এই গান তো
1: প্যান্ডেল হপিং, আর এই গান দূর থেকে বিশেষ করে রাতের বেলা আমরা খুব শুনতাম,
0: ঠিক ঠিক ভীষণ একটা
1: স্তব্ধতা,
0: একদম একদম মানে পুজোর সঙ্গে একেবারে ভীষণ অ্যাসোসিয়েশন এটার। আচ্ছা গানটার কথা বলে দিই, গুড় দক্ষিণা ছবির গান, আশা ভোঁসলে গাইলেন বাপিলাহেডির সুরে, ভবেশ কুণ্ডুর কথায়, 87 সালের ছবি। চলে যাব পরের গানে,
1: পরের গানে পরের গান শুনে নেব, তারপরে আসবো কথায়।
0: হ্যাঁ, পুজোতে যারা মানে প্যান্ডেল হপিং না করে একটু বাইরে কোথাও বেড়াতে যেতে চান, তারা দেখুন তো এরকম একটা ট্রিপ হলে কেমন হয় আপনাদের।
2: এই ঘন্টু, এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আস, এবার পুজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে চলো।

0: দার্জিলিং যাত্রার গান আমরা শুনলাম, একদল কচি কাঁচাকে নিয়ে মামা চলেছেন এবং সেই মামা হলেন বলা বাহুল্য আর ডি বর্মন, আর তার সঙ্গে রয়েছেন তার ভাগ্না ভাগ্নীরা। 1978 সালের পুজোর এই গান তৈরি হয়েছিল স্বপন চক্রবর্তীর কথায় শিল্পীর নিজে,
1: একদমই তাই, এবং তাই লিখেছেন কাশীনাথ এবং পার্বতী দে সঙ্গে ক্লাস ফাইভের সৌভিক কৃষ্ণগঞ্জ এবং বদনগঞ্জ গোঘাট হুগলি থেকে লিখেছেন। যেহেতু ছুটির দিন সবাই মিলে আছি, থাকবো, এই গান শুনবো, এবং পুজোর ওই সবারই চাইছেন যে পুজোর আবহের গান। চলে যাই পরের গানে, পরের গানে আমরা শুনে নেবো, তারপরে আসছি কে বলেছে তার নামে।
0: পরের গান আমরা শুনবো প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 63 সালের গান পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা।
1: আচ্ছা, নামটা বলেই দিই, আনন্দধারা, প্রতিমাধারা, শ্রীমনধারা, প্রশান্তধারা, রাজস্থান জয়পুর থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান। ওই সবারই পুজোর আবহ, মন খুশি খুশি আজ।
0: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, রতু মুখোপাধ্যায়ের সুর।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা, শেষ রিপ্লাই। এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM Gold, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন,

0: সাতটা সাত শূন্য শূন্য শূন্য শূন্য এক। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: সবুজ সাহারা আমতা, সোনামই থেকে মৃণাল পাল, শরৎচন্দ্রের উদ্দেশ্যে এই গান। আসলে শরৎচন্দ্রের আমরা সবাই জানি 150 বছর পূর্তি হচ্ছে এই বছর, পালন হচ্ছে সমস্ত বাংলাদেশ মানে পুরো পশ্চিমবঙ্গ বঙ্গদেশ জুড়ে, সেই জন্যই বোধহয় এই গান। চলে যাই পরের গানে।
1: হ্যাঁ, আর এই গানের সুর কিন্তু ভূপেন হাজারিকারই। এর পরের গান একেবারেই আগমনীর ছোঁয়া নিয়ে এ গান 56 সালে নির্মিত ভাস্কর বসুর কথায় সুধীন দাশগুপ্তের সুরে গীতা দত্ত। কে শুনতে চেয়েছেন বলে দাও?
0: উত্তম কুমার দাস, শর্মিলা দাস, দাঁড়হাটা হরিপাল হুগলি থেকে আপনাদের পছন্দের গান।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: কুমার শানুর কণ্ঠে গান শুনতে চেয়েছেন জামশেদপুর থেকে সুদীপ্ত হাজরা। বলেছেন যে গতকাল তিনি অনুরোধ করেছিলেন, তার অনুরোধের গান শোনানো হয়নি, আজকে আপনার অনুরোধের গান আমরা কিন্তু শুনিয়ে দিলাম।
1: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অরূপ প্রণয়ের সুরে এই গান আমরা শুনছিলাম।
0: এই গানগুলো দেখো তুমি শুরু থেকে যদি দেখি আমরা একটা দশ
1: সবকটাই সেই
0: সবকটাই কিন্তু সেই
1: পুজোর প্যান্ডেলে বাজা গান।
0: আর আমাদের যারা আশির দশকে জন্ম বা নব্বই দশকে বড় হওয়া তাদের কাছে কিন্তু এই গানগুলো ভীষণ নস্টালজিক। মানে ওই যেটা আমরা বলছিলাম যে পুজো প্যান্ডেলে রাতের বেলা যখন সমস্ত নিস্তব্ধ তখন কিন্তু এই গানগুলো ভেসে আসে
1: একদম।
0: চলে যাই
1: আমরা পরের গানে যাব, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান আমরা শুনি সেই গান।

0: আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়েছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। আসলে বলেছেন যে আরতিদি যে কোনো গান শোনালেই তার ভালো লাগবে। আর তারপরের গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনতে চাই।
1: লতা মঙ্গেশকরের গানে আমরা পরে যাব, তার মধ্যে আমরা আমাদের এক বন্ধুর অনুরোধ এসেছে অদিতি সেন মাসরনি থেকে শুনতে চেয়েছেন মান্নাদের গাওয়া এই গানটি, যে গানের কথা লিখেছেন শ্যামল গুপ্ত, সুর মান্নাদের নিজের।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

লতা মঙ্গেশকরের কণ্ঠে একটা আইকনিক গান। অনুরোধ বলেছেন যে দয়া করে লতা মঙ্গেশকরের কণ্ঠে যে কোনো বাংলা গান শোনান আর আমাদের অন্তর্ভুক্ত করুন।

0: নরগোডা ছত্তিশগড় থেকে মহারাজ কীর্তনপুরী গোস্বামী, লক্ষ্মীদেবী গোস্বামী, যোগেশপুরী তিওয়াক্কল, ডিম্পল, মীনাক্ষী, নিশা, তুলসী, দিশা গোস্বামী বলেছেন রেডিও আমাদের জীবন।
1: বাহ, এত দূরের বন্ধুরা এরকমভাবে মেসেজ করলে খুব ভালো লাগে। আমরা সলিল চৌধুরীর কথায় সুরে 75 সালের এই গানটি শুনলাম। চলে যাব পরের অনুরোধে। তরুণ বন্দ্যোপাধ্যায়ের গানের অনুরোধ এসেছে আমাদের ফোনের বন্ধুর কাছ থেকে। পবিত্র মিত্রের কথায় শ্যামল মিত্রের সুরে এই গান শুনতে চেয়েছেন কাজল গুপ্ত রানাঘাট থেকে। তরুণ বন্দ্যোপাধ্যায়।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: রক্তিম ভদ্র শিবপুর থেকে শুনতে চেয়েছেন এই গানটি। এই গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ভি বালসারের সুরে হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ মেলোডি মেকার্স, মেলোডি মেকার্স।

0: 100.1 AIR FM Gold ঘড়ি বলছে 2:30 আর শুক্রবারের দুপুরের এই সময়টা সুরেলা সফরের সময়টা আমরা আপনাদের জন্য নিয়ে আসি কোনো না কোনো একজন মেলোডি মেকারকে। আজকে আমাদের সঙ্গে এমন একজন মেলোডি মেকার রয়েছেন যিনি ঠিক তার শতবর্ষের দ্বারপ্রান্তে উপস্থিত এবং যার সুরের বর্ণময়তায় আমরা যেমন একদিকে পেয়েছি ভারতীয় রাগ সঙ্গীত, তেমনি আর একদিকে পেয়েছি উর্দু কাব্যের মূর্ছনা। আজ সুরের সফরে আছি আমি দোলন,
1: আমি অর্পিতা। আর যার কথা আমরা বলবো মানে তার গান শুনলেই বুঝতে পারবেন যে উর্দু কাব্যের মূর্ছনা, যে গজল এবং ভারতীয় রাগ সঙ্গীত কিভাবে
0: মিলেমিশে
1: এক হয়ে যেতে পারে, এবং ভারতীয় সিনেমার সঙ্গীত বোধহয় তিনি না থাকলে এত এত মাধুর্য বোধহয় পেত না।
0: একদমই তাই, মাধুর্য মণ্ডিত হতো না, মানে একটা দিক দেখো আমাদের
1: হ্যাঁ
0: ভারতের সুরকারদের যে আমাদের যে কি বলবো সম্ভার রয়েছে সেটা এক একজন দিক পালাক একদিকে, কিন্তু খেয়াম না থাকলে একটা ফুল সেই সাজিতে কম পড়ত।
1: একদমই,
0: আজ কথা বলবো আমরা সেই প্রবাদপ্রতিম সুরকার খেয়ামকে নিয়ে।

0: এই যে গানটি আমরা যখন শুনছি, এই যে দৃশ্যায়ন, বরফের রাজ্যে দুই প্রেমিক যুগল, আর সব থেকে বড় কথা হচ্ছে সাহিল লুধিয়ানভের কথা
1: আর
0: খৈয়ামের সুর, মানে গজলকে এক অন্য উচ্চতায়, মানে পাঁচের দশক, ছয়ের দশক থেকে একেবারে নয়ের দশক অবধি গজলকে এক অন্য মাত্রা
1: দিয়েছেন একদম। দেখো একটা জিনিস অদ্ভুত, যে মানুষটির আসলে তার কি বলবো আগ্রহটা ছিল একটা ভিন্ন দিকে, তাই না? অভিনয় আগ্রহ ছিল, সেখান থেকে চলে গেলেন তিনি গানের জগতে, এবং এই গানের জগতে এমনভাবে, এক্ষেত্রে কিন্তু বলতে হয় যে তার জীবনে তার গুরুর ভূমিকা সাংঘাতিক, তাই না? কারণ যে সময় তিনি মানে একটা অন্য দিকে তার আগ্রহ, সেখান থেকে তিনি সেই মানে সেখানে ক্যারিয়ার করবার জন্য ঘুরছেন, সে সময় কিন্তু তিনি বাবা চিস্তির সঙ্গে তার সাক্ষাৎ হলো, এবং বাবা চিস্তির মানে তিনি পাঞ্জাবিতে তখন গান করেন, পাঞ্জাবি বিভিন্ন রকম গান তিনি গান, এই বাবা চিস্তির গান প্রথম দিন শোনার পর খাইয়াম কিরম যেন একটা হয়ে গেলেন এবং মানুষটার সঙ্গ ছাড়লেন না, ঘুরতে লাগলেন। এই ঘুরতে ঘুরতে যখন একের পর এক বাবা চিস্তির গানগুলো শুনছেন, তিনি তখন এত ইমপ্রেসড হলেন, এবং বাবা চিস্তিও বুঝতে পারলেন, মানে যে রতনে রতন চেনে, তিনি তখন বললেন যে তুমি আমার সঙ্গে থাকবে, কাজ করবে। তো এই খাইয়াম জুড়লেন কিন্তু বাবা চিস্তির সঙ্গে, এবং 17 বছর বয়সে 1943 সালে লুধিয়ানায় চলে এলেন। মানে এরপর একটা বর্ণময় জীবন, তিনি আর্মিতে সার্ভ করলেন কিছুদিন, এবং শেষকালে চলে এলেন বম্বেতে, যেটা যে কোনো চলচ্চিত্র জগতের স্টলওয়ার্ডদের আলটিমেট ডেস্টিনেশন, বম্বেতে চলে এলেন। এবং
0: মানে এই যে তার মানে আরে হ্যাঁ, পাঞ্জাবি গান বা পাঞ্জাবি যে ফোক কালচার, এবং তারপরে দেখো পাঞ্জাব তখন তখন মানে পরাধীন ভারত, এবং যেই কারণে যে উর্দু শায়রি, উর্দু গজল তাকে প্রভাবিত করেছিল, এবং পুরোটাই মানে কোথাও কি লখনউ ঘরানা তাকে প্রভাবিত করেছে, এবং পাঞ্জাবি শায়র মানে পাঞ্জাবির যে ফোকলোরও তাকে প্রভাবিত করেছিল, সেটা কিন্তু ব্যক্তি জীবনেও আমরা দেখতে পাই, কারণ তার স্ত্রী কিন্তু পাঞ্জাবি।
1: একদম। তবে একটা কথা, মানে যখন আমরা বাবা চিস্তির কথা বলছি, সেখানে আরেকজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন পণ্ডিত অমরনাথ। খুব ছোট বয়সে খৈয়াম তো পালিয়ে গিয়েছিলেন, গিয়ে কাকার বাড়িতে ছিলেন, এই কাকার বাড়িতে কিন্তু তার মানে কণ্ঠসঙ্গীতের তালিমটা হয়েছিল পণ্ডিত অমরনাথের কাছ থেকে। এটাও একটা বিরাট জায়গা, তার পরবর্তীকালে যে এই রকম মাপের একজন সুরকার হয়ে ওঠা, তার পেছনে এই দুই মানুষের ভূমিকা অনবদ্য
0: অনবদ্য। এবং আমাদের খৈয়ামকে যখনই আমরা মানে শুনি, মানে অদ্ভুত এক প্রশান্তি গান,
1: একদম হ্যাঁ ঠিক বলেছো,
0: যেটা মানে এখনকার 2026 দাঁড়িয়ে আমাদের মনে হয় যে খুব দরকার এই প্রশান্তি।
1: একদম একদম ঠিক বলেছো, প্রশান্তি, অদ্ভুত প্রশান্তি, খুব সুন্দর মানে একটা শব্দে তুমি খাইয়ামের গানকে ডেসক্রাইব করলে, একদমই তাই, শান্তি। চলে যাই পরের গানে।

0: মুজাফর আলীর পরিচালনায় খাইয়াম ছাড়া এই মুজাফর আলী কিন্তু কাউকে ভাবতেই পারেননি যখন এই কম্পোজিশনের কথা তার মাথায় এসেছিল।
1: এবং দেখো এই গানটা দেখতে দেখতে আমার মনে পড়ছিল, মানে মনে খুব অটোমেটিক্যালি আসছিল মুঘলে আজমের যে নাচের দৃশ্য, আনারকলির সেই নাচের দৃশ্য বা এরকম আরো অনেক নাচের দৃশ্য, পাকিজা, হ্যাঁ পাকিজা বলো মুঘলে আজম বলো, একটা জিনিস লক্ষ্য করবে সেখানে না যে নাচ ঘরটা অসম্ভব একটা গ্র্যান্ডার, একটা গর্জিয়াস ব্যাপার আছে সেখানে মুঘলে আজমের অতগুলো আয়না। এই খানের সঙ্গে, এই গানের সঙ্গে এই বাকি যেগুলোর কথা বললাম একটা শার্প কন্ট্রাস্ট রয়েছে। ঠিক তুমি এই গানের আগেই যে শব্দটা ব্যবহার করলে যে একটা প্রশান্তি, এই যে গানের দৃশ্য, এই ঘরের সজ্জা, তার আলো এবং রেখার মতন একজন ড্যাজলিং বিউটি যেখানে, সেখানেও কিন্তু এই ঘরের সজ্জা আলো সব মিলিয়ে কিন্তু ওই গর্জিয়াস ব্যাপারটা নেই সেখানে, সবটাই একটু টোন ডাউন এবং তার মধ্যে থেকে একটা আভিজাত্য উঠে আসছে রেখার মধ্যে। রেখার আমার যেমন এটা যে কেউ স্বীকার করবেন যে রেখার তো সমস্ত আগুনটা তার চোখে, ওই চোখের মানে একটু মাথাটা নিচু করে সামনের দিকে চোখের মণিটা তুলে যখন রেখা তাকায় তখন মানে পৃথিবীর কঠিনতম পর্বতও কেঁপে যেতে বাধ্য। তো সেই রেখার ওই ড্যাজলিং বিউটিটাও কোথাও, দেখো রেখা এখানে সাদা পড়েছেন এবং এই সমস্তটাকে ঘিরে রেখেছে যে সুরের মোড়কটা সেইটা খায়াম নির্মাণ করছেন যখন, তখন কিন্তু ওই পুরো বিষয়টা যে একটা টোন ডাউন অথচ ভয়ঙ্কর আভিজাত্য সুর দিয়ে সেটাকে তিনি যাকে বলে র‍্যাপ আপ করছেন পুরোটাকে।
0: টোন ডাউন ব্যাপারটাই মানে অতি সাধারণ লেখনী। আমরা যদি খায়ামকে দেখি, আবার আমরা কখনো দেখতে পাবো কাইফি আজমিকে দেখতে পাচ্ছি, জানিস আর আক্তার দেখতে পাচ্ছি
1: ফারুক শেখকে,
0: হ্যাঁ না মানে আমি লিরিসিস্ট যখন খাইয়াম সুরকার তখন সাহিল লুধিয়ানবি পাচ্ছি, জানিসার আক্তার পাচ্ছি, পাচ্ছি কাইফি আজমি। কিন্তু এদের অসাধারণ লেখনীকে বাদ দিয়েও যদি দিই নিন মানে সেরকম অতি সাধারণ মানের লেখনী বা অনেক ক্ষেত্রে এমনও
1: অনামী
0: লিরিসিস্ট সেটিকেও অসাধারণ একটা মনীষিয়ানার পর্যায়ে
1: নিয়ে গেছেন।
0: মানে ওই যে বললে না মানে অদ্ভুত এক মাদকতা, অদ্ভুত এক মানে উচ্চতায় পৌঁছে দেওয়া, মানে এটা মানে যখন আমরা শুনবো তখন আরো মনে ভালো বুঝতে পারছি। চলে যাই পরের গানে।
1: হ্যাঁ আমরা
0: আমরা বরঞ্চ রাজিয়া সুলতানের গানটা শুনি, তাহলে বুঝতে পারবো যে যেমন আশা ভোসলে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই দিলে না দান, হ্যাঁ এটা শুনবো রাজিয়া সুলতানা। মানে এই যে এই ধরনের যখনই মানে ঐতিহাসিক চরিত্র রাউজান রাজিয়া সুলতানা, আর মানে এই যে আরেকটা জিনিসও আমার মানে ঋতুপর্ণ ঘোষের সিনেমা দেখলে আমরা সবসময় বলে থাকি তো যে মেয়েদের মননশীলতা বুঝতে পারতেন উনি, কোথাও গিয়ে মানে খাইয়ামের মধ্যেও আমি মনে হচ্ছে শুট মানে উইমেন সেন্ট্রিক সিনেমা যখনই আমরা দেখছি ম্যাক্সিমামই কিন্তু খাইয়ামের মানে সুর লক্ষ্য করে যদি দেখো অভিজাত্যের কথা বলছিল সুরের মধ্যেও যেন সেই অভিজাত ছোঁয়া।
1: ঠিক আমরা গানে যাবো।

0: ওমরাও যান শুনছিলাম, ওমরাও যান শুনতে শুনতে তাই আমরা আলোচনা করছিলাম যে দেখো ঠুমরি তো, ঠুমরি লখনৌ সেই বিখ্যাত তবায়েফ ওমরাও যান, তার সেই মানে তিনি নৃত্য পরিবেশন করছেন সেখানে, মানে খাইয়ামকে এক কথায়, মানে খাইয়ামকে যদি এক কথায় ধরা যায়, আমরা বলতে পারি লিটারারি এবং পোয়েট্রিক, আর এমন একজন কম্পোজার যিনি উর্দু হিন্দি পাঞ্জাবি তিনটে ভাষায় মানে ভীষণ দক্ষ
1: একেবারেই।
0: আর আরেকটা জিনিস যেটা নোটিস করছি এই গানটি শুনতে শুনতে, যে দেখো ঠুমরির যে বাদ্যযন্ত্রগুলি তবলা, সারেঙ্গি, মাসি এবং একটা মানে সেমি ক্লাসিক্যাল ঠুমরিতে যা যা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা উচিত সেগুলো তো রয়েছে। আর তার সাথে তার আগে আমরা যখন বিরতিতে যাওয়ার আগে যে গানটি শুনছিলাম ওটাতে কাশ্মীরি ফোকলোর ইনস্ট্রুমেন্ট সন্তুর,
1: আসলে সন্তুরের মধ্যে না, সন্তুর ইটসেলফ একটা খুব শান্ত মানে ইনস্ট্রুমেন্ট, কিন্তু সেই সন্তুরকে যেখানে উনি জল তরঙ্গের মতন ব্যবহার করেছেন এবং তুমি দেখবে সিকোয়েন্সের সঙ্গে কি অসম্ভব প্যারিটি রেখে মিউজিক করছেন, ওই যে একটা ধুধু মরুভূমি যেখানে শুধু আমরা একটা ধূসর বালির স্তর পাচ্ছি, আর সেইখানে হেমা মালিনীর যে ওই পিঙ্ক একটা ড্রেস, মানে মুহূর্তে মনে হয় যেন সেই আমাদের আরব্য রজনীর দেশে নিয়ে চলে গেল, এবং এই যে ধূসরের ব্যাকগ্রাউন্ডে যে পিঙ্কের যে মানে যে একটা গ্লিটার,
0: হ্যাঁ কন্ট্রাস্টিং বৈপরীত্য,
1: সন্তুরটাকে ঠিক সেভাবেই ব্যবহার করছেন। ইটসেলফ একটা খুব শান্ত বাজনা, কিন্তু সেটাকে যখন তিনি জল তরঙ্গে নিয়ে আসেন একদম মনে হয় যে ওই পিঙ্ক গোলাপি যে রাজিয়াকে আমরা দেখছি যেন তারই একটা অবয়ব ফুটে উঠেছে
0: ওই গানটারই ঠিক রেজোনেন্স যদি বলা যায় এই গানটি। দেখো
1: একদম
0: নুরির গানটি, নুরির গানটি যখন শুনবো আমরা কিন্তু রাজিয়া সুলতানার ঠিক ওইটারই রেজোনেন্স যেন শুনতে পাই, আজারে গানটা যখন শুনছি মানে একটা ইথারিয়াল বিউটি, তা অদ্ভুত গানটার মধ্যেও সেই যেন ওই যে বলেন একটা ইথারিয়াল ব্যাপারটা রয়ে গেছে
1: একেবারে।
0: শুনে নি গান

0: একেবারে সেই পাহাড়ের ঠান্ডা হাওয়া মাখা একটা গান যেন।
1: হ্যাঁ, মানে এই যে ওনার খৈয়ামের সুরে দেখো কোথাও সেই পাহাড়ি ফোকলোর, আবার লখনৌ ঘরানার গান যখন ওমরাও জান শুনছি, সেইখানকার ঠুমরি টপ্পা সেই একটা রাইস একটা ব্যাপার, নবাবদের জীবন চর্চা, মানে এই যে একটা মানে আমি এটাই আমরা বলছিলাম যে খৈয়ামের সুর কোথাও গিয়ে আমাদেরকে বোধ হয় মনে করায় যে যে কোনো যে কোনো জিনিসেরই শিক্ষা প্রয়োজন, সঠিক পড়াশোনা প্রচুর প্রয়োজন।
0: এই যে প্রথম জীবনে তো উনি সেই শর্মাজি বর্মাজি নাম নিয়ে কাজ শুরু করেছিলেন, তারপর সেখান থেকে তিনি তার নিজের নামে ফিরে আসেন। আর একটা জিনিস দেখো, আমরা শুরুতে কভি কভির গান শুনেছি, এই কভি কভির গান শুনে এতটাই মুগ্ধ হয়েছিলেন রাজেশ খান্না যে তার সব থেকে প্রিয় গাড়িটা তিনি খৈয়ামকে দিয়ে দিয়েছিলেন। মানে জাস্ট ভাবো রাজেশ খান্না তার স্টারডম তখন কোথায়, এবং তিনি এতটাই মুগ্ধ হলেন যে সব থেকে প্রিয় গাড়িটা তিনি দিয়ে দিয়েছিলেন। এবং মানে খৈয়ামের কাছেও এটা না ভীষণ একটা সারপ্রাইজ ছিল আর কি। তবে হ্যাঁ, অবশ্যই এটা তো ভালোবাসার দান যাকে বলে,
1: এবং কভি কভি তাকে যে উত্তুঙ্গ জনপ্রিয়তা দিয়েছিল তারপরে আমরাও জান, মানে সেই অর্থে কিন্তু খুব সিলেক্টেড সিনেমা করেছে।
0: হ্যাঁ, খুব অল্প সিনেমা,
1: কিন্তু প্রত্যেকটি গান আমরা যদি মানে নিরীক্ষণ করি, পর্যবেক্ষণ করি, বারবার শুনি, যে দেখবো যে যেখানকার যে গান, যে চরিত্রগুলো যেখান থেকে উঠে এসেছে সেইখানকার ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা, এবং সেই ভাষা, মানে ভাষা যিনি লিখছেন তিনি তো গীতিকার লিরিসিস্ট, কিন্তু একজন কম্পোজার হিসেবে সেই চরিত্রগুলোকে বিশ্লেষণ করে ঠিক সেই জায়গার ইনস্ট্রুমেন্ট চরিত্রগুলো যেখান থেকে বিলং করছে, এটা এটা এটার জন্য যেই মুনশিয়ানা, মানে চলে যাই বরঞ্চ পরের গানে, মানে আমাদের যত কম কথা বলবো ভালো।
0: মানে একটা জিনিস এই যে বললাম রাজেশ খান্না যে ওনাকে ইয়ে করেছিলেন, এর পরে ধরো থোড়ি সি বেওয়াফাই বা দর্দ দিলে নাদান, এইগুলো কিন্তু আবার যাকে বলে সেই পাল্টা, মানে রাজেশ খান্নার ছবিতে খৈয়ামের অসামান্য সুর আমরা এগুলোতে পেলাম। পরের গানে যাই তাহলে।

0: গানগুলো শুনতে শুনতে মনে হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা বেশ শেষ না হলে ভালো হয়। মানে এই গানগুলোর একটা অদ্ভুত স্পেল আছে, একটা মানে এটা থেকে না বেরোনো যায় না, অদ্ভুত একটা মানে কি বলবো, একটা একটা আবেশ সেটাতে আচ্ছন্ন করে রাখে। একটা কথা বলি, খায়াম কিন্তু বেশিরভাগ চাইতেন মূলত যারা কবি তাদের সঙ্গে কাজ করতেন, মানে শুধুমাত্র ফিল্ম লিরিসিস্ট, তার থেকে খায়ামের পছন্দ ছিল কবিদের সঙ্গে কাজ করার। এবং গান নির্মাণের সময় তিনি পরিষ্কার তাদের গিয়ে বলতেন, মানে একদম ফুল ফ্রি হ্যান্ড, বলে আপনার যা ইচ্ছে তাই লিখুন, যা মন চায় সেটাই লিখুন, এমন নয় যে কোথাও সুরের জন্য লেখাটা কেমন করতে হবে। এইটার পর যেটা পেতেন, মানে আসলে কবিত্ব কাব্য ব্যাপারটাকে খায়ামের অসম্ভব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, এবং যেটা তিনি পেতেন মানে সেই কবি যেটা তার হাতে তুলে দিলেন, তুমি নাম এতক্ষণ বলছিলে প্রত্যেকেই, মানে লুধিয়ানভি থেকে শুরু করে
1: আখতার, সাহিল লুধিয়ানভি কে নয়, মানে লিস্ট মানে এনরিচড একটা লিস্ট।
0: তো যেটা তারা তুলে দিতেন তার উপরেই তিনি সুরটা করতেন, মানে সুরের জন্য কোথাও যেন কাব্যের এতটুকু খামতি না হয়। মানে এই এই একটা কি জানো তো অর্পিতা, মানে এই যে মানে সততা, আমি যেটা করছি যেটা ভালোবাসি তার জন্য আমার মানে 200 ভাগ যে সততা, সেইটার প্রতি একনিষ্ঠ থাকাটা না ওই সময়ের মানুষের একটা বৈশিষ্ট্য ছিল যেটা আজকে নেই। আজ শুধু সবটাই শুধু বাজার ওরিয়েন্টেড হয়ে গেছে, শুধু বাজারের দিকে লক্ষ্য রেখে সবটা করা। তখন কিন্তু কাজটা মূল ছিল এবং সেই কাজটা তখন সাফল্য এনে দিয়েছে, মানুষের সাড়া এনে দিয়েছে,
1: এবং যেই কারণে যশ চোপড়ার কিন্তু অন্যতম প্রিয় কম্পোজার,
0: একদম
1: কভি কভি, নুরি, ত্রিশূল। আচ্ছা, ত্রিশূলের কথা যদি বলছি, যখন যশ চোপড়ার মানে বাড়ি বাড়ি যশ চোপড়া কিন্তু খায়ামকে মানে ব্যবহার করেছেন, কারণ একটাই কারণ, ওই যে ওই পোয়েটিক জাস্টিস তার সিনেমাতে, পোয়েট্রি, মানে পোয়েট্রি যদি কারোর মানে প্যাশন হয় মূল, মানে তার সমস্ত কাজের মধ্যেই একটা কাব্যিক মূর্ছনা থাকবে। মানে ওয়ান লাইনার হিসেবে খায়ামকে এইভাবেই বর্ণনা করা হয়েছে, লিটারেরি অ্যান্ড পোয়েট্রিক। তো সেইটাই সেটাই যে মানে যশ চোপড়াও মানে যেই সমস্ত সিনেমাতে আমরা কবি কবিতেও তাই, মূল চরিত্র কিন্তু শায়ার ছিলেন, তো ওই যেখানে আমরা সেই পোয়েটিক জাস্টিস চাইছি সেখানে কিন্তু খায়ামকে পাচ্ছি। আমরা মনে হচ্ছে ত্রিশূলের একটা গান শুনি।

0: আমরা যেটা গান শুনতে শুনতে অর্পিতা বলছিলে তুমি যেটা
1: করতে হবে এবারে আমাদের
0: না মানে এই গানে যে কম্বিনেশনটা আর কি
1: ইয়েসুদাস কিশোর কুমার এন্ড লতা মঙ্গেশকর
0: এটা এটা খুব সত্যি একটা ভীষণ অববিট কম্বিনেশন কিন্তু সেটাতেই যাকে বলে মাত আসলে ওই জহুর যিনি তার হাতে যাই পড়ুক না কেন
1: তিনি আমরা এরকম ট্রায়োকি দেখি মোহাম্মদ রফি কিশোর কুমার লতা মঙ্গেশকর নয় মান্না দে কিশোর কুমার এরকম
0: একেবারে সেখানে ইয়েসুদাসকে ব্যবহারটা বেশ একটা অন্যরকম ব্যাপার

0: এখানেই খাই আম স্বতন্ত্র।
1: একদম একদম। দেখো মানুষটাও কি অদ্ভুত ছিলেন, তার মানে সমস্ত জীবনের সঞ্চিত অর্থ, মানে যে 2012 তিনি যখন ঘোষণা করলেন যে সবটাই তিনি উঠতি আর্টিস্টদের উন্নতির জন্য তিনি দান করে যাবেন, সে সময় সেই সম্পত্তির পরিমাণ 10 কোটি টাকা। এবং আর একটা বিষয়, সেটা হলো তার 89তম জন্মদিনের পর পুলওয়ামা অ্যাটাক হলো, এবং এতটাই তিনি ব্যথিত হয়েছিলেন, তিনি আঘাত পেয়েছিলেন, যে তিনি তারপর থেকে কখনও তার ওই জন্মদিনের সেলিব্রেশন তিনি তো করেনইনি। এবং পুলওয়ামাতে নিহত সৈনিকদের জন্য তিনি, তাদের পরিবারের জন্য তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন দরাজ হৃদয়ে। এবং এই যে সূক্ষ্ম অনুভূতিগুলো তার ভেতরে এতখানি জাগরুক ছিল বলেই না এই গানগুলো আমরা এভাবে পেয়েছি। তো খায়াম থাকবেন, তিনি আমাদের মানে শিরোপরি থাকবেন, তিনি আমাদের হৃদয়ে থাকবেন, আর তিনি আমাদের এই সূক্ষ্ম চেতনায় চির অমর হয়ে থাকবেন।
0: আর এই যে গানটি দিয়ে আমরা
1: এই পর্ব থেকে
0: মানে গানটি খায়ামকে ট্রুলি জাস্টিস করে, সেই গানটি দিয়ে আমরা এই পর্ব থেকে যাচ্ছি। জন্মদিন নিয়ে আবারও আসছি গানের ওপারে।

0: এই যে পর্দে মে রহনে দো, আর পর্দা খুলবে যার মুখটি মনে পড়ছে আজকে তার জন্মদিন আশা পারেক। আসলে বলা যেতে পারে হিন্দি সিনেমার সোনালী যুগের সোনালী নায়িকা,
1: যিনি আজও একই রকম সতেজ সুন্দর স্বর্ণালী রয়েছেন, তাই না?
0: একদমই। কাটি পতং, কারাভান, তিসরি মঞ্জিল, মানে যত সিনেমার মানে, এবং সব থেকে বড় কথা ডান্সিং নাম্বারেও যেমন পারদর্শী এবং অভিনয়ের ক্ষেত্রেও তাই। আচ্ছা, আরো এত কথা বলার আগে আরো একটা মানে ফেমাস গান যেটা আশা পারেক বললে, এই গানটা যেমন শুনলাম, আরো একটি গান অত্যন্ত আশা পারেক বললেই আমাদের মানে চোখে
1: মনঃসক্ষে ভেসে ওঠে,
0: সেটা শুনে নিই একটু।

0: আশা পাড়েকের জন্মদিন 1942 সাল 2nd অক্টোবর আজকের দিনে। ওই যে বললাম, যেমন ভরতনাট্যম কথাকেও পারদর্শী, তেমন অভিনেত্রী হিসেবেও পারদর্শী এবং অসামান্য সুন্দরী, অসামান্য অভিনেত্রী। আর ওনার কথা,
1: চুল এখনো কি চুল মনে হয় সেই একদম ছবিতে দেখার মতন, এখন এত বিশাল খোপা।
0: সোনালী যুগের সেই অভিনেত্রীদের কথার মানে আমাদের সময় আর সীমিত, যেতে যেতে এটাই বলতে পারি এভারগ্রিন একজন নায়িকা।
1: আরো ভালো থাকুন, থাকুন সুন্দর।
0: আবারও আরেকটি গান আপনাদের জন্য রেখে যাচ্ছি, সময় নেই। দোলন অর্পিতা বলছে টাটা বাই বাই, এভারগ্রিন গান শোনানোর জন্যই আমরা আছি, কারণ এফএম গোল্ড এই গানটা শোনাতেই হবে, তাই তো?
1: একদম,
0: রেখে গেলাম,
1: বিদায় নেব, ভালো থাকুন,
0: সুস্থ থাকুন।

0: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্লাই দুবাইয়ের সাহসী ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাছারের সঙ্গে কথা বলেন। গত বুধবার দুবাই থেকে তেল আভিবগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমানে কো পাইলটের আক্রমণ প্রতিহত করে তিনি 180 জনের জীবন বাঁচিয়েছিলেন। কথা বলার সময় ক্যাপ্টেন মাছার প্রধানমন্ত্রীকে তার অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ দেন। অন্যদিকে তার সাহসিকতার প্রশংসা করে দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী।
1: आपने अपने जीवन की परवाह नहीं की, सभी यात्रियों के जीवन की परवाह की और सबसे बड़ी बात 140 करोड़ देशवासियों का आपने मान बढ़ाया और इसलिए मैं हृदय से गर्व अनुभव करता हूँ। स्मित, अब मैं आपसे सुनना चाहूंगा।
2: सर, मेरे लिए मैं सर से भी बोल रहा था, आपने सबसे बड़े एड्रेस और
0: এদিকে ক্যাপ্টেন স্মিথ মাছারকে ছুরিকাঘাতের অভিযোগে কো পাইলটকে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়েছে। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে চিকিৎসাগত ছাড়পত্র পাওয়ার পর উভয় পাইলটই আবুধাবিতে গেছেন। ইয়েমেন সরকার জানিয়েছে তাদের সেনাবাহিনী তাইজ এলাকায় মাত্র 3 ঘণ্টায় হুথিদের 20টি ঘাঁটিতে হামলা চালিয়েছে। সরকারের মুখপাত্র আজ বলেন এই হামলায় হুথি বাহিনীর যাতায়াত, সৈন্য, গাড়ি ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করা হয়। সৌদি আরবের মদিনার একটি বিদ্যুৎ কেন্দ্রে গতকাল ইরান সমর্থিত হুথিরা হামলা চালায়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন ভারতীয় রেল আজ এক ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করেছে। বন্দে ভারত এক্সপ্রেস চেনাব ও আঞ্জি সেতু ঘণ্টায় 100 কিলোমিটার গতিতে অতিক্রম করেছে। এর ফলে প্রায় 111 কিলোমিটার দৈর্ঘ্য মাতা বৈষ্ণোদেবী কাটরা বানিপাল সেকশনে সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 75 কিলোমিটার থেকে বাড়িয়ে 100 কিলোমিটার করা হল। বক্সাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করা হবে এবং আগামী 2 মাসের মধ্যে আরও 3টি বাঘ এই জঙ্গলে ছাড়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ সকালে রাজা ভাত খাওয়া থেকে বক্সায় পৌঁছন। সেখানে এনক্লোজারে রাখা বাঘটিকে তার উপস্থিতিতেই জঙ্গলে ছাড়া হয়। তখনই মুখ্যমন্ত্রী একথা বলেন।
1: একটি বাঘিনীকে আজকে বক্সাতে আমরা ছাড়তে পারলাম, এ তো শুরু হলো। দেখতে থাকুন পশ্চিমবঙ্গের সরকার এই যে বিপুল প্রাকৃতিক সম্পদ তাকে কিভাবে কাজে লাগিয়ে গোটা পৃথিবীর পর্যটকদের এখানে নিয়ে আসবে। তার সঙ্গে পরিকাঠামো হলদে গেছিলাম, সেখানে বন বাংলো তৈরি হচ্ছে। আগামী 2 মাসের মধ্যে আরো 3টি বাঘ এখানে ছাড়া হচ্ছে।
0: এরপর মুখ্যমন্ত্রী আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকে হেলিকপ্টারে তিনি হাসিমারায় ফেরেন, তারপর আসেন নন্দীগ্রামে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে তিনি সেখানে আজ প্রচারে গেছেন। বিজেপি প্রার্থীর সমর্থনে বিরুলিয়ায় এক নির্বাচনী সভায় যোগ দিয়েছেন তিনি।
3: চলেছি বার্ধক্য বিধবা দিব্যাঙ্গ ভাতা 500 টাকা বৃদ্ধি, পিএম কিষান 6000-এর বদলে 9000, কৃষক বন্ধু ভেরিফিকেশন হলে তারাও অর্থ পেয়ে যাবে।
0: উল্লেখ্য, উপনির্বাচনের প্রচার পর্ব শেষ হবে রবিবার 4 অক্টোবর, ভোট নেওয়া হবে মঙ্গলবার 6 তারিখে, ভোট গণনা 9 অক্টোবর। রাজ্য সরকার পুজোর আগে নতুন শিল্পনীতির চূড়ান্ত খসড়া প্রকাশ করেছে। নবান্নে গতকাল মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে এই খসড়া চূড়ান্ত করা হয়। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে তা পেশ করা হবে। তার আগে মুখ্যসচিব মনোজ

আগরওয়াল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে খসড়াটি পেশ করবেন। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সমগ্র দেশ আজ তাঁর স্মৃতি তর্পণ করছে। দেশ জুড়ে এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাঁর সমাধিস্থল রাজঘাটে স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন করেন। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও যথোচিত মর্যাদায় মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় ব্যারাকপুরের গান্ধীঘাটে। সেখানে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত প্রার্থনা সভায় যোগ দেন, পুষ্পার্ঘ্য অর্পণ করেন গান্ধী স্মৃতিস্তম্ভে। এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের স্বর্ণপদক জয়ের ধারা অব্যাহত। প্রতিযোগিতার 13তম দিনে আজ 5টি স্বর্ণপদক এসেছে ভারতের ঝুলিতে। বক্সিংয়ে 3, কুস্তিতে ও তীরন্দাজিতে 1টি করে স্বর্ণপদক জিতেছেন ভারতীয় প্রতিনিধিরা। এশিয়ান গেমসে বর্তমানে পদক তালিকায় ভারত পঞ্চম স্থানে। তাদের দখলে রয়েছে 15টি সোনা, 25টি রূপ ও 35টি ব্রোঞ্জ সহ 75টি পদক। এফএম প্রচার তরঙ্গে খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, আলিপুরদুয়ারের বক্সাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বক্সায় আজ তাঁর উপস্থিতিতে বাঘকে জঙ্গলে ছাড়া হয়। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব অনুষ্ঠানে বলেন, কেন্দ্র উত্তরবঙ্গে বন্যপ্রাণ ও বনাঞ্চলের সুরক্ষায় দায়বদ্ধ। নন্দীগ্রামের উন্নয়নে তার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে মুখ্যমন্ত্রী আজ সেখানে উপনির্বাচনের প্রচার সভায় মন্তব্য করেছেন। সারা দেশের সঙ্গে এরাজ্যেও যথোচিত মর্যাদায় মহাত্মা গান্ধীর 158তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। বিজেপি এই উপলক্ষে খাদি বস্ত্র কিনে দিনটি পালন করে। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে 3 দিনব্যাপী সেবা সেতু কর্মসূচি আজ শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে আবারও তদন্ত শুরু হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল ভারত ও ব্রাজিল ফিফা ফুটবল প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। আলিপুরদুয়ারের বক্সাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ সকালে বক্সায় তার উপস্থিতিতে এনক্লোজারে রাখা বাঘটিকে জঙ্গলে ছাড়া হয়। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। মুখ্যমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, উত্তরবঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ওই অঞ্চলের প্রাকৃতিক সম্পদকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে সব রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী 2 মাসের মধ্যে আরও 3টি বাঘ বক্সার জঙ্গলে ছাড়া হবে।
1: একটি বাঘিনীকে আজকে বক্সাতে আমরা ছাড়তে পারলাম, এ তো শুরু হলো। দেখতে থাকুন পশ্চিমবঙ্গের সরকার এই যে বিপুল প্রাকৃতিক সম্পদ তাকে কিভাবে কাজে লাগিয়ে গোটা পৃথিবীর পর্যটকদের এখানে নিয়ে আসবে। তার সঙ্গে পরিকাঠামো হলদে গেছিলাম, সেখানে বন বাংলো তৈরি হচ্ছে। আগামী 2 মাসের মধ্যে আরো 3টি বাঘ এখানে ছাড়া হচ্ছে।
0: বিহারে বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে এই বাঘিনীটিকে দেওয়ার জন্য বিহার সরকার, বিশেষত ওই রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, কেন্দ্র উত্তরবঙ্গে বন্যপ্রাণ ও বনাঞ্চলের সুরক্ষা এবং সংরক্ষণে দায়বদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারতে বাঘের জনসংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শ্রী যাদব ও বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বন সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষায় সম্পূর্ণ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। পশ্চিমবঙ্গ সরকার এবং জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ এনটিসির যৌথ উদ্যোগে গৃহীত এই বাঘ ছাড়ার কর্মসূচির উদ্দেশ্য হল বক্সায় জৈব বৈচিত্র্য বজায় রাখা এবং সমগ্র ডুয়ার্স অঞ্চলে প্রকৃতি, পর্যটন ও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সম্ভাবনার সৃষ্টি করা। উল্লেখ্য, বাঘ ছাড়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য সরকার আগামীকাল পর্যন্ত ব্যাঘ্র প্রকল্পের কোথাও পর্যটকদের রাত্রিবাসের অনুমতি দিচ্ছে না, বন্ধ রয়েছে জঙ্গল সাফারিও। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি টোটো উপজাতির সুরক্ষায় বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করেন। 5 বছর পর তরাই ডুয়ার্স থেকে দার্জিলিংয়ের চা শ্রমিকরা প্রধানমন্ত্রী প্রোৎসাহন যোজনার সুবিধে পেতে চলেছেন বলেও তিনি জানান। অনুষ্ঠান শেষে হাসি মারা হয়ে কলকাতায় ফিরে আসেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে বনদপ্তরের বৈকুণ্ঠপুর ডিভিশনের নোধাবাড়ি এলাকায় কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়েছে। আজ সকালে একটি চা বাগান থেকে ওই দাঁতাল হাতির মৃতদেহ উদ্ধার করেন বনকর্মীরা। প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, চা বাগান পেরিয়েই ধানক্ষেত। বন্যপ্রাণীর আনাগোনা রুখতে ধানক্ষেত সংলগ্ন এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়। সেই বেড়া পেরোতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয় হাতিটি। জমির মালিককে চিহ্নিত করা হয়েছে, তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, নন্দীগ্রামের উন্নয়নে তার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এবারের উপনির্বাচনে জয়লাভ করলে সেখানকার মানুষের স্বার্থ রক্ষায় আরও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। শ্রী অধিকারী আজ নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের আগে দলীয় প্রার্থীর সমর্থনে বিরুলিয়ায় এক জনসভায় যোগ দেন।
1: নেতৃত্বদের মর্যাদা সম্মান, তাদেরকে সাংগঠনিক এবং প্রশাসনিক ভাবে আরো মজবুত করা আমার দায়িত্ব। ছোট ছোট কাজ তো বাদ দেন, 12,000 লোককে দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছি এই 5 মাসে, 13,700 লোককে প্রথম কিস্তির টাকা দিয়েছি, একটাও কাঁচা বাড়ি।

0: নন্দী গ্রামে থাকবে না, আপ ছ মাসের মধ্যে আমার উপর ভরসা রাখুন। 70,300 মহিলাকে অন্নপূর্ণা দিয়েছি, লাগলে আরো 10,000 মহিলাকে দেব, একজন উপযুক্ত মহিলা বাদ যাবে না।
1: পরে তিনি দেবীপুর ও নারায়ণচকেও দুটি জনসভায় বক্তব্য রাখেন। উল্লেখ্য, এই উপনির্বাচনের প্রচার পর্ব শেষ হবে আগামী রবিবার 4 অক্টোবর। সব দলের প্রার্থীরাই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত। নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে ভোট নেওয়া হবে মঙ্গলবার 6 অক্টোবর, গণনা 9 তারিখে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে আবারও তদন্ত শুরু হয়েছে। রাজ্য দুর্নীতি নিরোধক কমিশন ইন্দ্রনীল তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী থাকাকালীন একটি সরকারি প্রকল্পে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগে এই তদন্ত শুরু করেছে। দুর্গাপুজোর পাস বিলি সংক্রান্ত তদন্তে অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি এর আগে ইন্দ্রনীলকে জেরা করে। এই টেন্ডার দুর্নীতির হদিশ পায় তখন তার ঘনিষ্ঠ সহযোগীদের ইন্দ্রনীল 85 কোটি টাকারও বেশি টেন্ডার পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, ইডির জেরায় ইন্দ্রনীল জানান, কলকাতার 24টি নির্বাচিত দুর্গাপুজো মণ্ডপে প্রিভিউ শো এর জন্য 1,749 টাকা থেকে 5,499 টাকা পর্যন্ত টিকিট বিক্রি করা হয়েছিল। রয়্যালটি বাবদ টাকা দেওয়া হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রীকেও। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ যথোচিত মর্যাদায় মহাত্মা গান্ধীর 158তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় ব্যারাকপুরের গান্ধীঘাটে। সেখানে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত প্রার্থনা সভায় যোগ দেন, পুষ্পার্ঘ্য অর্পণ করেন। গান্ধী স্মৃতিস্তম্ভে পরিবেশিত হয় রামধুন।

0: কলকাতার পুরভবনে গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান কলকাতা পুরসভার কমিশনার প্রশাসক স্মিতা পাণ্ডে। বিজেপি সাংসদ, বিধায়ক ও নেতারা আজ খাদি বস্ত্র কিনে দিনটি পালন করছেন। দলের রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য খাদি ভবনে গান্ধীজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান এবং খাদি বস্ত্র কেনেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃত প্রায় খাদি সংস্থাকে পুনরুজ্জীবিত করেছেন। আজ দলের সাংসদ, বিধায়ক ও নেতাদের তিনি খাদি সামগ্রী কেনার নির্দেশ দিয়েছেন। বর্তমান বিজেপি সরকারের আমলে খাদি পণ্য এক বিশেষ মর্যাদা লাভ করেছে বলেও শমিকবাবু জানান। বিভিন্ন জেলা থেকেও দিনটি পালনের খবর এসেছে। বাঁকুড়া গান্ধী বিচার পরিষদের সহযোগিতায় এবং ভারত সরকারের যুব ভারত দপ্তরের উদ্যোগে আজ গান্ধীজির জন্মদিবস পালন করা হয়। নদিয়ার দিগনগরেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় মহাত্মা গান্ধীর জন্মদিন। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে তিন দিনব্যাপী সেবা সেতু কর্মসূচি আজ শুরু হয়েছে। কলকাতা পুরসভার 16টি বোরো এলাকার পাশাপাশি বিভিন্ন জেলাতেও বিডিও অফিসে বিশেষ শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্যসহ 46টি প্রকল্পে পুরো পরিষেবা প্রদানের লক্ষ্যে আয়োজিত এই শিবিরে উপচে পড়ে ভিড়। নদিয়ার গ্রাম পঞ্চায়েতগুলিতে আজ অনুষ্ঠিত হয় বিশেষ গ্রাম সভা। বাল্যবিবাহ রোধ, সার্বিক সাক্ষরতা বৃদ্ধি, নারী ও শিশু সুরক্ষা এবং গ্রাম উন্নয়নের বিভিন্ন কর্মসূচি নিয়ে সেখানে আলোচনা হয়। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্র। আজকের বিষয় নকশালমুক্ত ভারত।
1: দেশ আজ নকশালমুক্ত হয়ে উঠেছে তা জানালেন প্রাক্তন IPS আধিকারিক ও কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কল্যাণ মুখোপাধ্যায়।
2: নকশালদের মূল বলটা ছিল গ্রামবাসীরা, যাদেরকে এরা ভুল বোঝাতো, সেইখানে গ্রামবাসীদের আস্থা অর্জন করতে পেরেছে সরকার।

100.1 FM গোল্ড স্টুডিওর ঘড়ি বলছে রাত 8:11 হয়ে 10 সেকেন্ড। চলে এলাম আপনাদের ঠিক কানের পাশটিতে, আপনাদের শ্রবণ সঙ্গী হয়ে, আপনাদেরই বন্ধু কল্পলাল। এবং অবশ্যই জানি সময়টা শুধুমাত্র আপনাদের

0: আমাদের জন্য নির্ধারিত। আপনারা ভীষণভাবে প্রতীক্ষা করে থাকেন এই সময়টার জন্য, কারণ সময়টা আপনার কথা শোনার এবং অবশ্যই আপনার মতো করে আপনার কথা বলার, যেটি আমি সবাইকে শোনবার জন্য শোনানোর জন্য কিন্তু চলে এসেছি 100.1 FM গোল্ডে। আমাদের সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন তারা জানেন যে আজকের বিষয়টি আমি ঠিক কী রেখেছি, কিন্তু তার আগে বলি আজ কিন্তু আপনাদের সঙ্গে শুধুমাত্র আমি একাই আছি, কল্পলাল মজুমদার আছি আপনাদের সঙ্গে আপনার কথা নিয়ে 8:45 পর্যন্ত। আর যে বিষয়টি নিয়ে আমি বলছিলাম, যে বিষয়টি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত তারা জেনে গেছেন যে আজকের বিষয়টি কী ঠিক কী, তবু আর একবার বলে দিই আমাদের নতুন বন্ধু যারা এই মুহূর্তে টিউন করেছেন 100.1 FM গোল্ড, বিষয়টি হলো জীবনে কিছু অপূর্ণতা থাকা কি মানুষকে আরও বেশি বাঁচতে শেখায়। আসলে জীবনে সব কিছু যদি আমাদের ইচ্ছে মতো পূর্ণ হয়ে যায় তাহলে হয়তো অপেক্ষা, চেষ্টা, আবার নতুন করে স্বপ্ন দেখার তাগিদ হয়তো বা কিছুটা কমে যায়। কিছু অপূর্ণতা মানুষকে বারবার এগিয়ে যেতে শেখায়, নতুন করে স্বপ্ন দেখতে শেখায়, আবার অন্যদিকে অতিরিক্ত অপূর্ণতা মানুষের মনে হতাশাও তৈরি করতে পারে। তাই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, অপূর্ণতা কি সত্যি আমাদের আরও বেশি বাঁচতে শেখায়, নাকি পূর্ণতার মধ্যেই জীবনের আসল আনন্দ? একদম এই যে ভাবনা, জীবনে নতুন, জীবনে কিছু অপূর্ণতা থাকা কি মানুষকে আরও বেশি বাঁচতে শেখায়, এই বিষয় নিয়ে যদি আপনার কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের যে মাধ্যমগুলো আছে 2248 8085, সরাসরি কথা বলে আপনি আপনার মতামত জানাতে পারেন। এছাড়াও 9903 05 9992 9903 05 9992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও কিন্তু আপনি আপনার মতামত জানাতে পারেন। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়ার আরও একটা মাধ্যম ফেসবুক পেজ, আমাদের FM গোল্ড এর ফেসবুক পেজেও কিন্তু আজকের যে পোস্টারটি রাখা হয়েছে ঠিক তার কমেন্ট সেকশানে, নিচে কমেন্ট সেকশানেও কিন্তু আপনি আপনার নাম, লোকেশন সহ আপনার কমেন্ট খুব ছোট্ট করে লিখে দিতেই পারেন। এবং জানি অনেকে পাঠিয়েছেন, তাই সরাসরি তাদের সঙ্গে কথা বলবো, তাদের মেসেজ পড়বো, সেই জন্যই তো আজকে অপেক্ষা করা। তো একদম প্রথমেই চলে যাই আমরা আমাদের ফোন কলে, অনেকক্ষণ ধরে ফোনের আলো ব্লিঙ্ক করছে, দেখে নি কে রয়েছে, সরাসরি কথা বলবো। নমস্কার, হ্যালো, সরাসরি কে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি ধুলাগড়ি উত্তরপাড়া বেনার্জিপুর থেকে বাবলু মোদি বলছি।
0: বলুন বাবলু।
1: দেখুন, অপূর্ণতা মানে আরো বেশি বাঁচতে শেখায় নাকি, এই নামটা বিষয় দিলেন আপনি,
0: জীবনে কিছু অপূর্ণতা থাকা কি মানুষকে আরো বেশি বাঁচতে শেখায় না, মানে হতাশায় ভোগে, যেটা আপনাদের মনে হয়।
1: কথাটা খুব সত্য কথা, জীবনে অপূর্ণতা থাকলে পরে মানুষ সব সময় সতর্ক হয়ে চলাফেরা করে, যাতে তার জীবনের পূর্ণতাটা কতদিনে পাবো সেই অপেক্ষা মানুষ থাকে। কাজেই এইটা যতদিন থাকবে মানুষ ততদিন তার প্রত্যাশায় আরো বেশি দিন বাঁচি, আরো বেশি দিন বাঁচি এটা মনে করে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, মনে করুন আমার সংসার ধর্ম হয়েছে, আমি সংসার ধর্ম করেছি, সব করেছি, ছেলে পুলে বড় হয়ে গেছে, বিয়ে সব বিয়ে ধর সব হয়ে গেছে, এরপরে আমার মনে প্রত্যাশা আছে হ্যাঁ এরপরে নাতি নাতনি হবে, হ্যাঁ তাদের নিয়ে একটু ঘুরবো, আনন্দ করবো, নিজের বাকি জীবনটা তাদের সঙ্গে কাটাবো। এই যে অপূর্ণতা কবে পূরণ হবে তার প্রত্যাশা নিয়ে আমি কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকতে পারি। আর অপূর্ণতা থাকাটা হচ্ছে মানুষের বাঁচার একটা কি বলবো ইন্সপিরেশন, যাতে আমি আরো কিছুদিন বাঁচলে আমি আরো কিছু হয়তো বিশেষ কিছু আমি আমার মনের যতটুকু চাহিদা আছে পূরণ করতে পারবো, এটুকুই বলো ছোট করে। আরো সব
0: একদম আপনি সঙ্গে থাকুন এবং খুব সুন্দর করে বক্তব্য আপনি রেখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার ফেসবুকের পেজে একটু চোখ রাখি। দীপায়ন শতপথী লিখেছেন, লাইফ সাকসেসের পাশাপাশি, লাইফে সাকসেসের পাশাপাশি ফেলিওরের প্রয়োজন রয়েছে। ফেলিওর থাকলে যে কোনো পার্সনের পরের কম্পিটিশনে নিজেকে সাকসেসফুলি ডেলিভার্ড করার চেষ্টা করে। তবে লাইফে সব কিছু পূর্ণ হয় না, লাইফে চ্যালেঞ্জ এবং প্রবলেম থাকলে সে কমপ্লিট হিউম্যান বিইং হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। তবে ক্রমাগত ব্যর্থতা মানুষকে আপসেট করে। ফ্রম দীপায়ন শতপথী বাঁকুড়া থেকে আমাদের ফেসবুক পেজে লিখেছেন তার মতামত। দীনেশ নস্কর লিখেছেন, কি লিখেছেন দেখে নি, দীনেশ নস্কর পাঠিয়েছেন কোথা থেকে, বালি থেকে, বালি মধ্য জয়পুর হাওড়া থেকে লিখেছেন, মানুষের জীবনে অনেক কিছু হয়, সব জিনিস তো পূরণ করতে পারে না, কিছু জিনিস অপূর্ণ অসম্পূর্ণ রয়ে যায়, তাও সেটাকে নিয়ে

0: বুক বাদে। চেষ্টা করে যদি এইটা করে যেতে পারি তাহলে খুব ভালো হয়, তার অপেক্ষায় কিছুদিন বাঁচা। আমার বাড়ির ঘটনা বলছি, আমার কাকাদের সঙ্গে জমি জায়গা নিয়ে বাবার একটু মনোমালিন্য হয়েছিল। বাবার মনে কোথাও একটা কষ্ট ছিল, আমার ছোট ভাইদের আমি বাকিটা দিয়ে দেব, বলতে পারতো না। আমাদের চলে যাওয়ার মৃত্যুর কিছুদিন আগে আমাদের বলল, তোর কাকাদের ডাক, আমি আরেকটু জমি ওদের দিয়ে যেতে চাই, ওরা সন্তুষ্ট থাক। এইটা না করতে যেতে পারলে কোথাও যেন একটা অসম্পূর্ণ রয়ে যাচ্ছিল, ওপরে গিয়েও আমি শান্তি পাবো না। বাবার কথা মেনে ফিরিয়ে দেওয়া হলো। এরকম অসম্পূর্ণ সম্পূর্ণ করে নেওয়াই ভালো। ভালোই করেছে বাবা, এখন সবার সঙ্গে মিল আছে, বাবাই তো সবাইকে একসঙ্গে চাইত। দেখেও গেল বাবা, শান্তিও পেল, আমাদেরও ভালো করে গেল। দীনেশ নস্কর লিখেছে ফেসবুক পেজে। শীষ মোহাম্মদ কোথা থেকে লিখেছে, শীষ মোহাম্মদ নলহাটি বীরভূম থেকে লিখেছে, জীবনে কিছু অপূর্ণতা থাকা মানুষকে ভালোভাবে বাঁচতে শেখায়। পূর্ণতা ও অপূর্ণতার হিসেবটা ভাই মেলাতে, হার জিতের এই খেলাতে ও ভাই আমরা এসেছি সবাই। জীবন যদি পূর্ণ হলো, মিটে গেল ভাবনাখানা, সব পেয়েছি পূর্ণ কুম্ভ, অপূর্ণ তা রইল নানা। আশায় যদি মিটে গেল, মানুষ কি আর খাটবে বলো, খাটার স্পৃহা কমে যাবে, চাহিদা কি আর থাকবে বলো। অপূর্ণতা মানুষকে দেয় পূর্ণ হবার আকাঙ্ক্ষা, টেন টেলাসের কাপ যে এটা ভরবে না তো গলাটা। শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে পাঠিয়েছেন তার মতামত। পাশাপাশি বন্ধুও রয়েছেন টেলিফোনে, কে রয়েছেন দেখে নি সরাসরি। নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা।
0: হ্যাঁ হ্যাঁ সায়ন, বলো বলো, ভালো আছো তো সায়ন?
1: খুব ভালো আছি দাদা, আপনি কেমন আছেন?
0: ভালো আছি, তোমাদের সকলের সঙ্গে কথা বলতে পারলে তো আরোই ভালো লাগে। বলো সায়ন, আজকের বিষয়টা শুনেছো?
1: অনুপম, হ্যাঁ অনুপম রায়ের গানের একটা লাইন মনে পড়ে যাচ্ছে, সব পেলে নষ্ট জীবন, সব পেলে কিন্তু নষ্ট জীবন, সব পেয়েছি দেশে গেলে দাদা হয়েই গেল, তাকে তো পাওয়ার কোনো খিদেই থাকলো না, তাহলে যে তো মৃত, যার কোনো চাওয়ার চাহিদা নেই, যার কোনো পাওয়ার চেষ্টা নেই, সব কেউ কি আমরা বলতে পারি যে আমরা সব পেয়েছি? এবার কি একটা কথা কি, এখানেও একটা ব্যাপার আছে, অতি অতি অতি জিনিসটা খুব খারাপ, অতি বেশি চাইবো না, আবার অতি মানে যদি অতি না পাওয়া হয় তাহলে ভেঙেও পড়বো না, তাহলে আমি আজকে পাইনি কালকে পাইনি অবশ্য আমি পাবোই পাবো, তার জন্য আমাকে আমাকে মানে ঠিক থাকতে হবে, আমাকে লক্ষ্যে মানে দাঁড়িয়ে থাকতে হবে, লক্ষ্যে অনল হয়ে থাকতে হবে, লড়াবার জন্য কিন্তু অনেক কিছু থাকবে, অনেক কিছু থাকবে, অনেক উপাদান ছড়ানো আছে, তো সেই জায়গাগুলোকে কাটিয়ে কাটিয়ে দিয়ে যেমন গোল দেয় না, গোল পোস্ট যেমন গোলটা ঢোকায়, তো গোলটা দিতে গেলে তো গোলটা আর কেউ এমনি দিতে দেয় না,
0: তাই
1: না? বল কেড়ে নেওয়া কত কতজন চেষ্টা করে, বল কার যে আসবে, পাশ কাটিয়ে খেলতে খেলতে খেলতে ঠিক গোল পোস্টে বলটা কিন্তু খেলোয়াড় ঢুকিয়ে
0: যায়,
1: সেই খেলোয়াড়টা হতে হবে, খেলছি তো আমরা, সেই বাবা পাগলা একটা গানের লাইন আছে, হাসি যে ওই খেলিতে পুতুলো খেলা হাসে দেয় বাবা পাগলা, পুতুল তো আমরা খেলবো, খেলা মাঠে নামিয়ে দিতে নিশ্চয় ভালো করে খেলে জিতে হাসতে হাসতে বিদায় নিয়ে দেবো, শুধু আনন্দ আনন্দময় জীবন, আনন্দ করে লড়াই করে টিকে থাকবো,
0: একদম একদম। ঠিক আছে সায়ন, খুব ভালো লাগলো, সঙ্গে থেকো, এভাবেই থেকো, এবং তোমাদের মূল্যবান মতামত এবং আপনারা যারা এই মুহূর্তে টিউন করেছেন 100.1 FM গোল্ড, সকলকেই বলছি আপনাদের এই মূল্যবান মতামতগুলো কিন্তু আমাদেরও নতুন করে ভাবতে শেখায়। আমরাও একভাবে ভাবি হয়তো জীবন সম্পর্কে, কিন্তু এই আপনাদের ভাবনা বা আপনাদের এই মূল্যবান মতামতের প্রেক্ষিতে ভাবনাটা বোধ হয় কখনও একটুখানি এদিক ওদিক হয়ে যায় আর একটু বিচলিত করে মনটাকে। তরুণ কুমার দত্ত লিখেছেন ফেসবুক পেজে, লিখেছেন নমস্কার, জীবনে কিছু অপূর্ণতা মানুষকে আরও বাঁচতে শেখায়। হ্যাঁ শেখায়, জীবনে অপূর্ণতা থাকলে মানুষের মনের ইচ্ছে দ্বিগুণ বেড়ে যায়, লড়াই করার শক্তি আসে, জীবনে অপূর্ণতা বা অপ্রাপ্তি মানুষের ইচ্ছে শক্তিকে বাড়িয়ে তোলে দ্বিগুণ, এবং মনে লড়াই করবার শক্তি আসে অপূর্ণতা বা অপ্রাপ্তির জন্য। জীবনে সব কিছু পেলে মানুষ অলস এবং ক্লান্ত হয়ে পড়বে পরে, কিন্তু অপূর্ণতা বা

0: অধরা স্বপ্ন বা না পাওয়ার আশাকে শক্তি যোগায় এবং মানুষকে আরও বেশি বাঁচতে শেখায়। এসএন মণ্ডলব্যাপী ফেসবুক পেজেই আমাদের তার মতামত পাঠিয়েছেন। কি লিখেছেন একবার দেখে নেব। লিখেছেন হচ্ছে, নমস্কার কল্পলাল দাদা, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। লিখেছেন, ইচ্ছে পূরণ, একটু কাব্যিকভাবে, ইচ্ছে পূরণ সহজ হবে এমন কোনো কথা নয়। চলার পথে আসবে বাধা সফল হবার অপেক্ষায়। ধৈর্য ধরো, লড়াই করো, ঘুরে দাঁড়াও নির্দ্বিধায়। অপূর্ণতা আসবে আসুক, অনুপ্রেরণা ঠিক যোগায়। জীবনখানা ব্যর্থ না যায়, আশার আলো ঠিক খুঁজে পায়। পথ হারানো পথিক হলেও নতুন দিশা ঠিক পাওয়া যায়। হাল ছেড়ো না, শক্তি ধরো, স্বপ্ন পূরণ হবে নিশ্চয়। দুঃখ কষ্ট সহ্য করেও আরও বেশি বাঁচতে শেখায়। এসএন মণ্ডলব্যাপী কোরাকাটি সন্দেশখালী থেকে পাঠিয়েছেন তার এই মূল্যবান মতামত। পাশাপাশি কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে লিখেছেন, যে শিশু না চাহিতেই সব খেলার সামগ্রী পাইয়া যায়, তাহার খেলার আনন্দই মাটি। রবি ঠাকুর বলেছেন, প্রাপ্তি সম্পূর্ণ হলে কি হতে পারে, তাই কোনো কিছুই পূর্ণতা কাম্য নয়। পূর্ণতা আসলেই সন্তুষ্টির পিছু পিছু পিছু প্রবেশ। সন্তুষ্টি অর্জনে মানসিক ইচ্ছে শক্তি কমিয়ে দেবে, ইচ্ছে শক্তি কমলে সৃজনশীলতা কমবে এবং বাঁচব কেন এই প্রশ্ন মনে উঁকি দেবে। অপূর্ণতা থাকতেই হবে বাঁচতে গেলে, আর কিছু করার নেই মানেই বাঁচা অন্তিম পর্বে। তাই বেশি বাঁচতে গেলে অপূর্ণতার খিদে থাকতেই হবে। ধন্যবাদ এবং আপনাদের শ্রোতা বন্ধুদের। কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে পাঠিয়েছেন। এরপর বিপ্লব মিশ্র মিলনপল্লী বাঁকুড়া থেকে আমাদের ফেসবুক পেজে লিখেছেন। কি লিখেছেন, জীবনের সব চাওয়া যদি পূর্ণ হয়ে যায় বা জীবন যদি একটি সম্পূর্ণ কবিতা হয়ে যায়, তবে তার সৌন্দর্য বা অপেক্ষার মাধুর্য কোথায়? কিছু লাইন অসমাপ্ত থাকুক, কিছু শব্দ অধরা থাকুক, তবেই তো পাঠকের মনে পরের পংক্তির জন্য অপেক্ষা জন্মাবে। মানুষের জীবনও তাই, যে স্বপ্নটি পূর্ণ হয়নি, যে মানুষটি পাশে রইল না, যে ইচ্ছেটি আজও মনের দরজায় করা নারে, তারাই আমাদের আগামী সকালের দিকে টেনে নিয়ে যায়। পূর্ণতা মানুষকে থামিয়ে দেয়, কিছু কিছু অপূর্ণতা জীবনের আকাশে জেগে থাকা দূর নক্ষত্রের মতো, ধরা যায় না তবু পথ দেখায়। যে স্বপ্নটি অধরা থেকে যায়, সেটি মানুষকে আবার আলোর দিকে হাঁটতে শেখায়। অপূর্ণ ভালোবাসা মনে করিয়ে দেয় অনুভূতির গভীরতা, অসমাপ্ত ইচ্ছে শেখায় নতুন করে চেষ্টা করতে। পূর্ণতার আনন্দ ক্ষণিক, কিন্তু অপূর্ণতার আকাঙ্ক্ষা মানুষকে দীর্ঘ পথের সঙ্গী করে। তাই জীবনের কিছু না পাওয়া আসলে হার নয়, সেগুলোই বেঁচে থাকার অজুহাত, আগামীকালের অপেক্ষা। অপূর্ণতা কখনো কখনো জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে। বিপ্লব মিশ্র মিলনপল্লী বাঁকুড়া থেকে খুব সুন্দর করে বিষয়টা তুলে ধরেছেন এবং আপনারা সকলেই তুলে ধরছেন। ধন্যবাদ যে বিষয়টাকে নিয়ে এত সুন্দর করে আপনারা ভেবেছেন এবং সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করছেন। আমরা চলে যাচ্ছি পরের বন্ধুর কাছে, অপেক্ষায় রয়েছি, কে রয়েছেন 2248-8085 এ। নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো,
1: নমস্কার। আমি শ্যাওলাপুর থেকে অশোক দত্ত
0: বলুন। অশোক বাবু,
1: হ্যাঁ, দেখুন, জীবনে অপূর্ণতা থাকবে তবেই বাঁচতে শেখায়। যেমন ধরুন, আমি অনেক করছি কিন্তু আমার একটা মেয়ের বিয়ে হয়নি, তার জন্য আমার শক্তি যোগাচ্ছে ওই অপূর্ণতা আছে বলে। যদি না থাকতো আমি মনে হয় অথর্বই হয়ে যেতাম। নমস্কার দাদাভাই।
0: নমস্কার। খুব ছোট্ট করে অনেকটা বড় একটা কথা বলে দিলেন আপনি। হ্যাঁ, ঠিক তাই। কিছু একটা অপূর্ণ ইচ্ছে থেকেই তো মানুষকে বাঁচার ইচ্ছেটা আরও বাড়িয়ে দেয়। সত্যি তো, জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে, সব কিছুই যদি আমরা প্রত্যেকটা মুহূর্তে পেয়ে যাই, তাহলে আর প্রাপ্তির আনন্দটাও বুঝবো না, আর অপেক্ষা করার যে আনন্দটা সেটাও বোধ হয় জীবন থেকে হারিয়ে যাবে। কাজী আবু জাফর পাঠিয়েছেন কোথা থেকে, পাঠিয়েছেন হচ্ছে আত্রাই বাংলাদেশ থেকে, একটু কাব্যিক।

0: লিখেছেন, কবিরা একা হয় তাই তো তারা কবি, লিখতে পারে ভালো মন্দ সবই, অপূর্ণতা চলতে শেখায়, বাঁচতে শেখায়, বলতে শেখায় নিজের মতো করে সারা জীবন ধরে। নজরুলের রুটির দোকান, তুচ্ছ কাজে নাই অভিমান, পথের ধারে নামহারা ফুল, বড় হয়ে তাই তো সে হল বিদ্রোহী নজরুল। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে আমাদের ফেসবুক পেজে লিখেছেন, আপনারা এরপরেও লিখতে পারেন ফেসবুক পেজে, আমাদের এফএম গোল্ড 100.1 এফএম গোল্ড কলকাতার ফেসবুক পেজে আজকের যে অনুষ্ঠানটির পোস্টার করা হয়েছে সেই পোস্টারের নিচের কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট পাঠাতে পারেন। এবারে আমরা চলে যাব 9903055992 যে হোয়াটসঅ্যাপ করেছেন আপনারা সেই হোয়াটসঅ্যাপ মেসেজে। লিখেছেন রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত, বলছে আমার মতে জীবনে কিছু অপূর্ণতা থাকা মানুষকে আরও বেশি বাঁচতে শেখায়, এটাই সত্যি। আমি চারটি পয়েন্ট হিসেবে বুঝিয়ে বলছি। অপূর্ণতাই চলতে শেখায়, সব পেয়ে গেলে মানুষ থেমে যায়, যা পাওয়া হয়নি সেটা পাওয়ার আশাতেই তো মানুষ রোজ বাঁচে। অপূর্ণতা মূল্য বোঝায়, বাবা থাকতে আমরা তার মূল্য বুঝি না, চলে যাওয়ার পর মূল্য বুঝি, এই না থাকাটাই তো থাকার মূল্য শেখায়। অপূর্ণতা মানুষকে নরম করে, যার জীবনে কোনো শূন্যতা নেই সে অন্যের কষ্ট বোঝে না, যার জীবনে অপূর্ণতা আছে সেই তো অন্যের কষ্টে কাঁদতে পারে। অপূর্ণতাই পূর্ণতার দিকে নিয়ে যায়। জীবন একটা খালি কলসির মতো, কিছুটা খালি আছে বলেই তাতে নতুন করে আশা, ভালোবাসা, স্বপ্ন ভরা যায়। ঝাড়খণ্ড, রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে। পাশাপাশি আবারও আমরা একটু টেলিফোনে চলে যাব। 2248 8085 কে রয়েছেন দেখে নিচ্ছি। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ দাদা, আমি পায়েল বলছি, কেভড়িয়া থেকে।
0: হ্যাঁ পায়েল বল।
1: হ্যাঁ দেখো দাদা, আমার মনে হয় যে অপরিপূর্ণতা সত্যি মানুষকে বাঁচতে শেখায়, কারণ আমরা মনে হয় আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু অপরিপূর্ণ, আমরা কিন্তু পরিপূর্ণ কেউই নই, কারণ যেদিন আমরা পরিপূর্ণ হয়ে যাব সেদিন কিন্তু আমাদের সেই বাঁচার তাগিদটা থাকবে না। যারা যারা আমরা বেঁচে আছি তাদের প্রত্যেকের মধ্যে একটা করে অপরিপূর্ণতা আছে, আর সেই লক্ষ্যেই কিন্তু আমরা বেঁচে রয়েছি, তার জন্যই আমাদের বেঁচে থাকা। আর আমার মনে হয় দাদা, অপরিপূর্ণতা মানুষের ঔদ্ধত্যটাকে অনেক কমিয়ে দেয়, মানুষকে গ্রাউন্ডেড করে, মাটিতে পা রেখে চলতে শেখায়। অনেকে মানুষ কেই হারিয়ে ফেলে যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন মানুষের দিকভেদী জ্ঞান থাকে না। আবার অনেক সময় কিছু মানুষ মানুষকে হয়তো মানুষ বলেও ঠিকঠাক জ্ঞান করেন না, তো সেই ক্ষেত্রে আমাদের অপরিপূর্ণ কিছু ক্ষেত্রে হওয়াটা খুব প্রয়োজন। তাহলে আমরা মানুষকে সঠিক মর্যাদাটা দিতে পারবো আর আমাদের বাঁচার আগ্রহটা আরো বাড়বে।
0: বাহ, খুব সুন্দর করে বললে পায়েল, থ্যাংক ইউ সো মাচ, আমাদের সঙ্গে থেকো এবং এভাবেই প্রত্যেকে নিজের মতামতগুলোকে তুলে এনো। আজকে মানে আজকের নয়, আপনার কথা তো প্রত্যেক দিনই হয়, মোটামুটি সোমবার বুধবার বাদ দিয়ে আর মাসের শেষ রোববার বাদ দিয়ে সেই অনুষ্ঠানগুলিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত এভাবেই শেয়ার করুন, সুচিন্তিত মতামত, মূল্যবান মতামত, যেটা আমাদের তো সমৃদ্ধ করছে এবং অপরাপর শ্রোতা এবং আরও যারা এই মুহূর্তে বা এই সময়টাতে কান পেতে থাকে 100.1 এফএম গোল্ডে, প্রত্যেককে সমৃদ্ধ করে, এভাবেই সঙ্গে থাকুন সবাই। হোয়াটসঅ্যাপে চলে যাই। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছে, শুভ সন্ধ্যা। নিশ্চয়ই জীবনে কিছু অসম্পূর্ণতা বাঁচতে শেখায় বই কি? জীবনে সব কিছু যদি সম্পূর্ণ হয় তাহলে কোনটা হলো না, কিসের জন্য হলো না, বুঝবো কিভাবে? আর সব কিছুই কিন্তু সব সময়ের জন্য ঠিকঠাক হয় না, অনেক কিছুই অপেক্ষা করতে হয়, একদিন না একদিন সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবেই, জীবন মানে তাই অপেক্ষায় থাকতেই হবে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন। এরপর কে লিখেছেন, সৌভিক সরকার কসবাহালতু থেকে লিখেছেন, জীবনে কিছু অপূর্ণতা থাকা হয়তো জরুরি, সব ইচ্ছে পূরণ হয়ে গেলে অপেক্ষার সৌন্দর্য, স্বপ্ন দেখার তাগিদ কিংবা আগামী দিনের আগামীর প্রতি টানটা হয়তো এতটা গভীর থাকতো না। কিছু মানুষকে হারানো, কিছু কথা না বলা, কিছু স্বপ্ন অধরা থেকে যাওয়া প্রথমে কষ্ট দেয়, কিন্তু সময়ের সঙ্গে সেই অপূর্ণতাগুলোই আমাদের ধৈর্য ধরতে, হারানোর পরেও এগিয়ে যেতে এবং ছোট ছোট প্রাপ্তির মূল্য বোঝাতে শেখায়, বুঝতে শেখায়। তাই জীবনের সব শূন্যতা পূরণ হয়ে যাক এমন আকাঙ্ক্ষা না রেখে কিছু অপূর্ণতাকে সঙ্গে করেই বাঁচা যায়, কারণ অপূর্ণতা মানেই জীবন থেমে যাওয়া নয়, বরং কখনো কখনো সেই অপূর্ণতাই নতুন স্বপ্নের জন্ম দেয়, নতুন পথ দেখায়। হয়তো জীবনের সৌন্দর্য এখানেই,

0: সব কিছু না পেয়েও কিছু হারিয়েও আগামীকালকে পাওয়ার আশায় আজকের দিনটাকে মন দিয়ে বাঁচতে শেখা। সৌভিক সরকার কসবা হালতু থেকে আমাদের হোয়াটসঅ্যাপে তারই মতামত জানিয়েছেন। এরপর আমরা যাই বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া কলকাতা থেকে যে মেসেজটি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন সেইটা একটু পড়ে নিই। লিখেছেন, একথা অনস্বীকার্য যে কিছু অপূর্ণতা থেকে যায়, জীবনযুদ্ধের বাতাবরণ সময়ের দিকে ধায়, আন্তরিক প্রয়াস থাকে তা পূরণ করতে, সাধ্যমতো চেষ্টা হয় সফলতা আনতে, কোন কোন ক্ষেত্রে পূর্ণতায়, কোনো কোনো ক্ষেত্রে পূর্ণতায় অসহনীয় প্রতিবন্ধকতা, তবুও আপ্রাণ চেষ্টা সাথে দুর্বার সাহসিকতা, এমন প্রয়াস সত্যি আশা যোগায় বাঁচবার, লড়াই চলে নিরন্তর পন থাকে জেতবার। বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া থেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন। পাশাপাশি আমরা দেখছি ফোনের হ্যালো কিন্তু ব্লিঙ্ক করছে, 2248-8085 আপনাদের নাম্বার, কথা বলার নাম্বার, সরাসরি কথা বলার নাম্বার। কে রয়েছে দেখে নিই আর একবার। নমস্কার, হ্যালো,
1: মনিরুদ্দিন
0: লস্কর। হ্যাঁ বলো বলো বলো।
1: দেখুন, জীবনে কিছু অপূর্ণতা মানে জীবনের স্ট্রাগল আরো বেড়ে যায়। মানুষ যদি সব পূর্ণতা থাকে তাহলে সে তো সবার সঙ্গে মানে সবার উর্ধ্বে চলে যাবে, স্বেচ্ছাচারী হয়ে যাবে, যেটা মনে হয় ঈশ্বরও চান না। তাই আমাদের মধ্যে সবারই কিছু না কিছু অপূর্ণতা থাকে, যা আমাদের সফলতার জন্য বা পূর্ণতা পাওয়ার জন্য নিজে থাকা দরকার। ধন্যবাদ।
0: একদম মনিরুদ্দিন, অনেক ধন্যবাদ। এরকমই বিষয়গুলো উঠে আসুক, কেউ অনেক ভাবে মানে বিভিন্নভাবে বিষয়টাকে ভাবছেন, ছোট্ট করে অনেক কথা বলে দিচ্ছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো বক্তব্যের সম্প্রসারণ ঘটছে। কারণ সত্যি কথা বলতে যে বিষয়গুলো যে বিষয়টি আজকে রাখা হয়েছে, জীবনে কিছু অপূর্ণতা থাকা কি মানুষকে আরও বেশি বাঁচতে শেখায়, সেই জায়গা থেকে প্রত্যেকের ভাবনার মধ্যে তো একটু স্বতন্ত্রতা থাকবেই, এবং সেই জায়গা থেকে আপনাদের বলবো আপনারাও আসুন, আপনাদের মতামত এরকমভাবেই আপনারা পেশ করুন। আমরা চলে যাচ্ছি আবারও হোয়াটসঅ্যাপ মেসেজে। সীমা দাস পাঠিয়েছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, লিখেছেন, শুভ সন্ধ্যা সীমাদি। জীবনের কিছু অপূর্ণতা মানুষকে আরও গভীরভাবে বাঁচতে শেখায় এবং লড়তে শেখায়। সব কিছু সহজে পেয়ে গেলে মানুষ লড়াই করবার বা জেতার আসল আনন্দটাই ভুলে যায়। শূন্যতা মানুষকে ভেতরের শক্তি খুঁজে পেতে এবং নিজেকে উন্নত করতে বাধ্য করে। পরিশেষে বলা যায়, সব পূর্ণতা হয়তো সুখ আনে না, কিন্তু কিছু সুন্দর অপূর্ণতাই জীবনকে গতিময় এবং অর্থবহ করে তোলে। তাই অপ্রাপ্তিকে দুঃখ হিসেবে না নিয়ে বেঁচে থাকার এক দারুণ শিক্ষক হিসেবে মেনে নেওয়াই উচিত। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে পাঠিয়েছেন। এরপর পাঠিয়েছেন কে দেখে নি, পাঠিয়েছেন বিপ্লব মিশ্র। আচ্ছা, বিপ্লব মিশ্রের মেসেজ তো আমরা সত্যি একবার পড়লাম ফেসবুক পেজে, উনি হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছেন। রমা রায় পাঠিয়েছেন কোথা থেকে, ভি রোড দাসনগর হাওড়া 5 থেকে, লিখেছেন, জীবনে অপূর্ণতা থাকলে মানুষকে আরও বেশি করে বাঁচতে শেখায়। সহজে সব কিছু পেয়ে গেলে মানুষ হয়তো ধৈর্য ধরতে শিখত না। সবার জীবনেই থাকে কিছু অপূর্ণতা, কিছু না পাওয়া, কিছু কষ্ট করে, কিছু কষ্ট আর অনেক না বলা গল্প। মানুষের জীবনে অনেক অপূর্ণতা থাকে, কিছু মানুষ সেই অপূর্ণতা নিয়েই পুরো জীবন কাটিয়ে দেয়। মানুষের জীবনে অনেক বেশি অনেক কঠিন সময় আসে এবং সেই কঠিন সময়ই মানুষকে শক্ত হতে দেখায়। জীবনে যতই কষ্ট আসুক হাল ছেড়ে দিও না, অপূর্ণতা আসলে বোঝা নয় বরং মানুষকে বাঁচিয়ে রাখার সবচেয়ে শক্তিশালী প্রেরণা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, রমা রায় দাসনগর হাওড়া থেকে পাঠিয়েছেন মেসেজ। এরপর অঞ্জলি গাঙ্গুলি বাঁকুড়া থেকে পাঠিয়েছেন, কি লিখেছেন, সব পাওয়া যদি শেষ কথা হয় তবে চাওয়ারই বা মানে কি, কিছু স্বপ্ন থাকুক অধরা, কিছু পথ থাকুক বাকি, কিছু কথা ঠোঁটে থেমে যাক,

0: কিছু মানুষ থাকুক দূরে, কিছু ভালোবাসা স্মৃতি হয়ে জেগে থাকুক নীরব সুরে, যে ফুলটি ফোটেনি আজও তারা সাথেই ভোর আসে, যে তারা ধরা দেয় না হাতে তার আলোতেই পথ ভাসে। তাই অপূর্ণতা দুঃখ নয়, সে তো আগামী দিনের ডাক। সব পেয়ে গেলে জীবন থামে, না পাওয়াই শেখায়। আরেকটু বাঁচো, আরও একটু পথ হাঁটো। বা অঞ্জলি গাঙ্গুলি বাঁকুড়া থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন। এরপর উত্তম দালাল খরসরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে লিখেছেন যে জীবন আমার অনেক কিছুই কেড়ে নিয়েছে, তবুও রয়েছে অপূর্ণতা। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াচ্ছি শুধু পাহাড় দেখার জন্য, তাকে বোঝার জন্য, পাহাড়ের কথা বলা বা লেখার জন্য। পাহাড়কে বোঝার জন্য পাহাড় ভাঙি কেবলমাত্র একটা লাঠির সাহায্যে। সাত সাগরের সমান মনের জোরে প্রতিদিনই সত্যিটার সঙ্গে ঘর করতে হচ্ছে। ধাক্কা লাগলে ভেঙে পড়ি ঠিক, কিন্তু আবার উঠে দাঁড়াই। এই পৃথিবীতে আবারও বাঁচার জন্য ঘুরে দাঁড়াই, শুধু ওই অপূর্ণ ইচ্ছেকে পূর্ণতায় আনবার জন্য। আসলে নির্জন এককে রবীন্দ্রনাথ আমার কানে কানে বলে যান, আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব, ফুরায় ফেলে আবার ভরেছ জীবন নব নব। আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনায় উত্তম দালাল খরসাই মনসরতলা থেকে পাঠিয়েছেন। আচ্ছা, পাশাপাশি আবারও একটু আমরা চলে যাই 2248-8085-এ। কোনো শ্রোতা রয়েছেন বোধ হয়। নমস্কার।
1: হ্যাঁ, বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন অনিমেষবাবু।
1: আজকে আপনার যে টপিকটা, কিছু অপূর্ণতা থাকলে
0: মানুষকে, মানে জীবনে কিছু অপূর্ণতা থাকা কি মানুষকে আরো বেশি বাঁচতে শেখায়?
1: এখন ব্যাপারটা হচ্ছে এই কিছু অপূর্ণতা, এখন এই কিছু অপূর্ণতাকে মানুষ কিভাবে নেবে? যদি সদর্থক ভাবে নেয় তাহলে নিশ্চয়ই মানুষ বাঁচতে শিখবে, আর যদি নঙ্গর্থক ভাবে নেয় তাহলে সেখানে হতাশা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা এগুলো এসে যাবে। তখন অনেক তথাকথিত প্রতিবন্ধী মানুষ রয়েছে, যেমন আমি একজন দৃষ্টিহীন মানুষ, আমার জন্ম থেকেই এই অবস্থা। এই যে একটা অপূর্ণতা, আমি এটাকে সদর্থকভাবে নিয়েছি, এখনো পর্যন্ত এই অপূর্ণতাকে নিয়ে বেঁচে আছি, পড়াশোনা করেছি, শিক্ষকতা করেছি, এখন অবসর জীবনযাপন করছি, সেখানে পড়াশোনা করছি, আকাশবাণীর অনুষ্ঠান শুনি, আপনাদের সাথে কথা বলি। আসলে সবটাই নির্ভর করবে এই অপূর্ণতাটা তো থাকবেই, জীবনে তো সবকিছু পূর্ণ হবে না। এবারে আমি সেটাকে কিভাবে নেব তার উপরেই সবকিছু নির্ভর করবে। যদি অপূর্ণতাকে নিয়ে সহনশীল, সংবেদনশীল, সহানুভূতিশীল হয়ে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে বেঁধে ফেঁধে থাকতে পারি, তাহলে সেই অপূর্ণতা কখনোই অপূর্ণতা মনে হবে না, মানে সেটা জীবনকে আরো শক্তিশালী করবে, এগিয়ে দেবে, আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। নমস্কার।
0: নমস্কার। সময় এগিয়ে এসছে 8:40। আমরা আরো কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ি। যেমন যাদবেন্দ্র পণ্ডা পাঠিয়েছেন জুখিয়া বাজার, লিখেছেন, অপূর্ণতা হলো একটি শূন্য ক্যানভাসের মতো, যেখানে সেখানে কিছুই আঁকা নেই বলেই মানুষ নিজের মতো করে বেঁচে থাকা, রং ছড়ানোর সুযোগ পায়। অভাব অপূর্ণতা জীবনের শেষ নয়, বরং তা জীবনকে নতুন করে আরও সুন্দর করে চেনার একটি পরম সুযোগ। ঠিক যেমন পেট ভরা থাকলে মানুষের খাবারের খোঁজ করে না, তেমনি জীবনের সব চাওয়া পাওয়া পূরণ হয়ে গেলে মানুষ জীবনের গভীর অর্থ খোঁজার চেষ্টা করে না। অপূর্ণতাই আমাদের ভেতরের একটি অনুসন্ধিৎসা তৈরি করে, এটি আমাদের ভেতরের অহংকার কমায়, সহানুভূতি বাড়ায় এবং জীবনের প্রত্যেকটি মুহূর্তকে আস্বাদন করতে শেখায়, আরও বেশি বাঁচতে শেখায়। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন, অপূর্ণতা আছে বলেই পূর্ণতার এত কদর, অপূর্ণতা আছে বলেই জীবনের এত আদর। পূর্ণতা সহজে মিললে থমকে যেত চলার গতি, একঘেয়েমিতে ভরত জীবনের উন্নতি। কিছু অপূর্ণতা থাকা ভালো জীবন তরি বইতে, না পাওয়াগুলোই শেখায় জীবনের মানে খুঁজতে। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছে। সংঘমিত্রা ঘটক লিখেছেন কাকিনাড়া ভাটপাড়া থেকে, প্রত্যেকটি মানুষের জীবনে অপূর্ণতা থাকে বলেই পূর্ণতার পথ খোঁজেন, যে পথে থাকে বেঁচে থাকারা অবলম্বন, ইতিবাচক চিন্তা ভাবনা, সঙ্গমিত্রা ঘোষ, কাকিনারা ভাটপাড়া থেকে লিখেছেন। আচ্ছা, এরপর লিখেছেন তাপস প্রামাণিক, পাথুরিয়া, বাগদা।

উত্তর চব্বিশ পরগনা থেকে। জীবনে কিছু অপূর্ণতা থাকা মানুষকে বাঁচতে শেখায়। অপূর্ণ স্বপ্ন মানুষকে আশা করতে, অপেক্ষা করতে এবং বারবার চেষ্টা করতে শেখায়। না পাওয়া জিনিসের কারণেই পাওয়ার আনন্দ আরও গভীর হয়। অপূর্ণতা মানুষকে নিজের চাওয়া পাওয়া বুঝতে, ছোট ছোট সুখের মূল্য দিতে এবং স্মৃতি ও স্বপ্নকে বাঁচিয়ে রাখতে শেখায়। সব ইচ্ছে পূরণ হয় না, এই সত্য মানুষকে বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে শেখায়। কখনো কখনো কখনো নতুন পথ দেখায়। তাই জীবন শুধু সব কিছু পাওয়ার নাম নয়, কিছু পাওয়া, কিছু হারানো আর কিছু অপূর্ণতাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার নাম জীবন। আচ্ছা, কিশোর বালি হাওড়া থেকে লিখেছে যে ঠিক যেমন অনেক কষ্ট করে কোনো কিছু জিনিস পাওয়া যায় তার যেমন আনন্দ আছে, ঠিক তেমনই মানুষের জীবনে অপূর্ণতা থাকলে সেটা কিভাবে পূরণ হবে তার জন্য আমাকে বাঁচতে হবে। পুরনোটা ভালো মন্দ দুই হতে পারে। অনেক বাবা মা হয়তো দুই মেয়ের বিয়ে দিয়েছে আর একটি মেয়েকে, আরেকটি মেয়ে বাকি, সেই মেয়ের বিয়েটা দিতে পারলে সে মরেও শান্তি পাবে, এরকম কথা শুনেছি। অনেকের জীবনে অনেক পয়সা রোজগার করে নিজে একটা ঘর বানাতে পারেনি, ঘর বানানোর অপেক্ষায় বেঁচে থাকা। আমি একজনকে জানি, সেই ভদ্রমহিলা এম এ পাশ করেছিল কিন্তু তার মানে তার মনে ইচ্ছে ছিল ডাবল এম এ করবে, বিয়ের আট বছর পর তার মনোবাসনা পূর্ণ করেছে, এটা তার অসম্পূর্ণ ছিল, অসম্পূর্ণ ইচ্ছে ছিল। এইভাবেই অনেক অসম্পূর্ণ ইচ্ছে থেকেই মানুষকে বাঁচতে শেখায়। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখেছে যে আজকের অভিমত, জীবনের কিছু অপূর্ণতা থাকা কি মানুষকে আরও বেশি বাঁচতে শেখায়। এ সপক্ষে বলি, জীবন মানে লড়াই, সাফল্য, ব্যর্থতা সব কিছু। মনে সব কিছু আশা হয়তো অপূর্ণ থেকেই যায়, তবু মানুষ হাল ছাড়ে না, অন্তরের অন্তঃস্থলে লড়াই চালায়, আরও বাঁচবার প্রত্যাশা মনে পোষণ করেই লড়াই বজায় রাখে। তাই তো সে আরও বাঁচতে চায়, সকল দুর্যোগকে সঙ্গে করেই। এরপর কে পাঠিয়েছে, এরপরে কার মেসেজ, সুভাষ চক্রবর্তী লিখেছে, কোথা থেকে লিখেছে, উত্তর বাঙালি থেকে লিখেছে, কথায় বলে সব পেলে নষ্ট জীবন, সাধের এ মনুষ্য জীবনকে সব পেয়ে বিসর্জন দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। তাই এই জীবনে অল্প কিছু অপ্রাপ্তি থাকলে দোষ বা ক্ষতির কিছুই নেই, জীবনের সে অপূর্ণতাগুলো অপূর্ণতাগুলো পেতে চায় পূর্ণতা। জীবন এগিয়ে চলে অপূর্ণ অর্জনের লক্ষ্যে, ফলে ভারী সুন্দর এ জীবনে জাগে আরও বাঁচার অনন্ত আশা। এরপর অনেক মেসেজ আছে কিন্তু সময় খুব কম, আমি বরং একটু প্রাপ্তি স্বীকার করি কারণ সময় পাবো না। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখেছেন যে জীবন মানেই তো অপূর্ণতা, অপূর্ণতাকে পূর্ণ করাই জীবন। সুচেতা পাঠিয়েছে, তারপর আর কে পাঠিয়েছে মেসেজ দেখে নিচ্ছি। সুবীর বোধক খালনা হাওড়া থেকেও পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ। এছাড়া রণদীপ মিত্র পাঠিয়েছে বারুইপুর কলকাতা 144 থেকে। সময় খুব কম আর টাইম নেই, আপাতত সাময়িক বিদায় নিচ্ছি, ঠিক ফিরে আসছি 9:30 বহির্বৃত্ত নিয়ে আপনাদের সঙ্গে। 100.1 FM গোল্ডে কল্পলাল, সঙ্গে থাকুন FM গোল্ডে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত, বইবৃত্ত 100.1

100.1 FM Gold টিউন করেছেন আপনি। স্টুডিওর ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 9:31। অবশ্যই আজ শুক্রবার, আজ বৈবৃত্ত এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে থাকব, অবশ্যই আপনারাও থাকবেন। আজকের সাহিত্য নিয়ে যে আলোচনা বা যে বিষয়টি রাখব সেটি নিয়ে দেখবেন অনেক কিছু বলার আছে। আসলে আমরা যারা সাহিত্যপ্রেমী, সাহিত্যের আঙিনায়, সাহিত্যের আনাচে কানাচে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ঘুরে বেড়াই, একই চরিত্র, একই গল্প, একই কাহিনী আমাদের মনকে বিভিন্নভাবে নাড়া দেয়। এমন কিছু কাহিনী, এমন কিছু মানুষ যারা সত্যি এমনভাবে আমরা, যাদের সেই চলন বলুন বা যাদের সেই স্বভাবগত বৈচিত্র্যই বলুন বা তাদের যে বৈশিষ্ট্য, তাদের ক্যারেক্টারের যে বিশেষত্ব, সবটা এমনভাবে টানে আমাদের

অমোঘ আকর্ষণ যে একই সাহিত্যের দ্বারস্থ আমরা বারবার হই। এরকম তো কিছু সাহিত্য আছে প্রত্যেকেরই ভালো লাগার, ভালোবাসার সাহিত্য, মানে গল্প উপন্যাস আছেই, সেসব নিয়েই তো কথা হবে। আসলে আজ আমরা এমন এক জগতে প্রবেশ করব বা এমন এক জায়গায় যাব যে জগৎ আমাদের খুব পরিচিত, খুব আপন, যে জগতের মানুষজনদের সঙ্গে আমরা কখনো সেভাবে দেখা হয়নি, কিন্তু সত্যি সেভাবে দেখা না হলেও চেনা, তারা যেন আমাদের খুব চেনা, আমাদের আপন। তাদের বাড়িতে কখনো যায়নি, অথচ তাদের সুখ দুঃখ আমাদের নিজেদের জীবনের সঙ্গে মিশে গেছে। আচ্ছা, কখনো ভেবেছেন যে একটা বইয়ের পাতায় জন্ম নেওয়া একটা মানুষ কিভাবে আমাদের অন্তরঙ্গ হয়ে উঠেছে বা হয়ে ওঠে? যেমন ধরুন পথের পাঁচালীর অপু দুর্গা, মনে হলে আমাদের নিজেদের শৈশবের কথা ভীষণভাবে মনে পড়ে যায় না? বারবার আমরা পথের পাঁচালী পড়ি এবং নিজেদের শৈশবটাকে খুঁজে বেড়াই সেই অপু দুর্গার মধ্যে দিয়ে। কিংবা শরৎচন্দ্রের দেবদাসের যন্ত্রণা পড়তে পড়তে আমাদের বুকের ভেতরেও একটা দীর্ঘশ্বাস জমে ওঠে, তাই না? কিংবা ফেলুদার সঙ্গে রহস্যের জগতে পা রাখলে মনে হয় আমাদের পাশেই যেন রয়েছেন প্রদোষ মিত্র আর ব্যোমকেশ। কখনো কখনো কখন যে রহস্যের জট খুলে দেন, তখনও আমরাও যেন তার পাশে বসে সমস্ত ঘটনার সাক্ষী হয়ে থাকি। আসলে সাহিত্য যে শুধুমাত্র কাগজে কলমে লেখা কিছু শব্দ এমনটা তো নয়, সাহিত্য হলো মানুষের জীবন, মানুষের অনুভূতি, মানুষের স্বপ্ন, মানুষের ব্যর্থতা, মানুষের বেঁচে থাকার গল্প। একজন সাহিত্যিক তার কল্পনা, তার অভিজ্ঞতা এবং সমাজকে দেখার চোখ দিয়ে তৈরি করেন এমন একটি চরিত্র, সেই চরিত্র যে কখন পাঠকের হৃদয়ে প্রবেশ করে, তখন যে সে শুধু লেখকের সৃষ্টি থাকে না, সে তো হয়ে ওঠে সমস্ত পাঠকের নিজের মানুষ। তাই আজকে বরং আমরা বইবৃত্ততে সাহিত্যের পাতায় সেই সমস্ত অমর চরিত্র যারা আছেন, যারা সত্যি আমাদের খুব আপন, যারা আমাদের ঘরের, যারা অত্যন্ত কাছের মানুষ, যাদের টানে আমরা সেই সাহিত্য পাঠে কী বলবো একাগ্র হয়ে সেই সাহিত্য পাঠ করি, সেই সাহিত্যের বা সেই সাহিত্যের সেই সমস্ত চরিত্রের কথাই উঠে আসুক, আমরা ফিরে যেতে চাই সাহিত্যের সেই সোনালী পাতায় যেখানে দাঁড়িয়ে আছে ধরুন অপু, দুর্গা কিংবা শ্রীকান্ত, রাজলক্ষ্মী, দেবদাস, পার্বতী অথবা ফেলুদা, ব্যোমকেশ, আরও আরও অনেক, সবটা হয়তো আমি একেবারে বলতে পারছি না, আপনাদের কাছ থেকেও শুনব আপনার প্রিয় সাহিত্যের প্রিয় কোনো চরিত্রের কথা এবং কেন সেটি প্রিয়, আমিও বলবো। সব নিয়েই এগোবে আজকের বইবৃত্ত এবং অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে 2248 8085 এই টেলিফোন নাম্বারে, এছাড়াও 9993 05 9992 এই নাম্বারে আপনিও হোয়াটসঅ্যাপ করেও আপনার মতামত জানাবেন। মানে আজকে যে বইবৃত্তের বিষয়টি রেখেছি যে সাহিত্যের পাতায় আপনার কাছে অমর চরিত্র কোনটি, যেটি যে চরিত্র আজও আমার আপনার সকলের ঘরের মানুষ, তেমন কোনো চরিত্রের কথা যদি মনে পড়ে এবং সেটি কোন লেখকের, অবশ্যই সেটি আপনি বলবেন, তাহলে সেই বিষয়গুলোই উঠে মানে উঠে আসুক আজকের এই আলোচনায়। 12টা পর্যন্ত থাকবো বইবৃত্ত নিয়ে আপনাদের শ্রবণসঙ্গী কল্পলাল, শুধুমাত্র 100.1 FM গোল্ডে শুনতে থাকুন FM গোল্ড।

0: একটু ভেবে দেখুন তো, পৃথিবীতে প্রত্যেক দিন কত মানুষ জন্মগ্রহণ করছেন, কত মানুষ চলে যাচ্ছেন, কিন্তু সাহিত্যের পাতায় সৃষ্ট কিছু মানুষ শতবর্ষ পেরিয়েও বেঁচে থাকেন। কারণ একজন বড় সাহিত্যিক চরিত্র নির্মাণ করেন মানুষের সত্য দিয়ে। সেই চরিত্রের মধ্যে থাকে আমাদের পরিচিত কিছু দুর্বলতা, কিছু স্বপ্ন, কিছু ভুল, কিছু সাহস, কিছু অভিমান। ধরা যাক একজন খুব সাধারণ একজন মানুষ, সে ধনী নয়, সে ক্ষমতাবান নয়, তার কোনো অসাধারণ কীর্তি নেই, কিন্তু তার জীবনে যদি থাকে সত্যিকারের ভালোবাসা, মায়া, দুঃখ, স্বপ্ন, সংগ্রাম, তাহলে সেই মানুষটি পাঠকের কাছে কিন্তু অসাধারণ হয়ে উঠতেই পারে। এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপু। মানে অপু কোনো রাজপুত্র নয়, সে গ্রামের একটি দরিদ্র পরিবারের ছেলে। তার জীবনে অভাব আছে, কষ্ট আছে, হারানোর বেদনা আছে, তবু সেই অপু আমাদের মনে এমনভাবে জায়গা করে নিয়েছে যে আমরা সত্যি তাকে ভুলতে পারি না। কিংবা ধরুন শরৎচন্দ্রের দেবদাস, যার মধ্যে দুর্বলতা আছে, সিদ্ধান্তহীনতা আছে, তবু তার প্রেম, তার ব্যর্থতা, তার অসহায়তা পাঠকের মনে সত্যি গভীরভাবে ছাপ ফেলে। সাহিত্যের এই সমস্ত অমর চরিত্ররা, যারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের শেখাচ্ছে মানুষকে ভালোবাসতে হলে তাকে নিখুঁত হতে হয় না। একজন চরিত্র ভুল করতে পারে, অন্যায় করতে পারে, নিজের জীবনের সিদ্ধান্তে ব্যর্থ হতে পারে, কিন্তু তার অভিজ্ঞতার মধ্যে যদি নিজেদের জীবনের কোনো প্রতিচ্ছবি দেখতে পাই, তাহলে সে সত্যি আমাদের আপন হয়ে ওঠে। আর সেই কারণেই বই বন্ধ হয়ে যাওয়ার পরও চরিত্ররা আমাদের মনের মধ্যে কেমনভাবে কথা বলে চলে। তেমনি বাংলা সাহিত্যের যে চরিত্র দুটির কথা বলছিলাম আমরা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি পথের পাঁচালী, সেই নিশ্চিন্দিপুরের এক দরিদ্র পরিবারের কথা, যেখানে আছে অপু, যেখানে আছে দুর্গা, যেখানে আছে সর্বজয়া এবং হরিহর। ইন্দির ঠাকুরনের কথাও কিন্তু আমরা বলতে পারি না। আসলে এই যে নামগুলো বললাম, এই নামগুলো উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে একটি গ্রাম, একটি দরিদ্র পরিবার, একটি ছোট্ট বাড়ি, বাঁশবন, পুকুর, মাঠ, আর দূরে কোথাও চলে যাওয়া রেলগাড়ি। বিভূতিভূষণ আমাদের এমন এক পৃথিবীতে নিয়ে যান যেখানে দারিদ্র আছে, কিন্তু দারিদ্রের মধ্যেও জীবন থেমে থাকে না। সেখানে অভাব আছে, কিন্তু আছে আনন্দ, সেখানে দুঃখ আছে, কিন্তু প্রকৃতির অপার সৌন্দর্য আছে। আর আছে সেই দুই ভাই বোন অপু এবং দুর্গার ছোট্ট ছোট্ট স্বপ্ন। দুর্গা যেন বাংলার, গ্রাম বাংলার এক চিরচেনা কিশোরী, একটু চঞ্চল, একটু দুরন্ত, একটু অভিমানিনী। কখনো সে প্রকৃতির মধ্যে ছুটে বেড়ায়, আবার কখনো ভাই অপুর সঙ্গে খেলায় মেতে ওঠে, কখনো তার কৌতূহল তাকে নিয়ে যায় অন্যের বাগানে, কখনো সে নিজের মতো করে আনন্দ খুঁজে নেয়। তাই তো দুর্গার চরিত্রের মধ্যেই আমরা পাই সেই শৈশবকে, সেই শৈশবে ফেলে আসা যে জীবনটা, যে জীবনের মধ্যে আমরা বোধহয় সত্যি ফিরে যেতে চাই বা ফিরে পেতে চাই তেমন একটা জীবন। তেমনি অপুর জীবন কথা, যে অপু, মানে উপন্যাসটা পড়তে পড়তে অপুর চরিত্র আমাদের শেখাচ্ছে জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না, কখনো প্রিয়জন হারাতে হয়, কখনো ঘর ছেড়ে যেতে হয়, কখনো অজানা পথে পা বাড়াতে হয়, তবুও তো মানুষ এগিয়ে চলে। তাই অপু কিন্তু এই উপন্যাসে শুধু একটা চরিত্র নয়, বরং অপু হলো মানুষের এগিয়ে চলার প্রতীক। সর্বোপরি এক নীরব, এক মায়ের নীরব সংগ্রাম সর্বজয়া। আমাদের সাহিত্যে মায়ের চরিত্র তো অনেক আছে, কিন্তু সর্বজয়া যেন একেবারে বাস্তবের মানুষ। তিনি সংসার সামলান, অভাবের সঙ্গে লড়াই করেন, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। তার জীবনে স্বস্তি খুব কম, সংসারের দায়িত্ব তাকে কঠোর করে তুলেছে। এভাবে আরও অনেক চরিত্র আছে, যে চরিত্রগুলো সত্যি পড়তে পড়তে কীভাবে যেন আমরা নিজেদেরকে খুঁজে না পেলেও চরিত্রগুলোর সঙ্গে কাটতে হয়ে যাই। আমাদের ভালো লাগা একটা জায়গায় গিয়ে আরও বেশি বিস্তৃত হয়ে পড়ে এই চরিত্রগুলো দেখতে দেখতে বা এই চরিত্রগুলো পড়তে পড়তে। তেমনি আপনারও এরকম কোনো সাহিত্যের কথা মনে পড়ছে, যে সাহিত্যগুলোর মধ্যে যে চরিত্রগুলো আপনার মনকে, আপনার মনের গভীরে গিয়ে মনকে নাড়া দিচ্ছে, আপনাকে ভাবাচ্ছে, চলে আসুন সেই সমস্ত চরিত্রের কথা বলতে, আমাকে শোনাতে এবং অপরাপর বন্ধুদের শোনাতে। 2248085 এই হচ্ছে আপনার নাম্বার, এই নাম্বারে আপনি সরাসরি কথা বলতে পারেন, অথবা 9903052 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন। আপাতত আমরা অপেক্ষা করি টেলিফোনের জন্য, টেলিফোনে কেউ একজন এই মুহূর্তে রয়েছেন, সরাসরি কথা বলে নিই, দেখি কে রয়েছেন। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: এখানা থেকে অনিমেশ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন অনিমেশ বাবু।
1: আমার প্রিয় চরিত্র হচ্ছে মাইকেল হেঞ্চার্ড। এটি টমাস হার্ডির লিখিত দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজের নায়ক। ইনি একজন হেড ট্রাসার হিসেবে জীবন শুরু করেছিলেন, হেড ট্রাসার থেকে ক্যাস্টারব্রিজের মেয়র হয়েছিলেন, এবং তার জীবনের নানা রকম ঘাত প্রতিঘাত। একটা সময় তিনি ওয়েডন প্রায়র ফেয়ারে তার স্ত্রীকে বিক্রি করে দেন, তারপর নানা রকম সংঘাত ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে চলেন। একজন ম্যানেজারকে তিনি পান ফারফে, এবং তার যে অদূরদর্শিতা, ওই ফারফে যে বিশ্বাস করে তার জীবনের সমস্ত গোপন কথা তিনি বলে দেন, এবং ফারফে সেই সুযোগটা কাজে লাগান। আবার দেখা যাচ্ছে যে তিনি কোনো কিছুর উপর সঠিকভাবে সিদ্ধান্ত নিতে না পারার জন্য আবহাওয়ার গতি প্রকৃতি বুঝতে না পেরে সমস্ত ফসল তিনি কিনে নিলেন, তারপরে দেখা গেল আবহাওয়ার প্রতিকূল হয়ে যাওয়াতে তাকে অনেক কম দামে তার সমস্ত জিনিসপত্র বিক্রি করে দিতে হলো, সমস্ত ফসল, অনেকটা লোকসানে। এবং শেষ পর্যন্ত তিনি উপলব্ধি করলেন যে হ্যাপিনেস

0: is the occasional episode in the general drama of life. এটাই ছিল তার শেষ পর্যন্ত তার উপলব্ধি, এবং শেষ পর্যন্ত তিনি আবার হেড ট্রাসার হয়েই তিনি এই পৃথিবী থেকে চলে গেলেন। এই যে মানুষের জীবনে এরকম উত্থান পতন আসতেই পারে, সেই সব কারণের জন্যই মাইকেল হিনচার্ড আমার অত্যন্ত প্রিয়।
1: শুভরাত্রি।

0: বৈবৃত্যে আজ আমরা খুঁজে বেড়াচ্ছি এমন কিছু মানুষ, সাহিত্যের মানুষ, সাহিত্যের আঙিনায় খোঁজা মানুষ, যাদের সঙ্গে আমাদের বাস্তবে কখনো দেখা হয়নি, অথচ তারা আমাদের এতটাই পরিচিত যে তাদের নাম উচ্চারণ করলে মনে হয় এই মানুষটিকে তো আমরা চিনি। একেবারেই প্রথম পর্বে আমরা বিভূতিভূষণের সেই অমরশ্রেষ্ঠী পথের পাঁচালে নিশ্চিন্তে পড়েছিলাম, কিন্তু পাশাপাশি আরও এক সাহিত্যিক যিনি মানে যার চরিত্রটা বাংলা পাঠকের হৃদয়ে একেবারে অন্যরকম জায়গা করে নিয়েছে, তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের লেখার মানুষগুলোকে পড়লে মনে হয় যে তারা যেন আমাদের ঠিক পাশের বাড়িতে থাকেন। হ্যাঁ, তাদের প্রেম আছে, তাদের অভিমান আছে, ভুল আছে, দুর্বলতা আছে, সামাজিক বাধা আছে, তারা নিখুঁত নন, কেউই নিখুঁত নন, আর ঠিক সেই কারণেই তারা এতটা আপন। শ্রীকান্ত শরৎচন্দ্রের বাংলা সাহিত্যের এক অন্যতম স্মরণীয় উপন্যাস। শ্রীকান্তকে অন্য অনেক নায়কের মতো মনে হয় না, কারণ সে কোনো প্রচলিত অর্থে মহানায়ক নয়। সে জীবনের পথে হাঁটে, মানুষকে দেখে, মানুষকে মানুষের কাছ থেকে শেখে এবং নিজের ভেতরের যে প্রশ্নগুলো তার উত্তরগুলো খুঁজতে থাকে। সে এক জায়গায় থিমে থাকতে পারে না। হ্যাঁ, আমরা দেখেছি জীবন তাকে নিয়ে যায় এক জায়গা থেকে আরও অনেক দূরে, আর সেই যাত্রাপথেই সে পরিচিত হয় নানান ধরনের মানুষের সঙ্গে। এছাড়া যে মানুষকে খুব কাছ থেকে দেখে তার ভালো মন্দ বিচার করার আগে তাকে বোঝার চেষ্টা করে। শ্রীকান্তের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রগুলির মধ্যে আরও একটি চরিত্র রাজলক্ষ্মী। হ্যাঁ, রাজলক্ষ্মীকে যে শুধুমাত্র প্রেমিকা হিসেবে দেখলে তার গভীরতা কিন্তু বোঝা যায় না। তার জীবনের মধ্যে রয়েছে সমাজের কঠিন বাস্তবতা, নিজের অস্তিত্ব রক্ষার লড়াই, ভালোবাসার আকাঙ্ক্ষা এবং আত্মসম্মান। রাজলক্ষ্মী শ্রীকান্তকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসা সরল পথে হাঁটে না, কারণ সমাজ তো সরল নয়। একজন নারীর জীবনের ওপর সমাজ কত রকম নিয়ম চাপিয়ে দিতে পারে, রাজলক্ষ্মীর জীবনে তার আরও একটি প্রতিফলন। কিন্তু রাজলক্ষ্মী যে অসহায় এমন তো নয়। আসলে শরৎচন্দ্রের এই যে শ্রেষ্ঠ চরিত্র, আরও অনেক চরিত্র আছে আমাদের, দেবদাসের, দেবদাস পার্বতীর কথাও মনে পড়ে এই প্রসঙ্গে, যে এবং এটি একটি বহুল আলোচিত উপন্যাস আমরা জানি দেবদাস, যে দেবদাস শুধুমাত্র যে উপন্যাসের একটা চরিত্র এমনটা নয়, বাংলার সংস্কৃতিতে তার নাম এক বিশেষ অনুভূতির সঙ্গে উচ্চারিত হয়। আর তার জীবনের কেন্দ্রে তো রয়েছে আমরা জানি পার্বতী বা পারো, যাকে সংক্ষেপে বলা হয়। সেই শৈশবের ভালোবাসা কীভাবে পরিণতি পাচ্ছে সে প্রসঙ্গেই আসবো, কিন্তু পাশাপাশি একজন শ্রোতা বোধ হয় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে 2248-8085-এ। কে রয়েছেন আমরা দেখে নেব। নমস্কার।
1: নমস্কার, আমি জি হাওড়া কোনা থেকে বলছি।
0: আরেকবার নামটা বলুন, নামটা কেটে গেল বলতে গিয়ে।
1: আমি কুনাল বাবু, কুনাল চ্যাটার্জি থেকে বলছি।
0: বলুন বলুন কুনাল বাবু।
1: হ্যাঁ, আমার কথা হচ্ছে এই যে সাহিত্য নিয়ে যে আলোচনা হচ্ছে, সাহিত্যের বিভিন্ন চরিত্র নিয়ে, আমি বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের সে ডাকঘর গল্পের অমল চরিত্রটি, যে সত্যি তার কত কল্পনা শক্তি। দেখুন এখনকার যে বাচ্চারা, তারা কল্পনা করতে জানে না, তারা ছোটবেলা থেকে হাতে স্মার্টফোন পেয়ে যাচ্ছে, টেলিভিশন পেয়ে যাচ্ছে, তারা তো, আমরা তো টেলিভিশন বা স্মার্টফোনে দেখেই তো সবকিছু বুঝে যাচ্ছি, বা আমাদের মানে মস্তিষ্কের মধ্যে সেই ছবিটি তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু তখনকার দিনে মানুষরা বা ছোট শিশুদের কথাটাই আমি মূলত বলছি, যখন আমি অমলের কথা আলোচনা করছি, তখন তারা বুমা দাদুর কাছে গল্প শুনতো, এ রূপকথা বলুন, রাজা রানী বলুন।

0: ভূত পেদিনী বলুন, রাক্ষস পক্ষ বলুন, এই যে ঠাকুমার ঝুলি, এই যে গল্প দাদুর আসর যেটা আকাশবাণী প্রচার করে, এই যে ঠাকুমা দাদুর গল্প বলা থেকেই তো এই অনুষ্ঠান গুলো রয়েছে বা ধারণা গুলো এসেছে। এবং তখনকার মানুষদের যে কল্পনা শক্তি এবং ছোট ছোট বাচ্চাদের যে ওই যে পাঁচমুড়ো পাহাড়, ওই যে নদী, ওই যে ঝর্ণা, ওই যে প্রকৃতির সৌন্দর্য, এবং দেখুন সবকিছুর মধ্যে একটা নেগেটিভ আছে এবং একটা পজিটিভ আছে, এবং তার মধ্যে ছোট্ট শিশুর মধ্যে যে পজিটিভ চিন্তা ভাবনা, তার মধ্যে যে শিল্প শৈলী, মানে একটা লোক দই বিক্রি করছে, দই চাই করতে করতে হাঁটছে, ওটা কিছুই নয় ব্যাপারটা। কিন্তু সেই যে দুই চাওয়ার যে সুরের মধ্যে যে তার একটা মাদকতা আছে, তারও যে সৌন্দর্য আছে, এইটা কিন্তু দুই বেলাকে বুঝতে সাহায্য করেছিল অমল। আর এই জিনিসটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ফুটিয়ে তুলেছিলেন। আর তখন তো জানালা মানেই টিভির পর্দা, জানালা মানেই মোবাইলের স্ক্রিন, তখন তো জানলাতে বসে বসে একটা শিশু তার একাকিত্ব, তার যে জটিল অসুখ, এবং সেই অসুখটাও ছিল, যন্ত্রণাও ছিল, শারীরিক কষ্ট, তার সঙ্গে শারীরিক কষ্ট মানে মানসিক কষ্ট থাকবে, এবং তার মধ্যে যে তার একটা শিল্প শৈলী, তার যে সাহিত্য ভাবনা, তার যে একটা কলা, এবং সেইটা দিয়ে সে যে বা যারা তার জানলার ধারে আসছে বা কথা বলছে তাদেরকে, মানে তাদের মনোরঞ্জন করা বা তাদেরকে নিজের যে ভাবনার মাধ্যমে যে তাদের একটা আকর্ষণ করা, এইটাই কিন্তু রবীন্দ্রনাথের
1: একদম একদম আমি বলছি। ঠিক ঠিক ঠিক, অনেক ধন্যবাদ, ভালো থাকুন। এভাবেই আলোচনায় আমাদের বৈবৃত্যকে সমৃদ্ধ করুন। আসলে একটা কথা অমল সম্পর্কে বলতেই হয়, অমল জানতো না পৃথিবী তাকে কোথায় নিয়ে যাবে, সে শুধু জানতো জানলার ওপারে যে পৃথিবী, তার ডাক একদিন না একদিন তার কাছে আসবে। আসলে বাংলা সাহিত্যের তো একটা মানে অন্যরকম চরিত্র বলা যেতে পারে, যে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি থেকেও তার কল্পনার জগৎকে সীমাহীন করে তুলেছিল। অসুস্থতার কারণে তাকে বাইরে যেতে দেওয়া হয় না, কিন্তু জানলার ধারে বসে বাইরের পৃথিবীটাকে বা পৃথিবীর দিকে তাকিয়ে এসে প্রতিদিন যেন এক নতুন পৃথিবীকে আবিষ্কার করেছিল, তেমনই চরিত্র অমল, তাই না? যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার অদম্য কৌতূহল, পথ দিয়ে দইয়ালা যায়, পাহারাওয়ালা যায়, গ্রামের মানুষ যায়, আর অমল তাদের দেখে প্রশ্ন করে, তাদের সঙ্গে কথা বলে, তার মনে হয় বাইরের পৃথিবীটা কত সুন্দর, কত বড়, সে নিজেও একদিন সেই পৃথিবীর পথে বেরিয়ে পড়বে। ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 9:59, ফিরব ঠিক রাত 10:10 মিনিটে সংবাদ বিরতির উপরে বৈবৃত্ত নিয়ে।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের সঙ্গে কথা বলে তার সাহসিকতার প্রশংসা করেছেন। তার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জ্বালানি তেল বিশেষ করে ডিজেলের দাম কমানোর লক্ষ্যে G7 দেশগুলোর তাদের কৌশলগত মজুত থেকে 4 মাস ধরে 10 কোটি ব্যারেল পর্যন্ত তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রক আইজলের সিয়ালসুকে গতকালের পথ দুর্ঘটনায় ইম্ফল PIB ও CBC-র অতিরিক্ত মহানির্দেশক, আইজল দূরদর্শন কেন্দ্র ও আকাশবাণীর সংবাদ বিভাগের অধিকর্তা এবং আইজল CBC-র MTS-এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারাদেশ আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে সমগ্র জাতি আজ তার স্মৃতি তর্পণ করে। জয়ের ধারা অব্যাহত রেখে এশিয়ান গেমসে আজ 6টি সোনা জিতেছে ভারত। স্বর্ণপদকের লড়াইয়ে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আজ ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পদকজয়ী ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন। এই নিয়ে 16টি সোনা সংগ্রহ করে ভারত পদক তালিকায় 5ম স্থানে উঠে এসেছে। আর বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের সঙ্গে কথা বলেছেন। গত বুধবার দুবাই থেকে তেল আভিবগামী ওই বিমানের কো পাইলটের আক্রমণ সত্ত্বেও ক্যাপ্টেন মচ্ছরের সাহসিকতায় 180 জন যাত্রীর প্রাণরক্ষা সম্ভব হয়েছে। ক্যাপ্টেন মচ্ছর আজ গোটা ঘটনার অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। শ্রী মোদী বলেন, সারাদেশ তার আরোগ্য কামনা করছে। ক্যাপ্টেন স্মিথের সাহস, উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতা বহু মানুষের জীবন রক্ষা করেছে। প্রধানমন্ত্রী স্মিথের মানসিকতার প্রশংসা করে বলেন, ভারতীয়রা জীবন নেয় না, বরং অন্যের জীবন রক্ষায় নিজেদের জীবন বিপন্ন করতেও

করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে G20 বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের সমাপ্তি অধিবেশনে শ্রী গোয়েল বলেন, বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ ভারত, এর অর্থনীতি 140 কোটি মানুষের অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল। তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে এক বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারত পরিকল্পনা থেকে পণ্য উৎপাদন পর্যন্ত এক নিবিড় ভ্যালু চেইন গড়ে চলেছে। ভারতের উৎপাদন ক্ষমতা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুধরনের চাহিদায় পূরণ করে বলে মত প্রকাশ করেন তিনি। জ্বালানি তেল বিশেষ করে ডিজেলের দাম কমানোর লক্ষ্যে G7 দেশগুলো তাদের কৌশলগত মজুদ থেকে 4 মাস ধরে 10 কোটি ব্যারেল পর্যন্ত তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। আন্তর্জাতিক শক্তি সংস্থার সমন্বয়ে এই প্রক্রিয়াটি পরিচালিত হবে এবং প্রথম 20 দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল সরবরাহের ব্যবস্থা করা হবে। জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে ডিজেল সরবরাহ নিয়ে আলোচনার জন্য আজ G7 জোটের নেতৃবৃন্দ জরুরি ভিডিও কনফারেন্সে মিলিত হন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইউরোপীয় দেশগুলো তাদের কৌশলগত মজুদ থেকে জ্বালানি সরবরাহ না করলে মার্কিন যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি বন্ধ করে দেবে। এরপরই এই বৈঠকটি অনুষ্ঠিত হল। বৈঠকে G7 নেতৃবৃন্দ শোধনাগারের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট প্রক্রিয়াকে আরও নমনীয় করার সিদ্ধান্ত নিয়েছেন এবং অংশীদার দেশগুলোর মধ্যে জ্বালানি ও তেলজাত পণ্যের বাণিজ্যে কোনো বিধিনিষেধ আরোপ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আগামী মাসে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির উচ্চমূল্য রিপাবলিকান পার্টির জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা সংক্রমণের মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়ে গেছে। 7টি প্রদেশ থেকে 8,700 জন আক্রান্তের সন্ধান মিলেছে। সাম্প্রতিক সময়ে আক্রান্তের সংখ্যা কম রেকর্ড হয় আফ্রিকার রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র সতর্ক করে দিয়ে বলেছে, নজরদারির অভাবেও প্রকৃত রোগ আক্রান্তের সংখ্যা হ্রাস পেতে পারে। এখনও পর্যন্ত 2,162 জন সুস্থ হয়ে উঠেছেন। ইবোলায় মৃত্যুর হার দাঁড়িয়েছে 48.4%। উল্লেখ্য, গত মে মাসের মাঝামাঝি সময় দেশের 3টি প্রদেশ থেকে ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ে। বর্তমানে 7টি প্রদেশের 63টি স্বাস্থ্য এলাকায় এই সংক্রমণ অব্যাহত রয়েছে। ভারত সরকার 1,86,00,000 কোটি টাকার গ্রিন এনার্জি করিডর ফেজ 3 অনুমোদন করায় রাষ্ট্রসংঘ এটিকে স্বাগত জানিয়েছে। বিদ্যুৎ গ্রিড শক্তিশালী করা এবং ব্যাটারি স্টোরেজ বাড়ানোর এই পরিকল্পনাকে একটি বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে রাষ্ট্রসংঘ। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভা GEC 3 প্রকল্পের জন্য মোট 1,86,405 কোটি টাকা অনুমোদন করেছে। এর মধ্যে রাজ্যগুলির জন্য বিদ্যুৎ সংযোগ শক্তিশালী করা এবং ব্যাটারি স্টোরেজ ব্যবস্থা চালু করার জন্য 54,082 কোটি টাকার কেন্দ্রীয় অর্থ সাহায্যের সংস্থান রাখা হয়েছে। রপ্তানি প্রসার মিশনের আওতায় নির্দিষ্ট সময়ভিত্তিক উদ্যোগ রেজিলিয়েন্স অ্যান্ড লজিস্টিক্স ইন্টারভেনশন ফর এক্সপোর্ট ফেসিলিটেশন রিলিফের দ্বিতীয় পর্যায়ের সময়সীমা বাড়ানো হয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়া অব্যাহত ভূরাজনৈতিক অস্থিরতা এবং উপসাগরীয় অঞ্চল ও সংলগ্ন এলাকায় সামুদ্রিক পণ্য সরবরাহের ওপর তার প্রভাবের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতির জনক মহাত্মা গান্ধীর 157তম জন্মবার্ষিকীতে সারা দেশ আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে।

সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে তার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সন্ধ্যায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির গান্ধী স্মৃতিতে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও মিশনে দিনটি যথোচিত মর্যাদায় পালন করা হচ্ছে। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 122তম জন্মবার্ষিকীতে সমগ্র জাতি আজ তাকে শ্রদ্ধা জানাচ্ছে। প্রধানমন্ত্রী মোদী আজ বিজয়ঘাটে লাল বাহাদুর শাস্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। স্বচ্ছতা ভারত দিবস উপলক্ষে প্রেস ইনফরমেশন ব্যুরো কলকাতার কর্মীরা পরিচ্ছন্নতা বিষয়কে সচেতনতা র্যালিতে অংশগ্রহণ করেন এবং এক পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির পর্যায়ে এবারে বিশেষ আলোচনার বিষয় আয়ুষ্মান ভারত প্রকল্প। আরজিগড় মেডিকেল কলেজের মেডিকেল অফিসার চিকিৎসক তাপস প্রামাণিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল সকাল 9টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ চলাচল বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে পরিচ্ছন্নতা। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে মুম্বাই পোর্ট অথরিটির স্বচ্ছতা অভিযানে তিনি আজ এই মন্তব্য করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI News কলকাতাতে। তথ্য সম্প্রচার

মন্ত্রক আইজলের শিয়ালসুকে গতকালের পথ দুর্ঘটনায় ইম্ফল পিআইবি ও সিবিসির অতিরিক্ত মহানির্দেশক আইআইএস ডক্টর ইংগাম পামে, আইজল দূরদর্শন কেন্দ্র ও আকাশবাণী সংবাদ বিভাগের অধিকর্তা আইআইএস নাম্পিবৌ মারিনমাই এবং আইজল সিবিসির এমটিএস এইচ লিয়ানভেলার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই তিন সহকর্মীর অকাল প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। সংশ্লিষ্ট সংগঠন ও তাদের বৃহত্তর পরিবারের পক্ষে এ এক অপূরণীয় ক্ষতি। আলিপুরদুয়ারের বক্সাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গান্ধী জয়ন্তী উপলক্ষে সকালে বক্সায় তার উপস্থিতিতে এনক্লোজারে রাখা বাঘটিকে জঙ্গলে ছাড়া হয়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শী নেতৃত্বে ভারতে বাঘের জনসংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। স্বর্ণপদকের লড়াইয়ে চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে আজ ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা হকি দল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন লালরেম সিয়ামি মার্জোটে। গত 44 বছরে এই প্রথম এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা হকি দল। 2028-এর লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সেও জায়গা করে নিল ভারতীয় দল। জয়ের ধারা অব্যাহত রেখে প্রতিযোগিতার 13তম দিনে 6টি স্বর্ণপদক জিতেছে ভারত। মহিলাদের হকি ছাড়াও বক্সিংয়ে 3টি, কুস্তিতে ও তীরন্দাজিতে 1টি করে স্বর্ণপদক পেয়েছে ভারতীয় প্রতিযোগীরা। কুস্তিতে পুরুষদের 65 কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতেছেন সুজিত কাঙ্কা। বক্সিংয়ে মহিলাদের 65 কেজি বিভাগে সোনা জিতেছেন ফারভিন হুদা। এছাড়াও বক্সিংয়ে মহিলাদের 75 কেজি বিভাগে সোনা জিতেছেন লাভলিনা বরগোহাই। আজ তীরন্দাজিতে সোনা জিতেছে অঙ্কিতা ভগত, কীর্তি শর্মা ও কুমকুম মহতকে নিয়ে গঠিত ভারতের মহিলা দল। এশিয়ান গেমসের পদক তালিকায় বর্তমানে 5ম স্থানে রয়েছে ভারত। ভারতের দখলে রয়েছে 16টি সোনা, 25টি রূপ, 35টি ব্রোঞ্জ সহ মোট 76টি পদক। এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে ট্র্যাপ শুটার নিরু ঢান্ডা ভারতের মহিলা দলের পতাকা বহন করবেন। জাপানের আইসি নাগোয়ায় এবারে এশিয়ান গেমস শেষ হচ্ছে আগামী রবিবার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্লাই দুবাইয়ের বীর ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের সঙ্গে কথা বলে তার সাহসিকতার প্রশংসা করেছেন। তার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 মিনিটে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বই বৃত্ত, বই বৃত্ত 100.1 FM Gold-এ।
1: 100.1 FM Gold টিউন করেছেন আপনি, আর আজ বইবৃত্ত, বইবৃত্ত নিয়ে আপনাদের সঙ্গে স্টুডিওর প্রান্তে রয়েছি কল্পলাল, কল্পলাল মজুমদার। সাহিত্যের আঙ্গিনায় উঠে আসা এমন কিছু চরিত্র, যে চরিত্রগুলো সত্যি প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনের কথা বলে যাচ্ছে, জীবনকে অন্যভাবে ভাবতে শেখাচ্ছে, তেমন কিছু সাহিত্যের দ্বারস্থ, বা সেই সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা বা ভালো লাগার টানে বারবার সেই সাহিত্য আমরা পড়ছি, তেমন কিছু গল্প উপন্যাসের নাম এবং তাদের চরিত্র, কোন চরিত্রটা প্রিয় আপনার, সবটাই উঠে আসুক বইবৃত্ততে। 2248 8085 এই নাম্বারে সরাসরি ফোন করে জানান, কিংবা 9903 05 999 2 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার প্রিয় সাহিত্যের কথা।

0: ছেলেবেলার বৃষ্টির সঙ্গে সঙ্গে শৈশবে ফেলে আসা অনেক স্মৃতি, যে স্মৃতিগুলোর সঙ্গে একটা সাহিত্য পাঠের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে, এবং সাহিত্য পাঠে ফলে সেই সাহিত্য থেকে বেশ কিছু চরিত্র অমর চরিত্র, যা আজও সেই সাহিত্য পাঠ যখন আমরা করি তখন চরিত্রগুলো আমাদেরকে অন্যভাবে অন্য পথে চালিত করে, একটু অন্যরকম ভাবনার প্রসার ঘটায়। তো সেই ভাবনার প্রসার ঘটাতেই বোধহয় একজন রয়েছেন আমাদের সঙ্গে, শ্রোতা 2248 8085-এ কে রয়েছেন দেখেন। নমস্কার। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ, সরাসরি কে বলছেন?
1: আমি সায়ন বলছি। আসলে আজকে বিষয়টা এতটাই ভালো লাগলো তাই আমি আরেকবার এলাম। আমি কি বলতে পারি?
0: একদম আরেকবার মানে কি এই অনুষ্ঠানে তো তুমি প্রথম এলে, তুমি তো এর আগে আগে
1: আপনার কথাই বলে
0: না না 100 বার 100 বার তুমি বলো আজকে অনুষ্ঠান নিয়ে তোমার যে মতামত তুমি দাও।
1: আসলে প্রিয় চরিত্র তো অনেক সাহিত্যে, এবং সেইখান থেকে আমি একটু পৌরাণিক দিকে বলতে চাইছি। মহাভারতে বিদুর আমার খুব প্রিয় চরিত্র। বিদুরের যে প্রজ্ঞা, যে পাণ্ডিত্য, সে পাণ্ডিত্য, সে প্রজ্ঞা আমাকে মুগ্ধ করে। আমার যেন কোথাও মনে হয় যে আমি যদি বিদুরের মতন বা বিদুরের যে নীতি, সে নীতি যদি নিয়ে আমি চলতে পারি, বা তার যে পাণ্ডিত্য, বিদুর কিন্তু একজন দাসী পুত্র সেই অর্থে এভাবে দেখতে
0: গেলে।
1: বিদুর আবার সৎ ভাইও পাণ্ডু আর ধৃতরাষ্ট্রে। কিন্তু এখানে আর একটা বড় শিক্ষণীয় বিষয় যে শুধু ধন থাকলে হয় না, যেটা পাণ্ডুর ছিল, তারপর ধৃতরাষ্ট্রও ছিল, কিন্তু এখানে ধর্মের থেকেও জিতে যায় কোথাও গিয়ে হয়তো পাণ্ডিত্য, প্রজ্ঞা।
0: আচ্ছা,
1: তাই হয়তো শেষের দিকে যখন বিদুর চলে মানে ধরা

0: রাম ছেড়ে চলে যাচ্ছেন, যেহেতু ধর্মপুত্র যুধিষ্ঠির এবং সেই ধর্মেরই আর এক, সেই ধর্মরাজ স্বয়ং বিদুর, সে বিদুরের যে সত্তা সেই আত্মাটা যুধিষ্ঠিরের মধ্যে সঞ্চারিত করে দিয়ে যাচ্ছে। এইটা আমাকে শেখায়, এইটাই আমি শিখি বা এটাই আমার অনুপ্রেরণা, যে বিদুরের মতো ধর্ম প্রাণ হয়ে ওঠা। ধর্ম মানে কোন যে অর্থে আমরা ধর্ম নিয়ে আলোচনা করছি সে অর্থে কিন্তু নয়, ধর্ম মানে সব কর্মই ধর্ম, জ্ঞানই ধর্ম, সেটা আমি শিখি।
1: হ্যাঁ, মানে তোমার সঙ্গে একটা কথা আমি সংযোজন করতে পারি সায়ন, আসলে মহাভারতে তো অনেকেই অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, কিন্তু বিদুর যুদ্ধ করেছেন সত্য এবং ন্যায়ের পক্ষে নিজের,
0: মানে বিদুরের যে এবং যখন রাজাকে সে মানে বলছেন বিদুর নীতি, রাজার কিন্তু নিরপেক্ষতায় দরকার, পণ্ডিত যে হবে সে তার সীমাবদ্ধতা গুলো জানবে, সেই কিন্তু পণ্ডিত।
1: একদম, ওই যেটা আমি বলছিলাম যে ন্যায় এবং সত্য, মানে ন্যায়ের পক্ষে কথা বলেছেন বিদুর, শুধু মহাভারতের একটা চরিত্র নন, তিনি বিবেকের সেই কণ্ঠস্বর যা ভারতে যা অন্যায়ের ভিড়েও সত্য কথা বলতে শেখায়।
0: আমি একটা অনুরোধ করব দাদা।
1: হ্যাঁ হ্যাঁ বলো বলো।
0: আপনি যদি কোনোদিনও মহাভারত নিয়ে একটা বই বিস্তৃত করেন, মহাভারত।
1: আচ্ছা বেশ, মানে শুনলাম, আমারও ইচ্ছে আছে, দেখি যদি সম্ভব হয় অবশ্যই করব।
0: জানি না, মানে অনুরোধ, আমি তো লিখতে পারি না, তাই আমি ফোনেই আপনাকে অনুরোধ।
1: না না ঠিক আছে ঠিক আছে, আমি অবশ্যই বিষয়টা নিয়ে ভাবব। তুমি এভাবে আমাদের সঙ্গে থেকো, সাহিত্যের সঙ্গে থেকো, এভাবেই ভালোবাসতে থেকো আমাদেরকে। অনেক ধন্যবাদ সায়ন আমাদের সঙ্গে থাকার জন্য। সায়ন আমাদের সঙ্গে ছিল, তারও অবশ্যই যে চরিত্রের কথা বললেন মহাভারতের বিদুর, সত্যি বিদুরের সবচেয়ে বড় পরিচয় তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করতেন না। ধৃতরাষ্ট্র যখন পুত্র স্নেহে দুর্যোধনের অন্যায়কে প্রশ্রয় দিতেন, বিদুর বারবার তাকে সতর্ক করে দিয়েছিলেন। পাশা খেলায় পাণ্ডবদের সর্বনাশের আশঙ্কা তিনি বুঝতে পেরেছিলেন এবং সেই অন্যায়ের বিরুদ্ধে নিজের মত কিন্তু স্পষ্টভাবে প্রকাশ করেছিলেন। একেবারেই একটা অন্যরকম চরিত্র সায়নের কাছ থেকে আমরা শুনলাম, অবশ্যই একটা ভালো লাগার চরিত্রের কথাও কিন্তু তিনি আমাদের, সায়ন আমাদের বলল। আর আমরা যে কথায় ছিলাম আর কি, শরৎচন্দ্রের দেবদাসের কথা আমরা বলছিলাম, যে দেবদাস একটিমাত্র শুধু উপন্যাসের চরিত্র নয়, বাংলা সংস্কৃতিতে তার নাম কিন্তু এক বিশেষ অনুভূতির সঙ্গে জড়িয়ে গেছে, কারণ তার জীবনের কেন্দ্রে রয়েছে পার্বতী। সেই ভালোবাসার সামনে দাঁড়িয়ে, মানে সামাজিক অবস্থান, পারিবারিক সিদ্ধান্ত, ব্যক্তিগত দ্বিধা, এই যে দেবদাস এবং পার্বতীর সম্পর্কে, তাদের এই ভালোবাসার সম্পর্কের মধ্যে একটা অন্যরকমভাবে জায়গা করে নেয়। দেবদাস নিজে সিদ্ধান্ত নিতে পারে না এবং তার জীবনের বোধহয় সবচেয়ে বড় ট্র্যাজেডি এখানেই। কখনো কখনো মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই নিজের দ্বিধা এবং সিদ্ধান্তহীনতার কারণে হারিয়ে ফেলে। পাশাপাশি দেবদাস গল্প বলতে গিয়ে আমরা প্রায়ই পার্বতীর কথা ভুলে যাই বা কখনো কখনো মনে আসে, কারণ পার্বতী একটি শক্তিশালী চরিত্র এই উপন্যাসে, দেবদাস উপন্যাসের, কারণ সে ভালোবাসে, সে অপেক্ষা করে, সে একসময় জীবনের বাস্তবতাকে মেনে নিয়ে নিজের অন্য একটি পথ বেছে নেয়। আর এখানেই বোধহয় চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার জীবনের সিদ্ধান্ত শুধু প্রেমের গল্প নয়, এটি একটি নারীর সামাজিক বাস্তবতার গল্প, মানে এই পুরো উপন্যাসটা। কারণ পার্বতী বুঝতে পারে এক সময় যে জীবন কেবল আবেগ দিয়ে চলে না, জীবনে বা জীবনকে অনেক সময় বাস্তবতার সঙ্গেও বোঝাপড়া করতে হয়, আর সেই কারণেই পার্বতীও কিন্তু এই উপন্যাসের একটা অন্যতম চরিত্র। এবং দেবদাস উপন্যাস পড়তে গিয়ে চরিত্রটা এভাবেই বোধহয় আমাদের মনে জায়গা করে নেয়। আরও একজন শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, 2248-8085, কে রয়েছে দেখে নি। নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ কে বলছেন?
2: আমি গড়িয়া থেকে অরুণ বন্দ্যোপাধ্যায় বলছি।
1: বলুন বলুন।
2: এই যে আপনারা একটু আগে বলছিলেন শরৎচন্দ্রের দেবদাস, এই দেবদাস উপন্যাস নিয়ে অনেকগুলি সিনেমা হয়েছে, বাংলা হিন্দি অন্যান্য ভাষাতেও প্রচুর জনপ্রিয় সিনেমা হয়েছে। এই দেবদাস উপন্যাসটি

0: শরৎচন্দ্রের খুব কম বয়সের লেখা, 20 বছর বয়সের লেখা, বুঝেছেন তো? এবং পরিণত বয়সে শরৎচন্দ্র চেয়েছিলেন যে এই দেবদাস উপন্যাসটা যাতে না ছাপা হয়। হ্যাঁ, তো তিনি ভেবেছিলেন যে এই লেখাটা খুব দুর্বল। কিন্তু এই দেবদাস তো ছাপা হয়েছিল, এবং তারপরে তার ট্র্যাজেডি, তার প্রেম, এইসব নিয়ে একটা তুমুল জনপ্রিয়তা পেয়েছিল, এবং তার জন্য বিভিন্ন সিনেমায় এটা এত জনপ্রিয়তা লাভ করেছিল। কিন্তু সাহিত্য হিসেবে শরৎচন্দ্র এদিকে কিন্তু বিশেষ গুরুত্ব দেননি, এইটাই হলো আমার বক্তব্য।
1: হ্যাঁ হ্যাঁ, একদমই। আসলে ব্যাপারটা সাহিত্য হিসেবে তার গুরুত্ব কতটা, সেই বিষয়টা তো একটা অন্য একটা বিষয় অবশ্যই, এবং সেটা কতটা পাঠকের মনে জায়গা করে নিয়েছে। আমরা বললাম চরিত্রটা, একটা গল্প বা উপন্যাস পড়তে গিয়ে চরিত্রটা কিভাবে পাঠকের মনে জায়গা করে নেয়, এবং সেটা কতটা একজন পাঠকের চরিত্রের গভীরে রেখাপাত করে, সবটাই আলোচনায় উঠে আসুক। এবারে সেটা তো সাহিত্য হিসেবে কতটা সে ভালো লাগার ব্যাপার, সেগুলো একটা পরের অন্য জায়গা, এবং যেটা ভালো লাগবে না, যেটা ভালো লাগবে সেই বিষয়গুলোই উঠে আসুক। আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা রয়েছেন, 2248-8085 কে রয়েছেন দেখে নি। নমস্কার। হ্যালো।
2: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ কে বলছেন?
2: পারমিতা বন্দ্যোপাধ্যায় বলছি, সল্টলেক থেকে।
1: বলুন।
2: আচ্ছা, আমি বলছি যে আমার পছন্দের চরিত্র হচ্ছে টমাস হার্ডির দ্য রিটার্ন অব দ্য নেটিভ উপন্যাসের ক্লিন ইয়োব্রাইটের চরিত্রটি। কারণ আমরা দেখেছি ক্লিন ইয়োব্রাইটের চরিত্রের মধ্যে তার যে আদর্শ, মানে তার জীবন আদর্শ আমাকে ভীষণভাবে অভিভূত করেছে। কারণ সে জীবনে অনেক অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে সে অনেক কিছু মানে সে সেই ব্যাপারে সে অগ্রণী ভূমিকা পালন করেছে, এবং সে বিদেশে গিয়ে সে তার নিজস্ব কাজের জন্য সে বিদেশে গিয়ে পড়াশোনা করে সে একটি জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু তারপরেও সে তার দেশে ফিরে আসে, কারণ তার যে আদর্শ ছিল সে সবসময় চেয়েছিল যে সে তার গ্রামের মানুষদের শিক্ষিত করবে, তাদেরকে নতুন ভাবনায় ভাবিত করে তাদেরকে শিক্ষিত করে তুলবে। এবং সেই যে জীবন আদর্শ, সেটি আমাকে ভীষণভাবে অভিভূত করে, এবং আমি ওই চরিত্রটির প্রতি ভীষণভাবে আকৃষ্ট হই এই কারণেই। এবং আরেকটি কথা যেটা বলার, সেটা হচ্ছে যে এই যে তার আদর্শকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তাকে কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু সেই বাধার সম্মুখীন হওয়া সত্ত্বেও সে কিন্তু তার লক্ষ্যে স্থির থেকে সে সেইভাবে এগিয়ে যায়, এবং শেষ পর্যন্ত আমরা দেখি যে তার অনেক রকম প্রতিকূলতার সে সম্মুখীন হয়, সে অন্ধ হয়ে যায়, কিন্তু তারপরেও সে তার লক্ষ্যে অবিচল থাকে, এবং সে তার গ্রামের মানুষদের শিক্ষিত করে, এবং এই জন্য আমার এই চরিত্রটি খুবই পছন্দের একটি চরিত্র।
1: বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং এভাবেই আপনার মতামত, আপনার উপন্যাসের বা গল্পের কোন চরিত্র কেন ভালো লাগছে সবটাই আমাদের সঙ্গে শেয়ার করার জন্য খুব ভালো লাগলো। এভাবেই আমাদের সঙ্গে থাকুন, আবারও বলি আমাদেরকে সমৃদ্ধ করুন। গানের ওপারে আবারও কথা হবে আপনাদের সঙ্গে, 2248-8085 এই টেলিফোন নাম্বার, এই নাম্বারে আপনারা সরাসরি কথা বলুন, অথবা 9903052992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও কিন্তু জানাতে পারেন আপনার মতামত।

0: ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে রাত নটা না 10:31 হয়ে 33 সেকেন্ড। আজকে বইবৃত্তের আলোচনায় উঠে আসছে সাহিত্যের আঙিনায় তেমন কিছু চরিত্র, যে চরিত্রগুলো সত্যি আপনাদের মনে বারে বারে দাগ কেটে যায়। এবং এই আলোচনায় আমাদের একজন অত্যন্ত কাছের মানুষ, কাছের বন্ধুই বলতে পারি, আলমবাজারের সব্যসাচী দা, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। সাহিত্যের আলোচনা হবে, বিভিন্ন চরিত্রের কথা উঠে আসবে, আর সব্যসাচী দা আমাদের সঙ্গে থাকবেন না এমনটা তো নয়, তিনি অবশ্যই রয়েছেন আমাদের সঙ্গে। সরাসরি চলে যাব। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, শুভ শারদিয়া।
0: শুভ শারদিয়া।
1: আসলে এত শক্ত বিষয় বলা না যে কোনটা ছেড়ে কোনটা বলি,
0: সেটাই হচ্ছে।
1: আর বহুদিন ধরে বহু বই পড়ে কতটা প্রিয় সাহিত্য চরিত্র মনের মধ্যে গুনগুন করছে সে বলা সত্যি কঠিন। তো আমি ছোট ছোট করে তিনটে সাহিত্যের তিনটে চরিত্রের কথা বলবো এবং তিন ধরনের তিনটি লেখার কথা বলবো। প্রথমটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা, এবং খোয়াবনামার একটি অন্যতম চরিত্র হচ্ছে কেরামত আলী। কেরামত আলী আমার মনের একদম গভীরের মধ্যে আছেন। একটি বিখ্যাত ব্রেক্টের কথা আছে, ফাইট থ্রু রাইটিং সো দ্যাট ইউ আর ফাইটিং, ভিগোরাস রিয়ালিজম ইজ অন ইউর সাইড, বি অন দ্য সাইড অফ রিয়ালিটি, লেট লাইফ স্পিক।

এই যে একদম নিজের প্রাণ শক্তিতে উজ্জ্বল হয়ে বলা, কথা বলা, এটা কেরামত আলীর মধ্যে ছিল। এবং নিজেকে সে ফকির বলতে চায়, মানে কখনোই স্বীকার করে না, কারণ সে গান বাঁধে, শায়েরি করে এবং বাবরি চুল দুলিয়ে কেরামত আলী গান করে। হ্যাজাকের আলোয় উদ্ভাসিত তার মুখ, তার যে গান, সেই গানে হতভাগ্য মানুষদের বঞ্চিত বুকে দোলা লাগে। এবং সব থেকে বড় কথা, সমাজ পরিবর্তনের একটা ইঙ্গিত পাওয়া যায়। অশিক্ষিত মানুষগুলো কুসংস্কার থেকে মুক্তির দিশা পায় কেরামতের গানে। সর্বহারা মানুষগুলো অধিকার বোধের আলোয় উদ্ভাসিত হয় কেরামতের গানে। যখন নব্য আধুনিকতার জোয়ারে চারদিক ঝলমল করে, তখন তার সবটুকু শক্তি উজাড় করে কেরামত নবজীবনের গান গায়। এবং আত্মবিশ্বাসী এবং দীপ্ত পদচারণ যেন পাঠককে মুগ্ধ করে। কেরামতের কথা, কেরামতের কথা রাখা গাথা সকলের হৃদয়ে। চাষা যদি একজোট হয় ভাই, দুশ্মন কাঁপে ভয়ে। ইতিহাস চেতনা, সমাজ চেতনা এবং মানব চেতনা ত্রিবেণী সঙ্গম কেরামতের গানে। এবং কেরামতের যে সার্বিক উপস্থিতি খোয়াব নামায়, তা যেন এক বিশেষ সমাজে রীতিনীতি, সংলাপ, পারস্পরিক প্রেম প্রীতি এবং ভালোবাসার দোলাচলতাকে নিজের সৃজনী শক্তি দিয়ে কেরামত উদ্বুদ্ধ করে এবং অনায়াসেই আমার প্রিয় চরিত্র হয়ে ওঠে। এরপরের যে চরিত্রটি নব, সেটা বাংলা সাহিত্যের একটা অন্যতম দিক, সেটা হচ্ছে বাংলা নাট্য সাহিত্য। এবং আমরা কোনো কোনো নাটক যদি পড়ি, সেই নাটকগুলি পড়তে বড় ভালো লাগে। উৎপল দত্তের নাটক ছিল সেরকমই নাটক। যদি আমরা একদম পড়ে যাই উপন্যাস গল্পের মতন, নতুন নতুন করে আমরা যেন চিনতে পারি চরিত্রগুলোকে, তেমনই একটি নাটক হচ্ছে টিনের তলোয়ার। এবং টিনের তলোয়ারের যেটি মূল, যেটি প্রধান চরিত্র, বেনি মাধব অর্থাৎ কাপ্তেন বাবু। এই কাপ্তেন বাবু হচ্ছেন গ্রেট বেঙ্গল অপেরার সর্বময় কর্তা, যিনি ময়ূরবাহন নাটকে নির্দেশনা দেওয়ার জন্য এসছেন। এবং তিনি হচ্ছেন সেই নাট্য প্রেমী যিনি অভিনেতা থেকে মালিক, মালিক থেকে নাট্য শিক্ষক এবং নাট্য শিক্ষক থেকে নাট্য পরিচালক, সবকিছুই তিনি। এবং এমন একটা সময় আসে যখন তিনি অভিনেতা অভিনেত্রীকে কিভাবে নির্মাণ করবেন সেই কাজে আত্মনিয়োগ করেন। এই যেন একটা কাঠামোতে রং, সজ্জা এবং অলংকার দিয়ে তাকে এক সার্থক দেবী প্রতিমায় রূপ দেওয়া। এবং তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন যে আমি শিক্ষক, আমি স্রষ্টা, আমি তাল তাল মাটি দিয়ে জীবন্ত প্রতিমা গড়ি, আমি দেবশিল্পী বিশ্বকর্মা। কিন্তু তিনি মদ্যপ, তিনি অলস, নাটকের যে বিভিন্ন গভীরতা তার তিনি মর্ম উদ্ধার করতে পারেন না। কিন্তু একটু খেয়াল করবেন, তিনি তো মুখস্থারী নন। একদিকে তিনি রাস্তার মেয়ে, রাস্তার যে একটি মেয়েকে থিয়েটারের অভিনেত্রী করে প্রতিষ্ঠিত করতে চাইছেন, আবার বীরকৃষ্ণের কাছে সেই মেয়েটিকে রক্ষিতা হিসেবে পাঠাতে দ্বিধাবোধ করছেন না। সবকিছুই কিন্তু থিয়েটারের সূক্ষ্ম একটা দিক বজায় রাখার জন্য এবং অসীম নাট্য প্রীতি। এবং সেই জন্যই তিনি দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেন যে থিয়েটারের জন্য সব করতে পারি, করে এসেছি, করে যাব। এবং আপনারা টিনের তলোয়ারে বিভিন্ন নাট্যরূপ এখনো একটি সংস্থা করছেন, যদি দেখেন বেনিমাধব চরিত্র কিন্তু বহু যুগ ধরে যেমন আছেন, আগামীতেও থেকে যাবেন। আর সবশেষে একটা উপন্যাসের কথা বলবো, সেই ঔপন্যাসিক হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি বিভিন্ন ঐতিহাসিক চরিত্র, বিভিন্ন বাস্তব চরিত্রকে তিনি উপন্যাসের নায়ক নায়িকা করে দিয়েছেন, বারংবার পেয়েছিলেন চরিত্র। তেমনই একটি উপন্যাস হচ্ছে রানু ও ভানু। এবং রানু ও ভানু যখন তিনি লিখেছেন তখন কিন্তু অনেক প্রতিকূলতার মধ্যে তাকে লিখতে হয়েছে, অনেক বাধা এসেছিল লেখার মধ্যে। ওই যে রানুর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক, যেখানে কখনো সে কবির একদম বন্ধু হয়ে ওঠে, মানে কবির একদম কন্যা হয়ে ওঠে, এবং অবশেষে কন্যা হারা রবীন্দ্রনাথ যখন মিলিত হন রানুর সঙ্গে এবং কঠিন অনুরোধে সে শান্তিনিকেতনে আসে, সেখানকার মুক্ত পরিবেশের সঙ্গে একাত্ম হয়, শান্তিনিকেতনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে তার ব্যবহার অত্যন্ত সাবলীল, রবীন্দ্রনাথকে সেই শিশুর মতন মনে করে, সেই একদম কবির চুলদাড়ি আঁচড়ে দেয়। পিতার সঙ্গে নানা জায়গায় ভ্রমণ করার সুযোগ থাকলেও তার মন ছুটে বেড়ায় শান্তিনিকেতনে। কবি যা নতুন নতুন করে আবিষ্কার করেন তার রানুকে। এবং সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু একটি একদম বাস্তব চরিত্র লেডি রানু মুখোপাধ্যায়কে।

0: তার অনেক বাস্তবতা থাকা সত্ত্বেও তাকে উপন্যাসের নায়িকা করে দিয়েছেন। এবং আমরা যখন সে উপন্যাস পড়েছি, রানুকে কিন্তু একবারও সেই স্যারের বীরেনের স্ত্রী রানু মুখার্জি বলে মনে হয়নি, মনে হয়েছে আমাদের ঘরের মেয়ে, কবির মানুষ সন্তান, কবির একদম হাতে মানে একদম হাতের একটি মেয়ে, যে কবিকে বুঝেছে, যে আমাদের বুঝেছে, যে আগামী দিনকে বুঝেছে। এই এইভাবে চরিত্রগুলো আমাদের মনের মধ্যে খেলা করে।
1: তাই
0: হ্যাঁ,
1: অনেক ধন্যবাদ সুভাষিতা, আপনি সত্যি এভাবে আমাদের সমৃদ্ধ করেন। সবসময়ই একটা অন্যরকম মানে কি বলবো, প্রাপ্তি ঘটে আপনার কাছ থেকে, আপনার আমাদের প্রত্যাশা মতোই আর কি। এবং আজও তার অনথা নয়, আপনি যে তিনটি চরিত্রের কথা বললেন তিনটি জায়গা থেকে, সত্যি একটা অন্যরকম বিষয় তো থাকেই, এবং যেটা আপনার ভাবনা আমাদের মধ্যে যখন প্রবেশ করে, আপনি যেভাবে আমাদের ভাবিয়ে তোলেন, তখন সত্যি বোধহয় নতুন করে সেই চরিত্রগুলোকে নিয়ে আমরা ভাবতে শুরু করি, এবং সেই গল্প উপন্যাসগুলো পড়বার প্রতি আগ্রহটা বোধহয় আরও বেড়ে চলে। অনেক ধন্যবাদ, আপনি খুব ভালো থাকুন এবং এভাবেই আমাদের সঙ্গে থাকুন। ঘড়ির কাটা এই মুহূর্তে রাত 10:39 হয়ে গেছে, আপনাদের সঙ্গে তো কথা হচ্ছে, আরও কথা হবে, সময় এখনও অনেক রয়েছে। আজ বইবৃত্ততে কথা হচ্ছে সাহিত্যে রাঙিনায় সেই সমস্ত ফেলে আসা চরিত্র, যা যে চরিত্ররা আমাদের বড্ড কাছের, যে চরিত্রের টানে আমরা বারে বারে ফিরে যাই সেই গল্প বা উপন্যাসের কাছে, তেমনই কিছু গল্প উপন্যাসের কথা আপনারা বলবেন 2248-8085-এ সরাসরি কথা হবে, এছাড়াও 9903-05-992-তে হোয়াটসঅ্যাপ করবেন, আমি সবটাই জানাবো আপনাদের কাছে। এই মুহূর্তে আরও একজন শ্রোতা বোধ হয় রয়েছেন, দেখে নিই ছোট্ট করে কে রয়েছেন এবং তার মতামত কি। নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন?
2: চন্দন সাধুক কৃষ্ণনাথ থেকে বলছি।
1: বলুন চন্দনবাবু,
2: এফএম গোল্ড এই যে নামটা এত বছর শুনছি, 20 বছরে যেমন খাঁটি গোল্ড, 20 বছর আগেও যেমন খাঁটি গোল্ড ছিল, এখন যেমন সেই খাঁটি গোল্ডই, তখন সেই সময় আজকে 20 বছর পিছিয়ে গেলে সোনাঝুরি বিভিন্ন অনুষ্ঠান হতো এফএম গোল্ড, আর এখন 20 বছর পেরিয়ে এসে 2026-এও এত বিনোদনের মধ্যেও কিন্তু আমরা রেডিওর প্রতি আকর্ষণ কমেনি আমাদের মতো শ্রোতাদের।
1: একেবারেই, এবং আপনারা আছেন বলেই বোধ হয় এই অনুষ্ঠানগুলো একটু অন্যভাবে ভাবি আমরা, যে অন্তত আপনাদের মতো শ্রোতাদের পেলে আমাদেরও কিন্তু অনুষ্ঠান করার একটা সার্থক।
2: কল্পলালদের গলা শুনছি যেমন করে আগেও শুনেছি, আরো অনেক পরিচিত আর যে রয়েছে বিষয় আসে এবার। আজকে খুব ভালো একটা বিষয় নিয়ে এসেছেন। দেখুন, আমরা কিছু কিছু মানুষের যে লেখাপড়া হয়তো জানি না কিন্তু সাহিত্য ভালোবাসি, এরকম বহু মানুষ থাকে। তো আমার কিন্তু আপনি একদম যেখানে শুরু করেছিলাম সেখানে ফিরে যেতে চাইছি, সেই পথের পাঁচালীর কথাই মনে পড়ছে, অপদুর্গা চরিত্র কথা মনে পড়ছে ভীষণভাবে। সিনেমাটা দেখেওছি, তার বাবা কি কষ্ট করে একটা মানে প্রচুর সমস্যা তাদের সংসারে, খুব দুঃখ, কিন্তু তার মধ্যেও কোথাও চোখে জল চলে এলেও তবু সেই যে ট্রেনে আওয়াজ শুনলে অপদুর্গা ছুটে চলে যাচ্ছে কাশবনের মধ্যে, মানে কোথাও একটা ভালো লাগাও কাজ করে গেছে। পরবর্তীতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিছু আছে, মেজ দিদি থেকে শুরু করে বিন্দুর ছেলে, এগুলো তো একটা লেখা, কিন্তু এক একটা চরিত্র যেন আমাদেরকে চোখের সামনে ভেসে ওঠে, মানে আমরা যেন খুঁজে পাই, মানে বই পুরনো কথা কিছু মনে করতে গেলে এগুলোকে বাদ দেওয়ার ভাবা যায় না। ঠিক তেমন করেই এই বেতারের সঙ্গে আমরা জুড়ে থাকি তারে তারে।
1: নমস্কার। খুব ভালো লাগলো। আসলে এই যে ভালো লাগাটা না, বই পড়তে পড়তে সেই বই নিয়ে একটা অন্যরকম ভাবনা, সেই চরিত্রগুলো নিয়ে একটু অন্যরকম ভাবনাগুলো যখন আমাদের মনের মধ্যে কাজ করে এবং সেটা যখন আমরা প্রকাশ করি, তখন একটা ভালো লাগার মুহূর্তটা সত্যি বোধ হয় ভোলার নয়। অনুপ আচার্য নন্দীগ্রাম থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পতে গফুর আর আমিনার ক্যারেক্টার আমার মন ছুঁয়ে গেছে। অরূপ আচার্য নন্দীগ্রাম থেকে লিখেছে। এরপর লিখেছে কে, লিখেছে হচ্ছে এটা নয়, সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালোজয়ী উপন্যাস কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কপালকুণ্ডলা আমাদের মনকে সবচেয়ে বেশি আন্দোলিত করে। সে কোনো সাধারণ সংসারী নারী নয়, বরং অরণ্য ও সমুদ্রের কোলে বেড়ে ওঠা প্রকৃতির এক মুক্ত রূপ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই চরিত্রগুলির মাধ্যমে দেখিয়েছেন যে সমাজ ও প্রকৃতির সন্তানকে প্রকৃতির বুকেই ফিরে যেতে হয় একেবারেই, এবং এই ট্র্যাজিক পরিণতি চরিত্রগুলোকে বাংলা সাহিত্যে

অমর এবং আমাদের হৃদয়ের খুব কাছে করে রেখেছে। খুব ভালো থাকবেন দাদা। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখেছে। এছাড়াও লিখেছে নন্দা রায় পোরেল, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে লিখেছে, আমার সবচেয়ে প্রিয় চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা লাবণ্যপ্রভা, যার মধ্যে গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও নিজের দৃঢ় চেতা, আত্মমর্যাদা বোধ ও আভিজাত্য বজায় রেখে চরম বাস্তবতাকে মেনে নিয়ে স্বার্থত্যাগের মাধ্যমেই ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে। অমিতর কাছে লাবণ্য ছিল গভীর সাগর, আর কেতকী ছিল ঘড়ায় তোলা জল। লাবণ্যের লেখা চিঠিতেই বোঝা যায় লাবণ্য প্রকৃত চরিত্র। কোনোদিনও পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো, খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রান্তে। বিস্তৃতি প্রদোষ হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি, তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। নন্দা রায় পোরেল, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে কিন্তু আমাদের পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই মানে তার ভালো লাগার জায়গাটা। আসলে এইভাবেই বোধহয় আমরা কি বলবো, সাহিত্যের মাধ্যমে একে অপরের কাছে আমরা চলে এসেছি এবং চলে আসি। ভালো লাগাটা তো সবসময়ের জন্য থাকে এবং এই ভালো লাগা থাকুক। আপনাদের সঙ্গে যোগাযোগের যে নাম্বারগুলো, যে মাধ্যমগুলো বলছি, সেই মাধ্যমে আপনারাও চলে আসুন। 2248 8085 এই টেলিফোন নম্বরে কথা বলতে, 9903059 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার মতামত জানাতে। আমরা কপালকুণ্ডলা উপন্যাসের কথা সীমা দি বলেও একটু আগে জানালো, আমরা বরং কপালকুণ্ডলা উপন্যাস নিয়ে একটি ছবি তৈরি হয়েছিল, মহারায় চৌধুরী, সুমিত্রা মুখার্জি, রঞ্জিত মল্লিক অভিনীত, মানে রঞ্জিত মল্লিক ছিল নবকুমার এর চরিত্রে, কপালকুণ্ডলা নাম ভূমিকায় ছিল মহুয়া রায়চৌধুরীর অসামান্য অভিনয়। এবং সেই ছবির একটা গান শুনি, গান শুনতে শুনতে অপেক্ষা করি আবারও আপনাদের সঙ্গে কথা বলার জন্য। কল্পলাল আছে আজ 100.1 FM গোল্ডের বই বৃত্তে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন FM গোল্ড।

পরপর দুটি গান আমরা শুনলাম আরতি মুখোপাধ্যায় এবং পর অনুপ ঘোষালের কণ্ঠে। গান শুনতে শুনতেই অপেক্ষা করছি এবং রাত তো অনেকটা হলো, ঘড়ির কাঁটা এই মুহূর্তে রাত 10টা বেজে 52 মিনিট হয়ে গেছে বলছে, কিন্তু আমাদের সঙ্গে শ্রোতাও ছিলেন কিন্তু কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবুও দেখে নিই এই মুহূর্তে কেউ রয়েছেন কিনা। নমস্কার,

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন? সরাসরি কথা হচ্ছে, কে বলছেন?
1: আমি নদিয়ার চাপড়াখানা থেকে বলছি, সুরজিৎ বিশ্বাস বলছি।
0: হুম, বলুন।
1: আমি নদিয়ার চাপড়াখানা থেকে সুরজিৎ বিশ্বাস বলছি।
0: হ্যাঁ বলুন, সুজিত বলুন।
1: হ্যাঁ, দেবদাস নিয়ে যে কথা হচ্ছিল, ওটা তো ধরুন মানে দেবদাসের কাহিনী তো খুবই দুঃখের কাহিনী। হ্যাঁ, তা ওটা সত্যি ঘটনা বলুন তো, ওই যে হাতিপুল বলার জায়গা যে পান্ডুয়ার কাছে, ওইখানকার সত্যি ঘটনা, ওটা আমি পেপারে পড়েছি আর কি।
0: কিন্তু আপনি আপনার প্রিয় উপন্যাসের প্রিয় চরিত্রের কথা কি মনে করতে পারছেন এই মুহূর্তে?
1: হ্যাঁ, দেবদাসের কাহিনীটা তো আমার পুরোটাই মনে আছে।
0: হ্যাঁ না, কাহিনী নয়, চরিত্র, মানে কোন চরিত্র কেন ভাল লাগছে সেই জায়গাটা একটু আসুন। কাহিনী তো মোটামুটি আমরা সবাই কম বেশি জানি,
1: মানে খুবই পার্বতীর সঙ্গে ধরেন বিয়ে হলো না, সেই দুঃখ আর কি, কলকাতায় গিয়ে মানে যেমন মদ দদ খাওয়া, এরকম মানে খারাপ সঙ্গে পড়ে গেছিল আর কি, খুবই কষ্ট আর পেয়েছিল আর কি, সেই আর কি।
0: বেশ, আচ্ছা, মানে মোটামুটি দেবদাস উপন্যাস শরৎচন্দ্রের এক অমর সৃষ্টি, যেটি আপনার মনে ভীষণভাবে দাগ কেটে গেছে। হ্যাঁ, এরকম উপন্যাসের কথা তো আমরা বলতেই পারি, কিন্তু আজকে উপন্যাসের কাহিনীটা তো অবশ্যই আলোচিত বিষয় নয়। বিষয়টি হচ্ছে সেই উপন্যাসের চরিত্রগুলো, যে চরিত্রগুলো বাংলা সাহিত্যের অমর সৃষ্টি, যে চরিত্রগুলো আপামর যে পাঠক কোনোভাবেই তাদের মন থেকে যে চরিত্রগুলোর কথা বা যে চরিত্রগুলোকে মুছে দিতে পারে না, তেমন কিছু চরিত্র নিয়েই তো কথা হবে। তো সেই রকম চরিত্রের কথা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই চলে আসবেন। আসলে বাংলা সাহিত্যের অমর যে চরিত্র অনেক আমরা দেখলাম, আমরা রহস্যের জগতে দেখলাম ফেলুদা ব্যোমকেশের কথাও আমরা একটু প্রসঙ্গক্রমে বললাম, কিন্তু আরও একটা চরিত্রের কথা আমাদের না বললে একটু অন্যরকম অসম্পূর্ণ থেকে যায়। সেটি হলো, তিনি হলো মানে তিনি যিনি সেই চরিত্র তৈরি করেছেন এমন একজনকে, আগে সেই প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে পরশুরাম বা রাজশেখর বসু। তার যে সৃষ্ট চরিত্রগুলো, তার মধ্যে রয়েছে ব্যঙ্গ, রসিকতা, সমাজকে অন্য চোখে দেখার ক্ষমতা। আসলে আমরা যারা পরশুরামের লেখা পড়ি, সেখানে পড়ে আমরা শুধু হাসি এমনটা নয়, নিজেদের সমাজের নানান অসঙ্গতিও কিন্তু আমরা চোখে দেখি আর কি, চোখে দেখতে পাই। এবং ভালো ব্যঙ্গের একটা বড় শক্তি এখানে, এবং যে চরিত্রগুলো এমনভাবে সমাজের ব্যঙ্গের দিকগুলো তুলে ধরেন, যে চরিত্রগুলোর প্রতি একটা অন্যরকম মানে কী বলবো, চরিত্রগুলোর যে কথাগুলো আমাদের যেমন হাসায়, তেমনি সমাজের যে অসঙ্গতির দিকগুলোও কিন্তু আমাদের ভাবায়, মানে হাসতে হাসতে আমাদের ভাবিয়ে তোলে, এমন কিছু চরিত্র, অমর চরিত্র কিন্তু পরশুরাম রাজশেখর বসু তৈরি করে গেছেন। একদমই ঘড়ির কাটা এই মুহূর্তে 10:56, গান শুনতে শুনতে আমরা 11টার ঘরে অবশ্যই চলে যাব। আবার 11টা থেকে 11টা 10 পর্যন্ত আমরা সংবাদ বিরতিতে থাকবো, 11টা 10 ফিরে আসছি আবারও বৈবৃত্ত নিয়ে আপনাদের সঙ্গে। কল্পলাল মজুমদার, শুনতে থাকুন, সঙ্গে রাখুন 100.1 FM গোল্ড, শুক্রবারের বৈবৃত্ত নিয়ে আজ আপনাদের সঙ্গে আরও কিছুক্ষণ থাকব। আপাতত পঙ্কজ মিত্রের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে বৈবৃত্তের এ পর্ব থেকে সাময়িক বিদায়।

ঘড়ি বলছে 11:10। বৈভিত্ত নিয়ে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। কল্পলাল আছে 100.1 FM গোল্ডে, আর আজ সাহিত্যের আঙ্গিনায় আমরা সেই সমস্ত চরিত্রগুলোকে খুঁজে বার করার চেষ্টা করছি, যে চরিত্রগুলো সত্যি আমাদের আপনাদের সকলের মনে একটা অন্যরকম জায়গা তৈরি করে নিচ্ছে, এবং বারবার পড়েও যেন কোনোভাবেই সেই যে একটু আগে আমি বললাম না যে অপূর্ণতা, অর্থাৎ কোনোভাবেই যেন আমি নিজেকে এত বেশি নতুন নতুনভাবে আবিষ্কার করে ফেলছি সেই চরিত্রগুলির মধ্যে বা সেই চরিত্রগুলিতে, যে বারবার পড়েও কোথাও যেন শেষ করতে পারছি না বা নিজের ইচ্ছেটাকে কোথাও যেন থামাতে পারছি না, তেমন কিছু চরিত্র এবং গল্পের কথাই উঠে আসবে আজকে বইবৃত্ততে। সময় আর তেমন নেই বলবো না, 12টা পর্যন্ত আছি আপনাদের সঙ্গে 100.1 FM গোল্ডে।

0: 100.1 FM গোল্ড, এই মুহূর্তে একজন শ্রোতা রয়েছেন, সরাসরি কথা বলবো, কে রয়েছেন দেখেন। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি কাকদ্বীপ থেকে কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: অমিত বর
0: বলুন। অমিত বাবু
1: দক্ষিণ চব্বিশ পরগনা। আমি বলতে যাচ্ছি, আরণ্যকের যুগল প্রসাদ যে চরিত্র আর কি, সেই চরিত্রটা আমার খুব ভালো লাগে। আর তার কারণ হচ্ছে, যুগল প্রসাদ এমন একজন মানুষ যার কোন স্বার্থ নেই, শুধু খালি মানে প্রাকৃতিক দৃশ্যকে মানে বাড়ানোর জন্য এ বন থেকে ও বন থেকে বীজ নিয়ে এসে জীবনে নেই, বা যে ইয়েতে সরস্বতী কুণ্ডী যেখানে আছে পদ্মপুরের বীজ নিয়ে এসে সেখানে সৌন্দর্য আয়ন করার জন্য তার আর অন্য কোনো মানে কোনো স্বার্থ নেই, শুধু খালি এই জন্য এ করেছে। আমার ওই জন্য আরণ্যকের যুগল প্রসাদকে আমার খুব ভালো লাগে।
0: একেবারেই একটা অন্যরকম উপন্যাসের কথা বললেন, বাংলা সাহিত্যের একটা ক্লাসিক্যাল ভীষণই রোম্যান্টিক একটি উপন্যাস। সত্যচরণের কথা তো আমরা জানি আরণ্যক উপন্যাসে, যিনি গল্পের কথক বা কেন্দ্রীয় চরিত্র, কলকাতা শিক্ষিত যুবক সত্যচরণ, যিনি জমিদারির কাজে বিহারের অরণ্য অঞ্চলে যান। তারপর সেই অপরিচিত একটা জগৎ, অপরিচিত অরণ্য তার কাছে ধীরে ধীরে কীভাবে তার মানে সত্যচরণের কীভাবে তার মনের গভীর, তার মনকে গভীরভাবে স্পর্শ করে সেটা তো আমরা দেখেছি, এবং তার চোখ দিয়েই দেখেছি আমরা সেই অরণ্যের সৌন্দর্য, সেই অরণ্যের দারিদ্র, মানুষের জীবন যাই বলুন না কেন। কিন্তু এই যে যুগল প্রসাদের কথা বললেন আপনি এক্ষুনি, অসাধারণ এক প্রকৃতিপ্রেমী মানুষ আর কি, যিনি গাছপালা ফুলের প্রতি তার গভীর ভালোবাসা, এবং নিজের স্বার্থের জন্য নয়, অরণ্যকে সুন্দর করে তোলার জন্যই তিনি গাছপালা রোপণ করেন। মানে একটা জিনিস ভাবুন, এই উপন্যাসেই আমরা দেখি যে প্রকৃতিপ্রেমী ভাবনাটিকে বোঝার ক্ষেত্রে এই যে যুগল প্রসাদ একটা গুরুত্বপূর্ণ চরিত্র। এবং সত্যি কথা, উপন্যাসটা পড়তে পড়তে যখন চরিত্রটা আসে না, আমরা ভাবি যে এরকম মানুষ সেই সময়, আজ থেকে কত বছর আগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক উপন্যাসটি লিখেছিলেন, তখনও ছিল এমন মানুষ যিনি প্রকৃতিকে ভালোবাসেন, নিঃস্বার্থভাবে প্রকৃতির প্রতি তার ভালোবাসা তিনি দেখিয়ে যান। এবং এই উপন্যাসের আরও অপরাপর চরিত্র আছে, যেমন ধরুন রাজু পাড়ে, ধাতুরিয়া, কুন্তা, মঞ্চি, রাজকন্যা ভানুমতি, মানে কি বলবো আর কি, একটা থেকে একটা চরিত্র, প্রত্যেকটা চরিত্রই কিন্তু আমাদের প্রত্যেকটি পাঠকের মনে একটা অন্যরকম জায়গা করে নিয়েছে, এটা সত্যি নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবং বাংলা সাহিত্যপ্রেমী এমন কোনো পাঠক নেই যিনি আরণ্যক উপন্যাসটি পড়েনি এবং তার মনে, তাদের মনে এই উপন্যাসের প্রত্যেকটি চরিত্র আলাদা করে জায়গা করে নেয়নি, এমন পাঠক বোধহয় খুঁজে পাওয়া ভীষণই দুষ্কর। আরও একজন শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো 2248-8085 এ। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
2: আমি শ্যামল বোস চৌধুরী, যাদবপুর থেকে।
0: বলুন শ্যামল বাবু।
2: খুব সুন্দর একটা আলোচনা হচ্ছে, এত সুন্দর একটা টপিক শুনেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।
0: বহু বিস্তৃত, কিন্তু তবু এইটুকু পরিসরে যে যে চরিত্রগুলোর কথা মনে ধর মানে আলোচনায় আসতে পারে আর কি, সেগুলোই কথা।
2: খুব ভালো লাগছে, খুব ভালো।

0: আজকে আমরা আমি শুনছি ও বিভিন্ন চরিত্রগুলো, আমার চরিত্র আমি একটু কথাগুলো বলি একটু অন্য টাইপের, যে বাংলা সাহিত্যে আমি ডাক্তার চরিত্রগুলো যারা সমাজের এবং মানুষের জীবনকে ফুটিয়ে তুলেছে, আমি দুজন ডাক্তারের চরিত্রের কথা আমার মনে ভালো লেগেছে, আমি তার কথা একটু বলবো। প্রথম হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য নিকেতনের যে উপন্যাস যেটা আছে, সেখানে জীবন মহাশয়ের যে তার অভিনয়ে তার ডাক্তারের যে ভূমিকা, আসল নাম হচ্ছে জীবনবন্ধু দত্ত, তিনি একজন গ্রামীণ চিকিৎসক ছিলেন আমরা জানি, এবং দেবীপুর গ্রামের কবিরাজি চিকিৎসালয়ে যেটা আরোগ্য নিকেতন তার প্রধান চরিত্র কিন্তু এই কবিরাজ জীবন মহাশয়। আমার কথা হচ্ছে যে এই গ্রামীণ চিকিৎসক এই উপন্যাস ডাক্তারের চরিত্র ছিল একটা অদ্ভুত, আধুনিক চিকিৎসকের সঙ্গে তার দ্বন্দ্ব এবং মৃত্যুঞ্জয় জীবনের দর্শন বাংলা সাহিত্যে একটা অনন্য ছিল, আর মানুষের জীবনের মৃত্যুকে তিনি প্রকৃতির স্বাভাবিক নিয়ম হিসেবে দেখতেন। আর আরেকটা কথা আমি বলি, রোগ নিরাময় ছাড়াও মন ও মৃত্যুকে খুব কাছ থেকে তিনি অনুধাবন করতেন, বিশেষ করে দেখা যেত যে সনাতন আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি এবং আধুনিক অ্যালোপ্যাথি চিকিৎসার যে দ্বন্দ্ব এখানকার যেটা ফুটে উঠেছে সেটা একটা প্রধান চরিত্র ছিল তার মধ্যে। এবং তিনি তো নারী জ্ঞান সম্পন্ন একজন বাস্তববাদী কবিরা, এবং তিনি এইভাবে তিনি তার চিকিৎসার জগৎকে ফুটিয়ে তুলেছিলেন এবং আধুনিক চিকিৎসাকে তার নিয়মের মধ্যে আনতেন না, এই একটি চরিত্র। আর দ্বিতীয় চরিত্র আমি কিন্তু আরেকজন চরিত্র যেটা আমরা সিনেমাতেও দেখেছি, এটাও আমরা দেখেছি অগ্নিশ্বর বনফুলে,
1: বলতে যাচ্ছিলাম
0: একদম বলবো না, আমি দিনের পর দিন অনেক যতবারই হয়েছে অগ্নিশ্বর দেখেছি। আর একটা আদর্শবাদী এবং সৎ আত্মত্যাগী ডাক্তারের চরিত্র, নিজের সুখ স্বাচ্ছন্দ্য তিনি কিছুতেই কোনোদিন আমরা তার চরিত্র দেখতে পাইনি, এবং পেশাদার যে লাভের চেয়ে মানুষের সেবাই তার চিন্তার প্রধান ছিল, এবং চিকিৎসা শাস্ত্রকে তিনি বড় করে দেখতেন, রোগীকে তার কাছে প্রধান ছিল কাজ ছিল। আমরা শুনেছি যে এই বনফুল কিন্তু তার এটা বাস্তবে এই বনবিহারী মুখোপাধ্যায়ের একটা চরিত্রকে কিন্তু এখানে
1: করেছিলেন।
0: শোনা কথা, ভালো থাকবেন, নমস্কার।
1: আপনিও খুব ভালো থাকুন, একটু অন্যভাবেই সমৃদ্ধ করলেন আজকের এই সন্ধেও বলবো না, প্রায় রাত অনেকটা গভীর হতে চলেছে। বাংলা সাহিত্যে ডাক্তারের চরিত্রগুলো যেভাবে এসছে, সেই সমস্ত ডাক্তার কখনো চিকিৎসক হিসেবে, কখনো সমাজ এবং মানুষের মনের গভীরে পর্যবেক্ষক হিসেবে, আবার কখনো কাহিনীর গুরুত্বপূর্ণ মোড় তৈরি করার জন্য একটা অন্যরকম চরিত্র হিসেবে এসছেন। তা আপনি তো অবশ্যই বনফুলের সেই অসামান্য সৃষ্টি অগ্নিশ্বরের কথা বললেন। আমরা দেখি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালিতেও ডাক্তার চরিত্রটি যে খুব দীর্ঘ সময়ের জন্য এসছেন এমনটা নয়, কিন্তু গ্রামীণ জীবনে চিকিৎসার সীমাবদ্ধতা, তাদের সেই অসহায়তার বাস্তবতাকে বোঝাতে এই ডাক্তার চরিত্রটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেখুন, সেই যে দুর্গা অসুস্থ হলো, তার সেই অসুস্থতার পর পরিবারের অসহায়তা এবং আমাদের সেই তৎকালীন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার একটি ছবিও কিন্তু সত্যি তুলে ধরে। কিংবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতায় গ্রামীণ সমাজের নানান পেশার মানুষের পাশাপাশি চিকিৎসা এবং স্বাস্থ্য সংক্রান্ত যে বাস্তবতাটা এসেছে, গ্রাম সমাজে ডাক্তার শুধু রোগ সারানোর মানুষ নন, তিনি অনেক সময় শিক্ষিত সমাজের প্রতিনিধি এবং মানুষের মনে একটা ভরসার জায়গা। শরৎচন্দ্রের বিভিন্ন উপন্যাসে ডাক্তার বা চিকিৎসকের প্রসঙ্গ তো আমরা দেখি, তবে একটা অন্যরকম ডাক্তার চরিত্র হিসেবে আলাদা করে দেখা যায় না, আমরা দত্তাতে দেখতে পাই, এছাড়া আরও অনেক উপন্যাস বা গল্পে আমরা দেখি। তবে কাকাবাবুর যে চরিত্রটা, সেখানে কিন্তু একটু অন্যরকম, যে মানে যদিও তিনি চিকিৎসক নন মূল চরিত্র হিসেবে, কিন্তু অভিযানগুলোতে আমরা যে দেখি সেখানে চিকিৎসা, শারীরিক বিপদ এবং নানান ধরনের চিকিৎসা বিজ্ঞান, স্বাস্থ্য সংক্রান্ত পরিস্থিতি এসেছে, এবং সেখানে তাকে মনেই হয় যে আলাদা করে একটা অন্যরকম ডাক্তার চরিত্র না হলেও ডাক্তারি বিদ্যা বা এই বিষয়টা কিন্তু তার কাছে অনেক বেশি সহজবোধ্য ছিল। তবে একটি চরিত্র বিশেষ মানে আলাদা করে বলা যায়, সেটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশের কাহিনীর যে ডাক্তার চরিত্র। ব্যোমকেশের বিভিন্ন গল্পে ডাক্তাররা কখনো সাক্ষী, কখনো সন্দেহভাজন, কখনো আবার রহস্যের গুরুত্বপূর্ণ সূত্রের সঙ্গে যুক্ত,

0: একটা চরিত্র হিসেবে এসেছেন, এটা আমরা বারে বারে দেখেছি। আসলে বাংলা সাহিত্যে ডাক্তার শুধু স্টেথোস্কোপ হাতে একজন চিকিৎসক হন না, তিনি কখনো মানুষের অসুখের চিকিৎসা করেন, আবার কখনো সাহিত্যের কলমে সমাজের অসুখের সাক্ষী হয়ে ওঠেন। রোগীর শরীরের পাশাপাশি তিনি দেখতে পান মানুষের দুঃখ, দারিদ্র, কুসংস্কার, অসহায়তা এবং বেঁচে থাকার লড়াই। এইভাবেই আপনাদের বিভিন্ন কথায় গল্পে উঠে আসছে বাংলা সাহিত্যের সেই অসামান্য চরিত্রগুলোকে, চরিত্রগুলোর কথা, যে চরিত্রগুলো একটু অন্যভাবে ধরা দিচ্ছেন আজকের এই সন্ধ্যায়। দেখি আরও একজন শ্রোতা রয়েছেন 2248 0 8 5, কে রয়েছেন দেখে নিই। নমস্কার। হ্যাঁ, কে বলছেন?
1: আমি হাওয়া থেকে রঞ্জন বলছি।
0: হ্যাঁ, আরেকবার বলুন, কে বলছেন?
1: আমি হাওয়া ময়দান থেকে রঞ্জন ভদ্রা বলছি।
0: বলুন।
1: আমার শ্রীকান্ত কোনো রাজকে চরিত্র ভালো লাগে।
0: আচ্ছা,
1: তার কারণ যে সাহায্য ওই যে শ্রীকান্ত যেভাবে সাহায্য করেছে রাজলক্ষী, ওরকম সাহায্য শুধু মনোভাব, ওরকম হেল্পিং অ্যাটিটিউড, কারোর মধ্যে আমি বিজ্ঞ তখনকার দিনে ওরকম সাহায্য শুধু মনোভাব আমি কোনো মহিলাকে দেখি। নমস্কার, শুভ ভালো থাকুন।
0: হ্যাঁ, আপনিও ভালো থাকুন।

0: সঙ্গে রয়েছেন বন্ধু 2248 8085 এ, কে রয়েছেন দেখে নি। নমস্কার, হ্যালো
1: হ্যালো, বেলগড় থেকে লক্ষ্মীমঞ্জন বলছি।
0: হ্যাঁ লক্ষ্মীদি বলুন।
1: আপনাকে ধরার জন্য আটটার থেকে চেষ্টা করেই যাচ্ছি, আপনাকে ধরতেই পারছি।
0: সেই পর্বে আর পাওয়া যায়নি, আসলে আজকে অনেকে এসেছেন তো যার জন্য আর কি পাওয়া যায়নি।
1: হ্যাঁ দাদা ভাই ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো তো দিদি?
1: হ্যাঁ ভালো আছি দিদি। দাদা বলছি কি, দাদা আমি মেজদি বই এত সুন্দর অভিনয় বিন্দুর ছেলে, মানে একটা দেখে সত্যি, মানে ভাই যাকে ডেকেছিল তাকে সন্দেহ, তাকে বলল যে আর তুই আর আসবি না, তখন তার জ্বর এসে গেল, তখন তার ভাই তারপর পুজো দিয়ে তার জন্য মানে ভালো দিদিকে ভালো করার জন্য তখন আর কি পুজো দিয়ে তাকে দিদিকে ভালো করার জন্য আর কি ওই ফুল পুজো দিয়ে আর কি মাথায় উল্লেখ করে সে দাঁড়িয়েছিল। এইটা বলছি দাদা। আর একটা হচ্ছে অগ্নিশ্বর, দাদা অগ্নিশ্বর দেখার মতন ডাক্তার অভিনয় এত সুন্দর, মনে হয় কি এইসব বই যেন আর পুরানো হবে না, কোনোদিনই পুরানো হবে না। আরো অনেক বই দেখেছি কিন্তু এইসব বই মনে হয় দেখলে মনে হয় যে আরো যেন দেখি, কিন্তু এইসব বই আর কোনোদিন হলে আর হল তো উঠেই গেছে আর দেখার মতোই নাই, একমাত্র এই মোবাইলে যদি দেখা যায় এই একটাই।
0: অনেক ধন্যবাদ দিদি।

এবার একটু অন্যরকম জগতে যাই, যেখানে যুক্তি নিয়ম একটু বদলে যায়, যেখানে মানুষ কথা বলে কিন্তু কথার মধ্যে থাকে অদ্ভুত সমস্ত বাঁক, যেখানে প্রাণী মানুষের মতো আচরণ করে, যেখানে অসম্ভব ঘটনা খুব স্বাভাবিক বলে মনে হয়। একেবারেই এই জগতের স্রষ্টা সুকুমার রায়। আবোল তাবোল, হজ বরল, এই সব রচনার চরিত্রগুলো আমাদের ছোটবেলার এক অবিচ্ছেদ্য অংশ। ভাবুন তো, সেই কাক, বেড়াল, বাঘ, পাগলা দাশু, হিজিবিজবিজ, কত বিচিত্র চরিত্র না, তাদের কখনো আমরা বাস্তবে দেখিনি এবং দেখবোটা এমনও আশা করি না, কিন্তু সেই সমস্ত চরিত্রগুলোর সঙ্গে আমাদের ছোটবেলার বন্ধুত্বটা কেমন বেড়ে গিয়েছিল। এবং শুধু ছোটবেলায় নয়, এখনও আমরা সুকুমার সমগ্র নিয়ে বা খুলে নিয়ে যখন বসি, সেই ফেলে আসা ছেলেবেলার গল্পগুলো নতুন করে বোধহয় আবিষ্কার করি। সুকুমার রায়ের চরিত্রগুলোর একটা বড় বৈশিষ্ট্য হলো, তারা আমাদের প্রচলিত যুক্তির বাইরে একেবারে অন্য একটা জগতে নিয়ে যায় এবং আমাদের শিশু মনকে বলে সব কিছুকে সবসময় নিয়ম দিয়ে বিচার করতে নেই, কল্পনারও একটা নিজস্ব পৃথিবী আছে। ভাবুন, সুকুমার রায় সেই পাগলা দাশুকে আলাদা করে মনে করার মতো না? দাশু হয়তো নিয়ম মেনে চলা ছেলে নয়, তার মাথায় সবসময় কিছু না কিছু বুদ্ধি ঘুরছে, কখনো সে কাণ্ডকারখানায় হাসায়, কখনো অবাক করে, কিন্তু এই পাগলা দাশুর মধ্যে একটা জিনিস ভীষণভাবে স্পষ্ট, যে সে নিজের মতো করে পৃথিবীকে দেখে, আর সেই স্বাধীন মনটাই তাকে এতটাই জনপ্রিয় করে রেখেছে। আজকে শিশুরা যদি পাগলা দাশুকে পড়ে, তারা হয়তো হাসবে, কিংবা বড়রা পড়লে নিজেদের সেই ছোট্ট বেলাটাকে ফিরে পাবেন, যেটা একটু আগে বললাম। এবারে আরো দুই, কি বলবো, একটা অসম্ভব আমাদের ভালো লাগার চরিত্র, বাংলা সাহিত্যের এক অমর চরিত্র, গুপি বাঘা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সৃষ্টি। গুপি গান গাইতে চায়, বাঘা ঢোল বাজায়, কিন্তু তাদের সেই গান বাজনার প্রতিভা নিয়ে গ্রামের মানুষের খুব একটা উৎসাহ নেই। শেষ পর্যন্ত নানান ঘটনার মধ্যে দিয়ে তাদের জীবনে আসে আশ্চর্য পরিবর্তন। সত্যি গুপি বাঘা আমাদের একটা সুন্দর কথা মনে করিয়ে দেয়, যে মানুষকে আজ সবাই ব্যর্থ বলে মনে করছে, তার মধ্যেও হয়তো লুকিয়ে আছে অন্যরকম কোনো সম্ভাবনা। বাংলা সাহিত্যের এমন কিছু চরিত্র আছে যারা শুধুমাত্র গল্পের মানুষ নয়, তারা একটা সময়ের সাক্ষী।

0: হুতুম প্যাঁচা। হুতুম প্যাঁচা তেমনই এক চরিত্র। কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা বাংলা সাহিত্যের একটা অসামান্য, একটা অন্যরকম গুরুত্বপূর্ণ অধ্যায় বলতে পারি। হুতুমের চোখ দিয়ে আমরা দেখে নিই উনিশ শতকের কলকাতার সমাজ জীবন, বাবু সমাজ, আচার অনুষ্ঠান, সামাজিক ভণ্ডামি সব কিছুকে তিনি দেখিয়ে দিয়েছেন তীক্ষ্ণ দৃষ্টিতে। অর্থাৎ চরিত্রটি শুধু আমাদের গল্প দেয় তা নয়, দেয় একটি সময়ের ছবি। এই ধরনের চরিত্রকে সত্যি বলা যায় সাহিত্যের সময়ের সাক্ষী। 2248 8085 শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে, দেখে নি কে রয়েছেন। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি হাসকালি থেকে বলছি।
0: হুম বলুন।
1: আপনার আলোচনা করছেন, খুব ভালো শুনছি। কিন্তু আমি যেমন যা বলছি দেখুন, চরিত্র সম্পর্কে যদি বলতে যাই, এই শরৎচন্দ্রের মেজদি উপন্যাসে হেমাঙ্গিনী চরিত্রটা দেখুন, যেখানে কেষ্টর সঙ্গে একটা দিদি ভাইয়ের একটা সম্পর্ক, সেখানে উনি কিন্তু ভাতৃত্ব সম্পর্ক কখনোই মনে করতেন না। উনি অন্তরালে একটা মাতৃত্ব চিহ্ন হয়ে সেটাই সবসময় মনে করছেন। এই যে একটা নিবিড় সম্পর্ক নিজের দিদি কাদম্বিনী, তার সঙ্গে দেখুন একটা খুব দুর্ব্যবহার, খুবই খারাপ দেখা যায়, খারাপ শোনা যায়। অথবা সেখানে মেজ দিদির ভূমিকায় যে হেমাঙ্গিনী ছিলেন, তার চরিত্রটা এমনই যে বর্তমান সমাজে যদি আমরা দেখতে চাই, দেখুন তো একটু ভেবে এরকম কি পাওয়া যায়, বের হতে পারে? হ্যাঁ, যে নিজের ছেলেকে ঠিক ওই দশাটা অনুভব করে সে ওকে ভাইয়ের সম্পর্ক, ভাইয়ের যদিও কিন্তু সেখানে মাতৃত্ব চিহ্ন দিয়ে তাকে কিভাবে আগিয়ে রাখার চেষ্টা করছেন উনি। এই যে চরিত্র কতদিন নিগুড় ভালোবাসার ভিতরে এটা হতে পারে ভেবে দেখুন। হ্যাঁ, এটা আমার খুব ভালো লেগেছে চরিত্রটা, যদিও ভালো লাগার না মানে মুহূর্তটা, ভালো লাগার জায়গাটা তো কোনো একটা জায়গায় সীমাবদ্ধ হতে পারে না। ভালো লাগাটা ভালো লাগাই, সেটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে, হতে পারে। সাহিত্যের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যে একটি গল্প বা একটি উপন্যাস নিয়ে যখন একবার আলোচনা হয়ে গেছে, এবারে আপনি ভাবছেন যে ফোন করবেন কি করবেন না, না নিশ্চয়ই করবেন, এবং সেই একই ভালো লাগা আবার আপনি নতুন করে বলুন না। আপনার দৃষ্টিভঙ্গিতে, আপনার ভাবনায় হয়তো নতুন কিছু উঠে আসতে পারে। বাংলা সাহিত্যের আরও এক অসামান্য উপন্যাস চৌরঙ্গী, শঙ্করের সেই কালজয়ী উপন্যাস, যেখানে শঙ্কর যিনি উপন্যাসের কথক, তার চোখ দিয়ে আমরা একটি হোটেলের ভেতরের জগৎটা দেখি। কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র, সত্য সুন্দর বসু, ভাবতে পারছেন সেই চরিত্রটার কথা, তার ব্যক্তিত্ব, তার পেশাগত দক্ষতা এবং হোটেলের নানান পরিস্থিতি সামলানোর ক্ষমতা পাঠকের মনে দাগ কাটে। কিন্তু তার বাইরে আত্মবিশ্বাসের আড়ালে রয়েছে একটি ব্যক্তিগত অনুভূতি এবং নিঃসঙ্গতা। আসলে চৌরঙ্গী যে শুধুমাত্র একটি হোটেলের গল্প এমনটা নয়, এটি আসলে মানুষের মুখোশের গল্প। দিনের আলোয় যে মানুষটিকে আমরা একরকম দেখি, রাতের অন্ধকারে নির্জনতায় তার জীবনের গল্প হয়তো সম্পূর্ণ অন্যরকম। সেই হোটেলের ঘরগুলো শুধু অতিথিদের থাকার ঘর নয়, সেগুলো যেন মানুষের গোপন সুখ দুঃখের ছোট্ট ছোট্ট গল্প। আমরা চৌরঙ্গী ছবির একটি অসাধারণ গান মান্নাদের কণ্ঠে উত্তম কুমারের লিপে শুনে নি। শুনতে শুনতে আবারও অপেক্ষা করি আর ভাবতে শুরু করি, বাংলা সাহিত্যের তো অনেক চরিত্র আছে যেগুলো মনে দাগ কেটে যাচ্ছে, ভাবনায় অনেক কিছু আসছে যেগুলো হয়তো বলবো ভাবছি, কিন্তু প্রসঙ্গক্রমে অন্যান্য চরিত্রগুলোও চলে আসছে। দেখি, সময় তো প্রায় কমে আসছে, তার মধ্যেও আর কি কি চরিত্রের বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরা যায়। আপাতত চৌরঙ্গী ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে এই গানটি শুনে নিই।

0: আমরা চৌরঙ্গী ছবি থেকে বান্নাদের কণ্ঠে গান শুনছিলাম, এবং চৌরঙ্গীও সত্যি বাংলা সাহিত্যের এক শঙ্করের এক অসামান্য সৃষ্টি বলা যেতে পারে। অন্যভাবে তার একটা রূপ আমরা চলচ্চিত্রে দেখেছিলাম। যাই হোক, দেখি আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা রয়েছেন, কি বলছেন তিনি। নমস্কার, হ্যালো, কেউ একজন ছিলেন আমাদের সঙ্গে, কোনোভাবে যোগাযোগটা করা গেল না। আমি আরেকবার দেখে নিচ্ছি। নমস্কার,
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: পেয়েছি, এতক্ষণ একা ছিলাম, এবার দুঃখ হয়ে গেলাম। আমি বালিগঞ্জ থেকে বলছি, প্রিয়তোষ।
0: প্রিয়তোষ দা, হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: আমি মধ্যখানে একটু গ্যাপ পড়ে গেছিল, খেতে গিয়েছি, তো শরৎচর্যোগী নিয়ে হচ্ছিল কথা। এই আমি ভাই এক সময় মানে বইয়ের পোকা ছিলাম, পত্রিকা থেকে প্রচুর মানে পড়তাম অনেক কিছু। তো আমি কতগুলো মানে ছবির কথা বলছি, যেমন রাজলক্ষ্মী শ্রীকান্ত, তোমার একটা আলোচনা হয়ে গেছে বোধ
0: হয়, হয়েছে হোক না, ভালো লাগাটা তো আবার নতুন নতুন করে আসতেই পারে।
1: হ্যাঁ গো, সেটাই বড় কথা।
0: আমি একভাবে ভালো লাগার কথা বলেছি, আপনার ভালো লাগা যে ঠিক একই রকম হবে তা তো নয়, সুতরাং উঠেই আসুক না আলোচনা, কি আছে?
1: তো এই জন্য তোমাকে এত ভালো লাগে। এখন ব্যাপারটা হচ্ছে কি, তো রাজলক্ষ্মী শ্রীকান্ত ওই ছবিটা অনেকদিন বাদে আমি মানে ওটা পড়ছিলাম, সিডিটাও আছে, আমি ওটা দেখলাম। ওখানে কিছু কিছু জায়গা আছে যেখানে এই তোমার উত্তম কুমার রাজলক্ষ্মী শ্রীকান্ত বোধ হয় ওই যেখানে ওই শ্মশানে চলে গিয়েছিল না, শ্মশান থেকে যখন ওই রাজলক্ষ্মী নিয়ে এলো, সে তুলসী চক্রবর্তী গিয়ে নিয়ে এলেন, কিছু কিছু জায়গা।

0: এত সুন্দর মানে মর্মস্পর্শী, এত টাচ করে গেছে। আর কোন কোন জায়গায় উত্তম কুমার কিছু কিছু জায়গায় নির্লিপ্ত ভাবে মানে ওই জায়গাটা শরৎ চ্যাটার্জি মনে হচ্ছে যেন যে লিখেছে সে মানে পাতা থেকে যেন উঠে এসছে একেবারে, এত জীবন্ত এত প্রাণবন্ত ওইগুলো। আর সেই জন্য ওই উপন্যাসটা ভীষণ ভালো লেগেছে। আরেকটা তোমাকে বলি, বইমেলাতে ঘুরতে ঘুরতে একটা বই পেয়েছিলাম আমি, গজেন্দ্র কুমার মিত্রের সাধু সঙ্গ। ওই মানে বইটাও দারুণ, সাধু সন্তদের নিয়ে এত সুন্দর লেখা, এর আগে আমি কখনো পড়িনি। ওটাও ভীষণটা মনে টাচ করে গিয়েছিল। আর শরদেন্দু বন্দ্যোপাধ্যায় তোমার কল্পকৈলিকা যদি পড়ে থাকো, ওটা তো তোমার ছোট ছোট গল্পগুলো মানে সব ভৌতিক নয়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেটা আছে, যেটা মানে আমি কি বলবো, ওটা আমার কাছে গীতা বলো যাই বলো আমার বাড়ির তলা আমি রাখি ওটা, সব মানে যখনই মন একটুখানি ওই হয়। আরণ্যক যে গল্পটা
1: একটু আগেই কথা হচ্ছিল, শুধু গল্প নয় প্রত্যেকটা চরিত্রগুলো এমন ভাবে আমাদের মনে দাগ কেটে যায় যে বারে বারে পড়লেও মনে যেন নতুন নতুন করে গল্প উপন্যাসটা থেকে অনেক কিছু আবিষ্কার করা যায়।
0: একদম এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছিলাম কল্পলাল, যে দেখো ওই যে লপটুলিয়া, ওই যে পাহাড় গুলো টিলা গুলো, তারপরে ওই যে কত দূর থেকে আসতো ভাত খাওয়ার জন্য,
1: চীনা ঘাসের বীজ গুলো খেত, রাজুপাড়ের সেই ছোট্ট একটা কুঁড়ে ঘরে কোনোভাবে দিন কাটানো, মানে অদ্ভুত সমস্ত চরিত্রগুলো আমাদের মনে। আমার মানে কি বলবো, সব থেকে প্রিয় উপন্যাস বলা যেতে পারে বাংলা সাহিত্যের আরো অনেক উপন্যাসের সঙ্গে এটাও। একদম
0: একদম কল্পনা লুটা আমারও ভীষণ প্রিয়। আর ওখানে একটা জায়গা আছে যেখানে মানে অরণ্যের জঙ্গলের ধারে সেই যে যেখানে ছিল যে কি, যেখানে তোমার ওই যে জঙ্গল পাহারা দেওয়ার জন্য মহলটাকে ওই করার জন্য তার ছেলে তার ঘরে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছিল, একটা সাদা কুকুর বেরিয়ে যেত, এই নিয়ে একটা ভীষণ মানে টানাপোড়েন চলেছিল। তো সেইটা নিয়ে একটা জায়গায় পোর্শনটা, ওটাও দারুণ একটা অলৌকিক ব্যাপার। তবে রাত্রিরে যখন পূর্ণিমার রাত্রিরে যখন ঘোড়ায় করে জঙ্গলে বেরিয়ে যেতে, হ্যাঁ সেই জঙ্গলের যে সৌন্দর্য, আরে ভাই আমি একসময় অনেক জঙ্গল ফঙ্গল ঘুরেছি, আমি খানিকটা জানি জঙ্গলের সৌন্দর্য কাকে বলে। আর বিভূতিভূষণ বলছে জঙ্গলে একটা জায়গায় এমন এক একটা রূপ সৌন্দর্য আছে, আমি শিমলিপালে গিয়েছিলাম একটা জায়গায়, গিয়েছিলাম রাত্রিবেলায় ওয়াচ টাওয়ারে, ওখান থেকে আমি নিচে নেমে দাঁড়িয়েছিলাম একা, বন্ধুরা অন্য জায়গায় ছিল, সেখানে দাঁড়িয়ে আমি মানে একটা যোচনাতে মানে ভেসে যাচ্ছে। আর কিছুক্ষণ থাকার পর আমি বলি বাবা এত সৌন্দর্য, আমি এখানে কিছুক্ষণ থাকলে আমি ডিসব্যালেন্স হয়ে যাবো, আমি সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে এসছি ওখান থেকে। প্রকৃতি যে এত মানে খোলা মানে তার একদম ওপেন সৌন্দর্যটা,
1: এবং বিভূতিভূষণ আরণ্যকে এই যেভাবে প্রকৃতির বর্ণনাটা দিয়েছেন না, অরণ্যের বর্ণনা, এরকমটা বোধ হয় বাংলা সাহিত্যে খুব কম খুঁজে পাওয়া যাবে।
0: আসিনি গো আসিনি, আমি জানি আমরা তখন পড়া দিয়েছিলাম বলেই বোধ হয়, নইলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া উচিত ছিল, এটা কিন্তু তার আশাই উচিত ছিল। সে যে ওখানে মানে কতগুলি জায়গায় না গিয়েও তারপরে যে তার দখল লেখা, মানে এই ভাবা যায় না যে কি সাংঘাতিক লেখনি।
1: ঠিক আছে দাদা, শুভরাত্রি জানালাম, খুব ভালো থাকুন আমাদের সাথে।
0: তোমাকে তুমি এলে আমি ভালো হই, আমরা সবাই ভালো হই।
1: অনেক ধন্যবাদ।
0: আগে এক ভদ্রমহিলা এসেছিলেন, উনি কি মানে আপ্লুত একেবারে,
1: আপনাকেও জানালাম, ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্রগুলোর পাশাপাশি আমাদের যেটা একটু অন্যরকমভাবে নারী চরিত্র হিসেবে বিভিন্ন গল্প উপন্যাসে দেখি, বিনোদিনী চোখের বালি, যিনি বুদ্ধিমতী অনুভূতিশীল জটিল এক চরিত্র, সে যে শুধু কারো স্ত্রী বিধবা বা প্রেমিকা এমনটা নয়, সে তার নিজের ইচ্ছে অনিচ্ছে নিজের আকাঙ্ক্ষা নিজের অভিমান নিয়েও বেঁচে থাকতে জানে। এবং এই বিনোদিনীকে নিয়েও কিন্তু একটা পর্ব আলোচনা করা যেতে পারে। আমরা কপালকুণ্ডলার কথা তো বললামই, যে প্রকৃতির কোলে বেড়ে ওঠা এক নারী, যার জীবনে

এসে পড়ে সভ্য সমাজের নিয়ম এবং সম্পর্কের জটিলতা। তার মধ্যে রয়েছে প্রেম, সরলতা, দ্বন্দ্ব এবং অন্যরকম এক স্বাধীনতার আকাঙ্ক্ষা। কিংবা দুর্গেশ নন্দিনীর তিলোত্তমার কথা ভাবুন তো, কারণ বঙ্কিমচন্দ্রের চরিত্রদের কথা উঠে আসলেই তিলোত্তমাকে মনে পড়ে যায়। বঙ্কিমের উপন্যাস তার বাংলা পাঠককে দিয়েছিল এক নতুন রোম্যান্টিক এবং ঐতিহাসিক কল্পনার জগৎ। তার চরিত্রগুলো সত্যি আজও কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে একটু অন্যভাবে আলোচিত হয়। আশাপূর্ণা দেবীর চরিত্র, সত্যবতী প্রথম প্রতিশ্রুতির সবচেয়ে শক্তিশালী নারী চরিত্রগুলির মধ্যে কিন্তু একটু অন্যতম সত্যবতী চরিত্র। ছোটবেলা থেকেই সে প্রশ্ন করতে শেখে, কেন মেয়েদের জীবনে এত নিষেধ, কেন তাদের নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে না। সত্যবতীর মধ্যে আছে সেই প্রতিবাদ, আত্মসম্মান এবং নিজের মতো করে বাঁচার অদম্য একটা ইচ্ছে। ঠিক তিন প্রজন্মের উপন্যাস ত্রয়ীর সূচনায় সত্যবতী যেন এক নতুন যুগের দরজা খুলে দেয়। আমরা সুবর্ণলতার কথাও দেখেছি, সত্যবতীর মেয়ে সুবর্ণলতা মায়ের মতো প্রত্যক্ষভাবে বিদ্রোহী না হলেও নিজের ভিতরকার স্বাধীনতার আকাঙ্ক্ষাটা কিন্তু তিনি বহন করেন। সত্যবতী সুবর্ণলতার পরবর্তী প্রজন্মের প্রতিনিধি বকুল। বকুল কথা উপন্যাসের অন্যতম নারী চরিত্র। তার সামনে পৃথিবী কিছুটা বদলেছে, কিন্তু নারীর জীবনের সব প্রশ্নের উত্তরও তখনও পাওয়া যায়নি। তাই লেখালেখির মাধ্যমে নিজের পরিচয় খোঁজার মধ্যে দিয়ে বকুল নিজের স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা করে। এই তিন প্রজন্মের যাত্রায় বকুল যেন পরিবর্তনের আরও পরিণত চেহারা। আসলে এইভাবে আশাপূর্ণা দেবীর চরিত্রগুলোকে পড়লে মনে হয় যে এরা কেউ দূরের মানুষ নন, এরা আমাদের পাশের বাড়ির কাকিমা, আমাদের পরিবারের দিদা কিংবা আমাদের মায়ের মতো কোনো এক নারী, যারা হয়তো মুখে খুব বেশি কথা বলেননি কিন্তু তাদের সেই নিরাপত্তার মধ্যেও ছিল অসংখ্য প্রশ্ন। সত্যবতী থেকে সুবর্ণলতা, সুবর্ণলতা থেকে বকুল, তিন প্রজন্মের এই পথ চলা আসলে শুধু তিনজন নারীর গল্প নয়, এটি বাঙালির সমাজে নারীর আত্মপরিচয়ের দীর্ঘ যাত্রার গল্প। আমরা আবারও একটি গান শুনে নিই। আসলে সময় খুব কম, 11:50 হয়ে গেছে, তবু গান শুনতে শুনতে দেখে নিই আর কোন কোন চরিত্রের কথা উঠে আসে আজকের এই আলোচনায়। আমরা বঙ্কিমচন্দ্র কথা বলছিলাম, কপালকুণ্ডলার কথা বলছিলাম, দুর্গেশ নন্দিনীর কথা বলছিলাম, রজনী একটি অন্ধ মেয়ে, তারও ইচ্ছে অনিচ্ছের জায়গাগুলোও কিন্তু সেই গল্পে উঠে আসে। এবং সেই রজনী ছবি থেকেও আমরা একটি গান শুনে নিই আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: ঘড়ি কাঁটার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আমরা। খুব ছোট্ট করে শ্রোতার সঙ্গে কথা বলে নেব, 2248-8085 এই নাম্বারে আজকের এই অনুষ্ঠানের একদম শেষ বন্ধু কে রয়েছেন দেখে নি। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার নেবেন?
0: নমস্কার, কে বলছেন?
1: আমি, হ্যাঁ হ্যাঁ, আমি উত্তর কলকাতা থেকে অপর্ণা বলছিলাম।
0: বলুন অপর্ণাদি।
1: হ্যাঁ, আপনাদের উপন্যাস নিয়ে কথা হচ্ছে, সবই শুনলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, তো আমার এই মুহূর্তে ছোটবেলায় পড়া ওই সুকান্ত ভট্টাচার্যের একটি মোড়লের কাহিনী মনে পড়ে গেল।
0: হ্যাঁ,
1: খুব ভালো লাগ, হ্যাঁ
0: বেশ ঠিক আছে।
1: এখনকার যে সংবাদ, মানে যে পরিস্থিতি চলছে সামাজিক, হঠাৎ মনে পড়ে গেল, সেটা আপনাকে জানালাম।
0: ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ। একটি মোড়কের কাহিনী, সুকান্ত ভট্টাচার্যের সেই অসামান্য কবিতা। কিন্তু আজ আলোচনা করছি আমরা বাংলা সাহিত্য এবং সাহিত্যে সেই অমরসৃষ্টি চরিত্রগুলো, যে চরিত্রগুলো আমাদের প্রত্যেকটা মুহূর্তে ভাবাচ্ছে, নিজেদেরকে অন্যরকমভাবে খুঁজে পাই যে চরিত্রগুলোর মধ্যে দিয়ে, তাদের কথাই উঠে আসছে। আমরা একদম শুরুতে করেছিলাম, অপু হয়তো আমাদের সঙ্গে পথ হাঁটে, দুর্গা হঠাৎ মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া শৈশবের কথা, ফেলুদা আমাদের যুক্তি দিয়ে ভাবতে শেখায়, ব্যোমকেশ সত্যের সন্ধান করতে শেখায়, রাজলক্ষ্মী মনে করিয়ে দেয় ভালোবাসার জটিলতা, টেনিদা আমাদের হাসায়, ঘনাদা এই অসামান্য চরিত্রগুলো যিনি কল্পনার দরজা খুলে দেয়। আবার অমলের কথা হলো, যিনি জানলার ওপারের পৃথিবীর দিকে তাকাতে শেখায়। এই জন্যই তো সাহিত্য অমর, এই জন্যই তো সাহিত্যের চরিত্রটা আমাদের কাছে অমর। কারণ সত্যি তো লেখক এক সময় চলে যায়, বই পুরনো হয়ে যায়, সময় বদলে যায়, কিন্তু চরিত্ররা তারা কিন্তু থেকে যায়। কখনো তারা আমাদের বন্ধু হয়, কখনো শিক্ষক, কখনো আত্মীয়, কখনো আয়না, আবার কখনো কখনো আমরা নিজেরাই খুঁজে পাই তাদের মধ্যে নিজেকে। অনেক চরিত্র অধরা, অবলা, মানে বলতে পারলাম না সময়ের অভাবে, তবে ওই একটা প্রতীক্ষা বা একটা অপেক্ষা নিয়েই আপাতত আজকের মতো বৈবৃত্ত থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি জানাচ্ছি আপনাদের সকলকে। আবারও কথা হবে এমনই কোনো এক বৈবৃত্তে, যেখানে হয়তো উপন্যাসের অপরাপর আরও অন্য কোনো চরিত্র উঠে আসতে পারে। আপাতত এই গানটি শুনতে শুনতেই আজকের মতো শুভরাত্রি জানাচ্ছে কল্পলাল আপনাদের সকলকে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে রাখুন 100.1 FM গোল্ডকে। আজকের মতো শুভরাত্রি।
2: কখন যেতে এখানে

আকাশবাণী কলকাতা শুনছেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী আধুনিক বাংলা গানগুলি শুনবেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।

হাজার বছর আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন মুখোমুখি আমি আর শৈশব, মাঝখানে ব্যবধান কুড়ি অথবা তিরিশ অথবা চল্লিশ।

আকাশবাণী কলকাতা, আধুনিক বাংলা গান শুনলেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবা শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলি শুনবেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

আমার ঠাম্মা খুব অল্প বয়সে বিধবা হয়েছিল। তারপর থেকে আমাদের আঁকড়ে ধরে আগলে রেখেছিল সেই ঠাম্মা।

ডিটিএইচ বাংলা পরিষেবা শুনছেন আধুনিক বাংলা গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী গানগুলো শুনবেন রূপঙ্কর বাগচির কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন জোজোর কণ্ঠে।

তাকে সবাই পাগল বলে, কত বোঝা, কত সান্ত্বনা দেয়। তোমরা হাসছ, আজ তো তোমরা হাসবে, আমি যে পাগল তাই না? আচ্ছা, কখনো ভালোবেসেছ? সরল সোজা যারা, তারাই চিরদিন থাকে। না না না, ভালোবাসা বলে কিছু নেই, জ্বালা, শুধু জ্বালা আমার সব বিশ্বাস ভেঙে দিয়েছে।

আকাশবাণী কলকাতা শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায় ওএফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলি শুনবেন শুভঙ্কর ভাস্করের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছিলেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিও ঘড়িতে এখন রাত 2:12, সময় এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে। প্রথমেই শুনবেন বাংলা ছায়াছবি সাহেব থেকে দ্বিজেন মুখোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে গানটি।

শুনলেন সাহেব বাংলা ছায়াছবি থেকে দ্বিজেন মুখোপাধ্যায় কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা ছায়াছবির গান। পরবর্তী গানগুলি শুনবেন একান্ত আপন ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন আশা ভোসলে।

শুনলেন একান্ত অপন বাংলা ছায়াছবি থেকে আশা ভোজলের কণ্ঠে গানগুলি, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে। পরবর্তী গানগুলি শুনবেন দেওয়া নেওয়া বাংলা ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন শ্যামল মিত্র।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন হার মনাহার বাংলা ছায়াছবি থেকে, মান্নাদের কণ্ঠে।

0: ಲೇಖ ಪೋಣಾಟ ಶಿಖೇತುನೆ
1: শুনলেন বাংলা ছায়াছবি হারমানাহার ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনবেন মান্নাদের কণ্ঠে বাংলা ছায়াছবি মৌচাক থেকে।

তাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই, ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

বলতে কি বলে ফেলি একে ওকে, যদি জগাই মা ধাই কিছু মনে করো না, যদি

আকাশবাণী কলকাতা শুনলেন মৌচাক ছায়াছবি থেকে আশা ভোজলে কণ্ঠে গানটি। স্টুডিও ঘড়িতে এখন 3:48। এরপরে শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান। প্রথমেই শুনবেন লোকগীতি সনজিৎ মণ্ডলের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। শুনলেন লোকগীতি সনজিৎ মণ্ডলের কণ্ঠে, এখন শুনবেন নজরুল গীতি পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে।

পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে শুনছেন নজরুলগীতি আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা।

নজরুলগীতি শুনলেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে আকাশবাণী কলকাতা। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন শিপ্রা বসুর কণ্ঠে গজল।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ওএফএম প্রচার তরঙ্গে এক যুগে 107 মেগাহার্টজে। শুনছিলেন নানা রঙের গানের অনুষ্ঠান। ডিটিএইচ বাংলা পরিষেবা পরবর্তী অনুষ্ঠান শুনবেন একটু পরেই।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ ললিত, তবলার সঙ্গতে ছিলেন সৌমেন নন্দী এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। এখন শুনবেন শরৎবাদন, শিল্পী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, রাগ বসন্ত মুখারী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন শরৎবাদন, শিল্পী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, রাগ বসন্ত মুখারি, তবলা সঙ্গতে ছিলেন জয় দাশগুপ্ত। ঘড়িতে এখন 4:54 হয়ে 18 সেকেন্ড, ঠিক 5টায় শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে
1: চিরন্তনী নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 3রা অক্টোবর, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9।

9 0 3 6 5 9 9 2 এই নম্বরে। কাকে বলে অতীত, যা এককালে ঘটেছিল আজ সেই বিষয়টার কোনো প্রাসঙ্গিকতা নেই, কোনো চর্চা নেই। কিন্তু কিছু বিষয় যার চর্চা চলেছে তা অতীত নয়, চিরবর্তমান, যার প্রবহমানতা চিরন্তনীর মতোই চিরন্তন। এমনই অনেক অতীতকে যদি আমরা চর্চা করি, তবে দেখব তার মধ্যে আছে অমূল্য রতন। তা হল আমাদের ঐতিহ্য। আসুন এই ঐতিহ্যকে, এই অতীতকে, যা কিনা আজও বর্তমান, এমনই অনেক অতীতকে আর একবার আমরা ফিরে দেখি, যা কিছু চর্চার অভাবে মলিন হয়ে গিয়েছে, আরেকবার ফিরে তাকাই সেই অমূল্য রত্ন ভাণ্ডারের দিকে। গ্রীষ্মের একটি বিকেল, গোধূলির লাল আলোয় পৃথিবী তখন সুন্দর হয়ে উঠেছে। বিষ্ণুপুরের মহারাজা চৈতন্য সিংহ তার সহচরদের নিয়ে বেড়াতে বের হয়েছেন রাস্তার ধারে মাঠের মধ্যে একটা মস্ত তাল গাছ। তো মহারাজা চৈতন্য সিংহ বলে উঠলেন, আমি আশ্চর্য হচ্ছি ওই তাল গাছটাকে দেখে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ এই গাছটা কতটা লম্বা এটা বলতে পারো? সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর মহারাজা চৈতন্য সিংহ বললেন, আজ এখানে একজন পণ্ডিত উপস্থিত থাকলে আমার প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারতেন। কে কে কে কে তিনি মহারাজ? পারিষদরা বললেন। তখন তিনি উত্তর দিলেন, তার নাম তোমাদের কাছেও অতি পরিচিত, জগন্নাথ দাশগুপ্ত চৌধুরী, যার লোকশুভকর গণিত পদ্ধতির জন্য বাবা, আমার বাবা মহারাজ গোপাল সিংহ তাকে শুভঙ্কর উপাধি দিয়েছিলেন। সবাই এর দিকে মুখ চাওয়াচাই করতে লাগল। কেন জানাবো তো, গল্প এগোবে, আমরা একটু একটু করে জানতে পারবো অনেক অনেক কথা।

0: পুরাতন কথায় সাজানো চিরন্তনি শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনি, চিরন্তন কথায় সাজানো চিরন্তনি 107 FM রেইনবোতে।
1: প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং রাধা মুখোপাধ্যায়ের কণ্ঠে, দ্বৈত কণ্ঠে শুনছিলাম এই গানটি। এটা আমরা প্রত্যেক দিন বোধহয় জীবনযাপনের সঙ্গে সঙ্গে বুঝতে পারি, এই যে চারিদিক আলো করে সূর্য, তার আলো, তার আভা এবং তার তেজ ছড়িয়ে দিচ্ছে, এবং আমরা নতুন একটা সকালে যখন ঘুম ভেঙে উঠছি, নতুন একটা দিন, নতুন একটা স্বপ্ন, একটা আশা এবং আশা পূরণের আশা আকাঙ্ক্ষা, সব কিছু আমাদের বুঝিয়ে দেয় সত্যি এই জীবনটা কোনো একটা করুণা ছোঁয়ায় বোধহয় এত সুন্দর হয়ে ওঠার সম্ভাবনা রাখে। যাই হোক, আজকে যে গল্পটা বলতে শুরু করে দিয়েছি একটু একটু করে জানব, কেননা ঘড়ি হঠাৎ করে দেখি অনেকটা তাড়াতাড়ি করে ছুটছে। বলছিলাম শুভঙ্করের কথা, যখন মহারাজের কাছে তার পারিষদেরা বললেন যে হ্যাঁ শুভঙ্কর তিনি, যে শুভঙ্কর উপাধি দিয়েছিলেন তার বাবা মহারাজ গোপাল সিংহ, তখন সকলেই বলে উঠল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পণ্ডিত শুভঙ্করকে তো আমরা সবাই চিনি, তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধাও করি, কিন্তু বেশ কিছুদিন যাবৎ তাকে তো রাজসভায় দেখছি না মহারাজ। তখন তিনি বললেন কি করে দেখবে, আমার ভাই দামোদর সিংহ স্বভাব তো কিছুই ভালো না, কারোর প্রশংসা সম্মান কিছুতেই ও সহ্য করতে পারে না। দামোদর কিছুতেই বোঝে না যে যথার্থ পণ্ডিত যে, জ্ঞানী যে, তাকে তো সকলে সম্মান করবেই। তো তখন পারিষদেরা বলল হ্যাঁ মহারাজ, তাই তো উচিত, তাই না, গুণীজনকে সম্মান না করাটাই তো অপরাধ। মহারাজ আপনি মানে একজন সব থেকে বয়স্ক একজন সহচর, তিনি সবিনয়ে বললেন যে মহারাজ শুভঙ্কর আপনার রাজসভার গৌরব, একান্ত অনুরোধ যে আপনি আবার তাকে ডেকে পাঠান। তখন উনি একটু কিন্তু কিন্তু করছেন যে এইভাবে তাকে অসম্মান করা হয়েছে। তিনি আবারও বলেন মহারাজ আপনি চেষ্টা তো করুন, আপনি আপনার ভাই দামোদর সিংহকেই পাঠান শুভঙ্কর মহারাজকে, যেন আবার রাজসভায় উনি ফিরে আসেন, ওনাকে যেন ফিরিয়ে আনা হয়, আপনি এই চেষ্টাটা করুন মহারাজ। তো মহারাজ চৈতন্য সিংহের আগ্রহে, এবং যিনি আর কি অসম্মান করেছিলেন সেই দামোদর সিংহ, তার অনুরোধে শুভঙ্কর জগন্নাথ আবার বিষ্ণুপুর রাজসভায় ফিরে এলেন। রাজা চৈতন্য সিংহ তাকে সাদরে রাজসভায় গ্রহণ করলেন, বললেন আমার এই রাজসভা শূন্য ছিল আপনি ছাড়া, আসুন আপনি আপনার নিজ স্থানে একেবারে সসম্মানে আপনার আসন গ্রহণ করুন। এরপর তিনি বললেন শুভঙ্কর আমি একটি সমস্যার সমাধান কিছুতেই করতে পারছি না। তিনি তখন তার আসন গ্রহণ করতে করতে জিজ্ঞাসা করলেন যে কী এমন সমস্যা মহারাজ যা আপনাকে চিন্তিত করে তুলেছে। তিনি তখন এই যে প্রথম যে দৃশ্যটার কথা বলেছিলাম সেটাই

করলেন। রাজবাড়ির সামনে দিয়ে সোজা যে পথটি গিয়েছে, ওই রাস্তা দিয়ে একটু হাঁটলেই ডান দিকে একটা মাঠ দেখতে পাওয়া যায়। ওই মাঠে মস্ত বড় একটা তাল গাছ। ওই তাল গাছটা কত লম্বা এটা জানার খুবই আগ্রহ হচ্ছে আমার, কিন্তু কেউই সেটা বলতে পারছে না। আমি জানি আপনি আমার এই সমস্যার সমাধান ঠিক করে দেবেন। তো উনি যখন বললেন যে মহারাজ তাল গাছটি কত লম্বা এইটাই আপনার জানার উদ্দেশ্য, ঠিক আছে এটা কোনো সমস্যাই নয়, আমি আপনাকে জানিয়ে দিয়ে যাব তাল গাছের মাপ কত। এইভাবে শুরু হলো শুভঙ্কর জগন্নাথের ফিরে আসা মহারাজের দরবারে, এবং শুরু হলো তাল গাছ কত লম্বা তাহারই সমাধান। কিছুক্ষণ পরে এসেই ওই তাল গাছটা কত লম্বা সেটা উনি জানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বেরিয়ে গেলেন, এবং অল্প কিছুক্ষণ পরেই তিনি রাজসভায় ফিরে এলেন। রাজা চৈতন্য সিংহকে তাল গাছের মাপটা জানিয়ে দিলেন। তিনি তখন বললেন যে আশ্চর্য ব্যাপার, আমি এতজনকে জিজ্ঞাসা করলাম কেউ জানলো না, আর শুভঙ্কর কীভাবে আপনি ওই প্রকাণ্ড উঁচু গাছটাকে মাপতে পারলেন? তখন উনি বললেন, মহারাজ আমি তাল গাছের ছায়া মেপে গাছের উচ্চতা ঠিক করেছি, আর এইভাবেই গাছের উচ্চতা ঠিক করা হয়, গণনা করা হয়। তিনি তখন মানে বিষ্ণুপুর রাজ চৈতন্য সিংহ তিনি দারুণ খুশি হয়ে বললেন, চমৎকার চমৎকার, আপনার বুদ্ধির কোনো তুলনা হয় না। হ্যাঁ হ্যাঁ শুভঙ্কর জগন্নাথ, একটা কথা, আপনি কিন্তু আমার রাজসভা ছেড়ে কোথাও যেতে পারবেন না, কখনো না। আপনাকে আমি আজ থেকে আমার মন্ত্রী পদে অধিষ্ঠিত করছি। হ্যাঁ, এইভাবেই আবার তার ফিরে আসা এবং রাজার তার প্রতি যে আনুগত্য বলবো না, তিনি যে প্রবল বিশ্বাস করতেন এবং নির্ভর করতেন, তার নির্ভরতা এই ছোট্ট ঘটনাটির মধ্যে দিয়ে শুরু হয়ে গেল। এবং এইটা একটা বড় ব্যাপার ছিল তখন, যে রাজদরবারে যাদেরকে রাজা নিযুক্ত করতেন পারিষদ সভাসদ ইত্যাদি হিসেবে, তারা প্রত্যেকেই রাজকার্য পরিচালনায় বিশেষ বিশেষ ভূমিকা নিত, এবং সেখানেই ছিল তার দক্ষতা, তার নিজস্বতা, নিজস্ব ক্ষমতা প্রকাশ। যাই হোক, এইভাবে সেদিন তো জানা গেল, আরও এরকম বহু ঘটনা ঘটল যেখানে এই মানুষটির জ্ঞান পাণ্ডিত্য তার গণনা কীরকম কীরকমভাবে এই রাজ্যকে রাজ্যবাসীকে উপকৃত করেছে আমরা সে কথা জানব। তবে এই মুহূর্তে এই বলছিলাম কি যেন এক অপার করুণা থাকে যেখান থেকে খুলে যায় নতুন নতুন পথ।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কান্টি শুনছিলাম দেবব্রত বিশ্বাসের কণ্ঠে, আর আজকে যার গল্প বলতে শুরু করেছি সেই শুভঙ্কর পণ্ডিত এখনও কিন্তু অনেক বইতে, বিশেষত বাংলা যে গণিতের বই, অঙ্কের বই, সেখানে কিন্তু এই শুভঙ্কর পণ্ডিতের কথা শোনা যায়। আজকের গল্প তাকে নিয়েই চলছে। বাঁকুড়ার বিষ্ণুপুর পরগনার অন্তর্গত রামপুর গ্রামে শুভঙ্করের জন্ম। ওই গ্রামেই শুভঙ্করের বাস্তুভিটা, তার দিঘি এবং শুভঙ্কর প্রতিষ্ঠিত বৃন্দাবনচন্দ্র আর রাধিকার মন্দির আজও আছে। বিষ্ণুপুর শাখা বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগারে তার চারটি পুঁথিও পাওয়া যায়। এই যে বলছিলাম না যে আমাদের অনেক অমূল্য রত্ন ভাণ্ডার রয়েছে নানান জায়গায় ছড়িয়ে, কিন্তু চর্চার অভাবে আজ তা মলিন, অনেক ক্ষেত্রে প্রায় বিলীন। এমন অনেক জায়গা আছে যেখানকার মানুষেরা হয়তো জানেনই না তারা যে জায়গাটিতে আছেন। একসময় ঐতিহাসিকভাবে এই জায়গাগুলো কতটা ইম্পর্ট্যান্ট ছিল, তো এই যে গুরুত্ব, তারও একটা প্রবাহ আছে, তার লেগেসি আছে। গুরুত্ব বজায় রাখতে হলে চর্চা বজায় রাখতে হয়, আর সেই চর্চা সময়ের সঙ্গে সঙ্গে বদলায় ঠিকই, কিন্তু হারিয়ে কেন যাবে? হারিয়ে না গেলে তা যে রয়ে যায় আমাদের মনের মণিকোঠায়। কারণ সত্যিই তো এই সমস্তই যে মণিমুক্তর মতো। যাই হোক, বলছিলাম 1009 সাল এই সময় শুভঙ্করের জন্ম। কি সুন্দর, আমার এটা পড়ে এত ভালো লাগলো। বলা হচ্ছে যে সম্ভবত 1009 সালটি বঙ্গাব্দ নয়, মল্লাব্দ, মানে সেই মল্ল রাজা, সেন রাজা, এইরকম সময়কার এই মানুষটি। কিন্তু তার যে অবদান, সত্যি সত্যি যারা অঙ্ক চর্চা করেছেন, অঙ্ক নিয়ে পড়াশুনো করেছেন, মানে আজকের ভাষায় ম্যাথস আমার সাবজেক্ট এরকম নয়, একেবারে অঙ্ক নিয়ে যারা পড়াশুনো করেছেন, তারা কিন্তু এই শুভঙ্কর পণ্ডিতের নাম নিশ্চয়ই পেয়েছেন। শুভঙ্কর জগন্নাথ বিষ্ণুপুরের মল্লরাজ গোপাল সিংহের রাজসভায় মন্ত্রী পদে ছিলেন। দীর্ঘ জীবনের ফলে তিনি রাজা গোপাল সিংহের পুত্র চৈতন্য সিংহের রাজত্বকালেও কিছুদিন মন্ত্রিত্ব করেন। শুভঙ্কর জগন্নাথের বাবা পীতাম্বর দাশগুপ্ত চৌধুরী বিষ্ণুপুর রাজার অধীনে অল্প মাইনের

একটা চাকরি করতেন। 5 বছর বয়সে জগন্নাথের বিদ্যারম্ভ শুরু হয় আর কি, তার পড়াশোনা শুরু হয়। 10 বছর হতে না হতেই বাংলা ভাষা তার খুব ভালো করে শেখা হয়ে যায়। জগন্নাথের অসাধারণ বুদ্ধির জন্য তাকে গ্রামের সবাই খুব ভালোবাসত। দেখতেও যেমন ছিল সে সুন্দর, আর তার বুদ্ধিও তেমন। কিন্তু মাত্রই 11 বছর বয়স যখন শুভঙ্কর জগন্নাথের, তখনই তার বাবার মৃত্যু হয়। এরপরই একটা সাংঘাতিক কঠিন অবস্থা শুরু হলো তাদের পরিবারে। প্রায় খাওয়া দাওয়া জোটে না, পড়াশুনো বন্ধ হয়ে গেল জগন্নাথের। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তিনি বিষ্ণুপুর রাজদরবারে এলেন। রাজসভায় কাজকর্ম চলছে, হঠাৎ রাজা গোপাল সিংহ লক্ষ্য করলেন একটি সুন্দর কিশোর সকরুণ মুখে হাত জোর করে রাজসভার এক কোণে দাঁড়িয়ে আছে। তিনি সস্নেহে তাকে কাছে ডাকলেন, বললেন, তুমি কে, কি চাই তোমার? তখন সে জানায়, মহারাজ, আমি আপনার রাজদরবারের একজন সামান্য কর্মী, পীতাম্বর দাশগুপ্ত চৌধুরীর ছেলে, আমার নাম জগন্নাথ। পীতাম্বর দাশগুপ্ত চৌধুরী তো কিছুদিন হল গত হয়েছেন, মারা গিয়েছেন, রাজা গোপাল সিংহ বললেন। তখন সেই শিশুটি বলল, মানে কিশোরটি বলল, হ্যাঁ মহারাজ, বাবা মারা যাবার পর থেকে আমাদের দিন খুব কষ্টে কাটছে, খেতে পড়তে পাই না, আমার পড়াশুনো বন্ধ হয়ে গেছে, অথচ পড়াশুনো করার আমার খুব ইচ্ছা মহারাজ। বিষ্ণুপুররাজ গোপাল সিংহের খুব ভালো লাগলো এই জগন্নাথকে। তিনি তখনই একটি বৃত্তির ব্যবস্থা করে দিলেন, যাতে মা ও ছেলে খেয়ে পড়ে থাকতে পারে, আর জগন্নাথের পড়াশুনোয় যেন কোথাও কোনো খামতি না হয়। এমনই ছিল সেই সময়কাল। চার 5 বছরের মধ্যে জগন্নাথ ফার্সি, বাংলা এবং আরও নানান বিষয়ে জ্ঞান অর্জন শুরু করলেন। তবে গণিত শাস্ত্রে, অর্থাৎ অঙ্কে, তিনি হয়ে উঠলেন অসাধারণ নিপুণ। অতি অল্প বয়সে এই অঙ্ক যাতে সহজে সকলেই বুঝতে পারে, তার তিনি উপায় উদ্ভাবনের চেষ্টা শুরু করলেন। তার সুমধুর, কাব্যিক, সহজ সরল অঙ্ক শিক্ষার পদ্ধতি খুবই জনপ্রিয় হয়ে উঠল। বিষ্ণুপুর রাজ জগন্নাথের প্রবর্তিত অঙ্কের লোকশিক্ষার সহজ পদ্ধতিতে মুগ্ধ হয়ে তাকে উপাধি দিলেন শুভঙ্কর, এবং পরবর্তীকালে তিনি শুভঙ্কর পণ্ডিত বলেই প্রখ্যাত হন। তখনকার দিনে আসলে জিনিসপত্রের ওজনের জন্য মন, শের এসবের প্রচলন ছিল, আর দাম দেওয়া হতো টাকা, আনা, কড়ি ইত্যাদির মাধ্যমে। মন থেকে শের কীভাবে হয়, শুভঙ্কর একটি উদাহরণ দিয়ে তার শিক্ষার সহজ কৌশলটি বুঝিয়ে দিলেন। তিনি জিনিসপত্রের দাম দেবার নিয়ম আর রীতিনীতিগুলো খুব স্পষ্ট করে বুঝিয়ে দিলেন। এমন সরসভাবে অঙ্কের নিয়ম দেখানোর চেষ্টা করেছেন যা দেখে আশ্চর্য হতে হয়। কি সুন্দর তিনি প্রকাশ করেছিলেন, মানে জানিয়েছিলেন, বলছেন, মনপতি যত তঙ্কা হইবে দর, তঙ্কা প্রতি অষ্টগণ্ডা শের প্রতি ধর, আনা প্রতি 2 কড়া বুজহ সুশীল, গণ্ডা প্রতি ধরিয়া লইবে অষ্টতিল, কড়া প্রতি 2 তিল শুভঙ্কর ভনে, মনকষা করো শিশু আনন্দিত মনে। মানে সকলকে তিনি একদম মনে আনন্দ নিয়ে অঙ্ক শেখার জন্য উৎসাহ দিলেন এই লেখাটির মাধ্যমে। দেখুন, এখানেও কিন্তু আমরা সেই ভনিতা দেখছি, শুভঙ্কর ভনে, অর্থাৎ শুভঙ্কর ভনিতা করে জানাচ্ছে এই লেখাটি। শুভঙ্করের এই সহজ গণিত রীতিকে বলা হয় শুভঙ্করী বা শুভঙ্করের আর্যা। তবে সত্যি সত্যি এই যে বলছিলাম, হারিয়ে যায় শুভঙ্করীর পুরনো সংস্করণ আজ দুষ্প্রাপ্য। তবে তার অনেক গ্রন্থ নানান সংগ্রহশালায় এবং যতদূর জানা যায় ব্যক্তিগত অনেকের সংগ্রহে আছে। শুভঙ্কর মূলত দেশীয় প্রথায় গণিত রীতির প্রচলন করেছিলেন। বিঘা, কালী, মনকষা, শের কষা, এইরকম 14টা নিত্য প্রয়োজনীয় বিষয়গুলোর উপর নিজস্ব মৌলিক পদ্ধতিতে তিনি অঙ্কের সূত্র তৈরি করেছিলেন। আর তার প্রবর্তিত গণিত রীতি শতাব্দীর পর শতাব্দী ধরে বাঙালিকে অঙ্ক শিক্ষায় প্রেরণা জুগিয়েছিল।
তার অঙ্কের রীতি বাংলাদেশের মুদ্রা, ওজন, জমিজমার হিসাব, এই সমস্ত দৈনন্দিন বিষয়ের

মধ্যে ছিল এবং অনেক পুরনো পুরনো প্রাচীন পুঁথিতে দেখা যায় যে ঠিক এইভাবে কিন্তু জমিজমার হিসেবপত্র করা আছে। জিনিসপত্র সের, এত সের এখনও পর্যন্ত কিন্তু অনেক জায়গায়, অনেক বাজার বা দোকানে গেলে দেখা যায় সের কথাটা এখনও প্রচলিত। মন, এত মন ওজন, তাই না? এই কথাগুলো এখনও আমরা শুনে থাকি। তো শুভঙ্কর জগন্নাথ গণিতজ্ঞ তো ছিলেনই, সেই সঙ্গে ছিলেন অসাধারণ পূর্তবিদ্যা বিশারদ। বাঁকুড়ার মাটি তো খুবই রুক্ষ, চাষের জন্য কঠোর পরিশ্রম করতে হয় এই অঞ্চলের মানুষকে। তো সেবার বাঁকুড়ায় একেবারে বৃষ্টি নেই, রাজা গোপাল সিংহ শেষ পর্যন্ত শুভঙ্করকে ডেকে পাঠালেন, শুভঙ্কর জগন্নাথ এবছর যে বৃষ্টি হচ্ছে না, চাষবাস হবে কী করে, কিছু একটা উপায় করো তুমি, দেশের মানুষ যে এবার না খেতে পেয়ে মারা যাবে। তখন অনেক ভেবেচিন্তে শুভঙ্কর জানায়, মহারাজ একটা যদি সেচ খাল তৈরি করা যায় তবে চিরদিনের জন্য বাঁকুড়ায় চাষের একটা সুব্যবস্থা হতে পারে, চাষের জন্য তাহলে কখনো জলাভাব হবে না। তখন তিনি রাজা বললেন, এ কাজ করতে পারলে তো খুব ভালো হয়, কিন্তু শুভঙ্কর কে নেবে এ কঠিন কাজের ভার, তুমি পারবে এ ভার নিতে? তখন সে জানায়, আমি আপ্রাণ চেষ্টা করছি মহারাজ, নিশ্চয়ই কিছু একটা উপায় বেরোবেই বেরোবে।